0: 미니 감하며 마사오 앞으로 허다오 함석 라이마니 방구 버럭바이 버럭노 주바 라이마니 방구 아무튼 이키는 다 안잡해요 아버님 밖에 마르키칭 다코부코 주바 라이마니 함석마니 버럼비마니 탄자니 야팡 어버노 앙노노 버럼비네 능바노 버럼비네 앙노노 함석네 능바노 함석네 앙노노 주바나이 능바노 주바나이 어버노 탄자니 거터르쿠 ককিয়াফাং মূল মন্ত্র মানে কিছু তাকে বুকুন্দর কল খাই 232625353 নই থাম নই ডক নই বাথাম 232625353 ও নাম্বার নরক বাই তং তাপস রনি কিছিং রনি তাকু ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল কক সাজাগো যেন তুমুং থানসাকে তংখানকে যেন কেব সেবাই মাইয়া যেন কেব শুক্রু বিমাইয়া যং বাসাজাক যং কেরাক যং কলাইয়া মানে কিছু তাকবুক ইংকে কল খাই 232625353 হ্যালো হ্যালো হ্যালো মানজুই মালিয়া চবই থাকা মানে কিছু তাকবুক তিনি টপিক ইংকে ইউনিটি একেবারে থানসা একতা আমি খাব ঐক্য যেন তুমুং চিনি নুখুনি কখনো মানসুক নাইলা চিনি নুখুঙ যেফর থানসা দঙ্গ হিক সাই বসা মাফা যতন কক বাক্সা খা বাক্সা ওয়ানসুকমা কাইসা ইয়াপ্রি বাক্সা আর নুখুঙ বসে গাই টংকচাং টংটক অঙ্গি টং থানসা যেফ্রুব চানানি চুকনাই বাকে হিঙ্কাই আবন যতনি ইয়াফাং যতনি সুখাং অবন নাঙ্কুক মারে কিছু তাকে বুকুক থানসা নতি নর ওয়ানসুক বহাই হদাও দফাও থানসা তংনা বাকে যেন তামু খাই থাই থানসা নিমকল নুকমানি সেরজাকাই অমহাই ট্রক টংখানকে আবহাওয়া শেয়ার খাই মানো নর কল খাই দিনকে 232625353 হ্যালো হ্যালো ফুঙ্কাহাম ফুঙ্কাহাম লামসগো
1: আও
0: আনি খরং খনাই তো নবলা সাই সাই ন
1: খাই কি তো তো কলার মু খনাই কারণে কি ইয়া করে বড় তাপল বাবু ন বেলা বেলা হাম বায়ক তিনি জি টপি জি আও এ কথা মা থানসা এ কথা তিনি থানসা এ কথা খাই তাম খাই মা তো তুই থপটা কাম খাই মানাই হাজার হাজার বালোকা যদি সৃষ্টি আগে পাকিস্তানের আক্রমণ করছেন থানটা মিলে বঙ্গল হতত তারপরে কিন্তু থানটা তোমার কারে নতুন কিন্তু ফান মঙ্গ সাগিল সাকাশে কিছু ক্রাইম নিয়ে আছি নখ থাব থানটা না তোমরা নাঙ্গল যিনি হামটা মুখ তোমরা নাঙ্গল যিনি বাই বাই বন্ধু বাই যতন থানটা কাম করুন গত যতন থানটা হামটা মুখ তোমরা নাঙ্গল যিনি পাড়া পড়ে যতন থানটা মুই তোমরা তিনি গ্রাম প্রতি বসে এবং চালি চালি প্রত্যেককে বর্ণ থানসা যেমন যে কোনো পার্টি রাজন দল পার্টি থানসান কাছে বিনি গবাম দল কাছে বনি সব বিশালে বিনি আস্ত কথা বিনি কোন অন্ত বর্ণ থানসা সে কোনো উপায় করে থানসা এক কথা তো একা সে কেন দু বড় তো বই দু বুকো থানসা করে কেন সে সুমা করে বন দু বই মানে দুর্বল কেন আক্রমণ করে না ये पूरी जल्दी जाता है क्या

0: এখন আর ক্রিকে একে অন্যদের না তো গো খুব খেবি না নাই এবং আনি নগ আনি থানা ক্রিকে আনি নগ দুয়ারে নিবা কেলকেন কেলেন কেলেন বুঝলি তো আর বুঝ কত খুবই ক্রিকে সানা বুঝা মেনে বুঝলাই গো নাই আবার যত না হামদাম বা কাম বা হামদাম বা টঙ্গই না যিনি পরস্পর পারা প্রতি দেখি মিলিগুঞ্জা টঙ্গু নাই টঙ্কা যে থানা মেয়ে
1: হেলেঙে মার্কেজিং তাকে খুব সাইসুং সাকাইসা কিছু সাসে মংসা সাপন খাইনা নাই খাইমান ফিয়াবা পাল বাক্সা হিঙ্গাই সামং খায়ংনি যাসে কতনা ফান খাইমান্নাই ইয়াসি কংসানি ফান বা ইয়াসি কংমানি ফান ফেলাই মাসং যত শিও আউন বাকি সাজাগ পাল হিঙ্কে সাল থানসানি ইয়াপ্রি থানসানি ফান অবন যাসে পান কেবং কত ফাইতো কাসুই মানিয়া ধর কল খাই 232-6253 তিনি টপিক খা থানসা ইউনিটি ঐক্য
2: হ্যালো
1: ফুঙ্কাহা বখু
2: ফুঙ্কাহা
1: সাবংখা বরনিংখা
2: আং মান্দা দেবচরণ
1: ও লামসগো
2: বখুক সয়াতি
1: বখুক সয়াতি ন লামসগো
2: লামসগো নন বতে নিন আউ ফুঙ্কা হাম ছাপুন সকল কম কিনে কাম করাং কাইতো
1: ছাদে
2: হানচা না
3: থানা যদি থানী জায়গা ফান
1: থানা
3: করে হিংকাই ফান করে হেলেঙ্গে চিনি খা হেলেন থাকুন জেঠিনী থাকব জেঠিনী দংব নগ হমব নিনি ফাদার থাকব যত জেঠি ইয়াগ্রা থাকবো বায়ার জারি যত ককাইসা ফানবাসা কায় অঙ্করে থাকে আর বুঝিনি জয়েন ফানসা করে হিঙ্গাই চিনি লামাও জয়েন মানি জায়গা ঠানসা চিং মাইয়া হাঙ্কা চিং ককাইসা ফানবাক্সাং মাইয়া হাঙ্কা চিং কোনো জায়গা ঠানসাং মাইয়া জয়িং ইয়া হাঙ্কা চিং নং নো কুং খালা চিনি বাহানো বিহিক বসাই ঠানসা করে বসাবো তৈ ঠানসা করে নং নো কুং বড় বতাই চালাং চিনে যা গজাং খজাং লাই চিনে যা
1: নুকমানিখা বুনি নুকুংপানংখা নিনি কামি ফানংখা থানসা তংমুং বরকনো নুগুই নংখা তঙ খাজাও বরন ককনো নং সানা মচুঙ আমতৈ নুকমা রক্ত তং তংখা কিসা সাদে
3: আবার
1: সাদে দাফনা চ নুখা আংহাই নুখা চিনি কামিও আংহাই নুখা কামিও কামিও ব থানজা তংখায় কামি ব হামসানাই হেরিবা নুখুং ব থানজা তংখায় নুখুং হামসানাই আর তংকচাম ব ফাইনাই
3: হামজা লাই তাবো না তা তাবো ই আনি নুখুং মান বনি না ব হংকায়ো তাবো বাই সং নুখুং রং নই গ আব তৈতা আ বাই সং রং বই গ আম তৈ না তা বই নে আগে ব বসে বিরমান খাই থাকিয়া বসে কষ্ট খাই থাকিয়া যদি বং বিসাবো তৈব নি কখনও থানচাঙ তো বটে।

0: তিনি ফুংজরানি কবর আওয়াই পান্ডা হাইনি খরাং হাইনি খরাং পান্ডা পুলে যত্ন লাম সক তিনি সালমারি ইংখা সাংরং সাল তালিউং তালনে সাল চিচার সালমারি সাসাই ব্রিরা থামসি বা খ্রিস নাকাডি ত্রিপুরা বিশি জোলাই তালনে সালচুকু সালমারি নৈসাই নিচিদক খ্রিস্ট বিশি অ পান্ডা আওয়াই নিতঙ্গ নৈরা থামচিদক ফোতা ব্রিমিটার এবার সাসাই নীরা দক্ষিচিকু কিলো হারস আকাশবাণী আগরতলা তিনি হাইনে খরং পান্ডাও সঙ্গ হাইন হাই ক কাহামাই সঙ্গলাই গ্রাওয়ানো
1: আও
0: তিনি ক কাহামংখা শেক্সপিয়ার নি ক কাহাম ফাইডে সঙ্গ খালায় নেন সংসার বইন খা বেড়া ওই তমানি স্লাই বাই থাং নাকুং ন খা বেড়া ওই তমানি স্লে তমানে সেরেন্দি কেবু ন সালব্রম ব্রম গানও মানে দাম মচুং হাকে হামজাকমা বাইয়া বাইয়াব কাহাম এবাকে হালক কাহামনি বেসিংতই রমৈতংদি তামনি হিনমালে হামজাকমা সালসা পাই থাকায় ফিয়াবা বাইপসারী আব তৈ কমাউই থাকলাক টেকটন সাক বাই থাং নাহাবনা নাইদি তে খা কুথু বকনা নাইদি আং সালব্রম ব্রম সাক সাক ন টংথক মাও ন টংগ হই ওয়ান সুগো তামনি হিনমালে আং বইন এবাকে বইনি থানিব এবার কেবনি থানিব মূসাসে খাকাউই টংয়া কেবনি থানি খাকাউই না সিংগী টংনাই আব জরা ব্রম ব্রম খাকামা অঙ্গি বাসাও খেতপারক থৈনানি সেকাং কিরিজাকমা বাই থৈমা হাইন অঙ্গি থাঙ্গো ফিয়াবা খাকতর রক্ষে থৈনানি না ওয়াইসানো থৈনাই হিনে ইয়াসা গৈ নাহারো আং আনি বায়াব কাহামনি কৌরক নওয়ান সুগুই জেসে টংথগী মানো কবুননি মূসাসে বাই ফানো আসে টংথগী মানিয়া বখাবিসিংনি নাইথক ন জে বসকাঙ্গ তৈনাই অ সংসার বন কপলাই কুক হঞ্জাগো আ বরক ন টংথক মঙ্গ টঙ্গ জে বরক নাসলের জাকমা ন খনাও তাই সাক সাক ন স্লায়ো কবি কবি হামজাকমানি লামা আব মূসাও ব খসর মুং গ্রী যতন হামজাক দি বরক ন আশুক ভরসা তাকাইদি তাই কেবনি থানি আশুক সায়াব তাকাইদি অবংখা শেক্সপিয়ার নি ক কাহাম
1: ফাইতাবো খালায়নে লাই থাকায় বিশ্বরগো তিনি তৈসালো তাম তাম পাতিবি থাকা যুম তুমুং লাই বুমাও উফিল নাই নুকনাই 1875 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন বোম্বে স্টক এক্সচেঞ্জ সংসার জাগো প্রেমচাঁদ রায়চাঁদ তে আরনি আমচাইনি দালাল রক কথালাই ইয়াক থানজাকাই ইয়াপ্রি বাকসাকাই বরক এশিয়ানি পুইলা তে ভারতনি যতনি সেলাই কচামকু বোম্বে স্টক এক্সচেঞ্জ ন পান্ডানি বিশিংতে চেঙ্গো 1951 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সালন পুইলা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ খাই যাগো 1951 ইসমি 1956 জোরানি ও 5 ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবন ভারত হাকতনি আজরানি মন্ত্রী বখরক জওহরলাল নেহরু পুইলা পঞ্চবার্ষিকী পরিকল্পনা লগরকনি বসকাঙ্গ তবু পার্লামেন্ট পেশ খাই যাগো তে ও বিশিবানি ওয়ান সুক্তাঙ্গ ওয়ানসুক মুঙ্গ ওয়ানসুক মুং বুতাঙ্গ হুকবাণী হামক্রাইনি বাকি যতনি সাই

판 복신자고 1969 크리스트 비시 티니 하이 사르노 싱호노 에바 망그룸노 바롯니 자티오 포슈 히네 사클라이 자고 피아바 1973 비시니 시미 무사노세 바롯니 자티오 포슈 히네 테바이샤 사클라이 자크 피로 1925 크리스트 비시 গুরুদত্ত আচাইমানি সাল তিনি হাই সালন বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকুন মানে গুরুদত্ত হিনি সিনেজাগ বক্রকসা তকে মশানা ক্রং তকে কম থিংনাই খরকসা মঙ্গনাং ভারত হাকতনি তকে নি হাকতর লাই বুমাব কসং আথকিরি ব কম থিংমানি পিয়াসা কাগজ কে ফুল ভারত নি সিনেমাও কাইসা ক্লাসিক তংমংন গরং নতুবু রিখা 1938 খ্রিস্ট বিশ্বে তিনি হাই সারন মঙ্গনাং কিং বতন্তি ভারত নি বসং নি সকাত মানজাক তকে মশানা করং সঞ্জীব কুমার আসায়ো সুলে তকেও ব মশালাংমানি ককনো বুইতাবক ব পগি মানজা ঠাকুর বুমুঙ্গি বজে অভিনয় খাইমানি চাসে দূরা খালাইকা ভারত হাকতর তাম তাম পাতি থাকা তিনটি সাল কিসা উফিল নাই রেখা ফাটি তাবুক হায়ুং কতর বুখাও কিসা উফিল নাই রেখা 1816 খ্রিস্ট বিশে তিনি হাই সালন আর্জেন্টিনা পান্ডাতি খাই স্পেনিশ রকনি ইয়াকনি ইয়কসামা মানো 1877 খ্রিস্ট বিশে তিনি হাই সালন পুইলা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ লন্ডন নি অল ইংল্যান্ড ক্রিকেট অ্যান্ড লন টেনিস ক্লাব সংসা জাগো লাই বুমাব অবন পুইরা উইম্বলডন লন টেনিস চ্যাম্পিয়নশিপ সেংমানি 1893 খ্রিস্ট বিশে তিনি হাই সালন হায়ুঙ্গ পুইলা ওপেন হার্ট সার্জারি চারিসুগুই খাইমানো আফ্রিকান আমেরিকান সার্জন ডক্টর ড্যানিয়েল হেল উইলিয়ামস ব তাবুক নিজে ও অ্যানেস্থেসিয়া অ্যান্টিবায়োটিক অবরক গ্রমানক রিয়াকারীন পুইলা চারিসুকমানি বিসংটি খাই হায়ুঙ্গ ওপেন হার্ট সার্জারি খাইমানো কাহাম খাই পাইমানো চারিমানো আশুক জোড়া খালবাইখা লাই থাকি বিশিরগ তিনটি সাল তাম তাম পাতি থাকা ফাইতাবু খালায় সাক হামক্রাইনি কক সাক হামক্রাইনি কক তিনি নিমোনিয়া বেমানতে কিসা খালায় ফাইডি নিমোনিয়া অব কাইসা বুখা সবম ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক অবনি বাকে উংমানি বেমার অব চেরাই চাকরা কেবেল বরক যে বরকনি বেমার কাসুনা ফান বাঙিয়া গ্রৈ বরকনি বাকি বেলাখি কিরিমা সিংসা নিমোনিয়া অংখে বাইকে সাবিমান্নাই নিমোনিয়া অংখাইকাই কুসুকনাই হামা না সামা না থানি জিংজাল ফাইনাই লুমনাই কিচাখানে কচাংজাকনাই খাকলাপ সাজাকনাই ল্যাংজাকনাই বসা কেবেলংনাই মায়ক খুঁজাইনাই অব হাই তুমুং নুকজাখাইকাই অব নিমোনিয়া বেমার অংখাহিনাই চঙি মান্দি নিমোনিয়ানো কাসুনানি লামা তামতং নিমোনিয়ানো কাসুনানি লামা তঙ্গ নিমোনিয়া কাসুনা বাকে পিসিবি 13 তে পিপিএস ভি 23 ভ্যাকসিন নানানে নাঙ্গ সাপ সুত্রাকাই মা তংনাই যাগ্রক সিত্রা নাখাইকানে যাগ্রক মাসুনাই তাম হিমালয় যাগ জীবাণু এখন দাল বিদাল বেমার খাইনাই ইয়ং কফাবি ফাইমানো অবনি ইয়াকনি ইয়কনানি বাকে যেন সাপ সুত্রা তুকুবি মসুই রিক সুজারক জুমুই যাগ্রক সুই জামুং জানানো সেখান চাই পেমা উল অমাহিকে মাতংনাই তৈ কেসা কক নাকাই হকু নুমানি আবো বেমা চালনাই হকু নুমানি আবো ধুমা ফানুংখা বিড়ি ফানুংখা সিগারেট ফানুংখা চিনি বুখা সবং একবা ফুসফুস এবার

0: aboro bebak kainani sekangono saplugui hakoro maranai sal si salni sekangono busloi kainani salsa sekang tuyo somui tongkhake sao busloi nango hector kai sao sersni bufang sara asaimani talsani ulono filsa tei khum barmani furwo tei filsa sarok rinani nangnai phangsara yaphang kran ngyawi matoni nai tirokni sepsapke rimaton nai centimeter noisi buduk lok khekeno dong ebakhe masa tangai rinani nangnai talthami ulono buthai sanani jora ngai thango talthaam romoi buthai manina tongnai binotongo calcium phosphorus protein tai vitamin c akorok asujara bhin kaimana tei thaje thani ko san silaikha
1: pharita bu khanglai nengkai kok thumrok
0: au
1: bisi brum ne hai taklai bo buskang salmari chidok july 2026 16 july 2026 siri sitini There, Jognat Barini, Rodjatra, Songjaknai, Songjaknai, Abo Songjaknai, Udhifuro Udhifur Mohakuma Processoni, Saktar Mumbai, Taklai, Abono Kom Komkai, Klajaknehne, Sajaka, 16 July Hingekai, Jognat Bari, Mondini, Simi, Mohadev Bari, Jora, Rod Chajaknai, Te 24 July 2026 आ सालो हिंगे काय और अत्ते वैसे किफले फाइने हिने साजा खा कक्थुम हुकुमो नाइखुंगे बखाक्ती खलाये 16 July चे 24 July और साल नहीं न रत जात्रान रुगई हहम ददम खलाये साल नहीं न हुकुमो पांदा संजा जाकने हिने साजा खा
0: आओ अनिया फो तंगो ধলাই আংকরনি দাগি ফাংনি বেখাতি কাইসা কক মঙ্গ সাকলাই জাকমানি আবংখা ধলাই আংকরনি গন্ডা তেসা আমসাইনি রৈশাবাড়ি হাতি নকিটিংগ্রি ভারত বাংলা আরিনি মিটার কাইসানি বিসিঙ্গ খবজাক লোকরংনি থাংলাই সুখ্রাইনানি বাকি মানা কেসা বক্সিং জাকা জরা খাজাক তঙ্গ সানজা জরানি দামদক নিসিমি ফংনি দামদক জরা অকেরং রায়দা তনাই ও বিশিনি সেপ্টেম্বর তালে সাল নিশিনি সালমারি জরা তুমু এক কেরং রায়দা মানিয়া ওই কেব তুমু না মানজা খাকে কেরং রায়দা নেইরা নিশি থাম রায়দা রক্ষা বরণি বসবো থুমজাক নাহিনি সাকলাই যাক্ষা
1: ও জুলাই তালনি বুসকাং সালমারি নিশিনি 22 তারিখ জুলাই 2026 নিসিমি হাতি বারসারময় খাটচিতের তে বাণিক সংসাজাকনে হিনে সাজাক্ষা কচাম আগরতলা ব্লকনি বিসিংহ খবজাক খয়েরপুর চিবরি মতাই নক কথার বসকাঙ্গ অ তের তে বাণিক সংসাজাকনাই সিরি সিতিনি অ তের তে বাণিক অ তের তো তের তে বাণিক রোগী ত্রিপুরা হাফাংনি বখাক্তি খ্লাইয়ে জুদা জুদা নাইখুনি বুখাক্তি ফুনুক খতরক ফিয়ক জাকনাই হিনে সাজাক্ষা তে হাস্তেনি রবাই ফাংরক সালব্রম ব্রমন সানজাব বরকনি রেসাপমং মোসামং মোসাওই ফুনুক নাই হিনে সাজাক্ষা আব হাবিলিতে কৃষ্ণমালা হায়াব সংসাজাকনাই হিনে সাজাক্ষা
0: সাকাম বেদেগো এমপিডব্লিউ নি বাগৈ যে কয়মংলাই রে নাইরো বরক নি বাগৈ আমজুম নানি সালমারি রেজাখা ও বিশনি জুলাই তালনি সাল চিনে সালমারি ও বরক নি এডমিট কার্ড ডাউনলোড খাইমান নাই ওয়েবসাইটিং কা এস টিটিপি হেল্প রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট আপনার করিব

0: 마라키싱 다크부쿠 하이니 코랑 반다니로 하이노 하이 키빌 파피카 살카마 반다오 디니니 토픽 너럭 조토시오 탄차 너럭 크라이팅 101.6 아바 40.2 메가 하르죠 너럭 바이통강 타포스로니 키싱 너럭니 다크 콜 크라이디 2326253 너이 탐 너이 덕 너이 바탐 어 넘버로 지니 바로 철거 타마사 액 바로 শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মারে কিচিং তাকুবুকু চিনি নুখুং পানংথুন চিনি হদা পানংথুন চিনি কামি ফানংথুন চিনি আমসাই ফানংথুন তুমুং এক কামি ইংকে শ্রেষ্ঠ কামি নাই এক আমচাই এক সমাজ ইংকে শ্রেষ্ঠ সমাজ নাই মারে কিচিং তাকুবুকু দফা জুদা জুদা মানো মখাং জুদা জুদা ই মানো কক জুদা জুদা হুকুম জুদা জুদা তংমুং জামুং কানমুং চুমুং বেবাক জুদা ই মানো ফিয়াবা যেন ভারত হাকতনি বসা যত থানসা যত খাবাকসা আপনি ভারত হাকত তিনি ইকসামা মানুল আসুকলাই হামক্রাই আসুকে কুচুক কাজা আসুক সিং সাজাক যেন তিনি কক সালাই তংলাই মানে কিছু তাকে থানসা তিনি টপিক তিনি কক বক্রক আর কল খাই দিন 2326253 অ নম্বর হ্যালো হ্যালো হ্যালো মানজুই মাই আমি তো হ্যালো মানে কিছু তাকে বুক থানসা ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল কক তো যেন যেফ্রু ইয়াসি কংসায়া ইয়াসি কংবাবাই সামং তানখানকে জেসে খিলিক মানি ফান্তি সে মানো না পিয়া ইয়াসি কংসাবে মানিয়া হেলেং মানি নো মাননাই সাইসং নং জেসে কোনো সামং তাংনি কিসিসানি বারা তাং মাংলা পিয়াবা পাল জেফ্রু হাপং তান লাইনাই তৈ সাল লাইনাই জেসে পান খাই দি পাল হিংকিনো সাল হিনি কক দো মারে কিছু তাকে বুক অথানসা পিয়াবা আহিনো ভাইয়া অথামসা অব হামজাক মুনি বিশিংতৈ অব চুবা মুনি বিশিংতৈ অব বরম রিমানি বিশিংতৈ সে ফাইও নিনি নুখুং ফানংথুন নিনি হদা ফানংথুন নিনি আমচে ফানংথুন তুমুং হামজাক লাইমানি তংখাই চুবা লাইমানি তংখাই বরম লাইমানি তংখাই খরকচাতে খরকসান আফ্রুন অথানচা ফাইনি সামংনি বিশিংতৈ হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কাহাম দেখো কমলপুর
1: অনুষ্ঠান
0: আবো নাই
1: কমলপুর
0: হামবাই নং হাইন হাই তেসা গরং ফিকা থানচাং ফিকা চাই তিনি পান্ডাব তাবক দেব গাহাম ফিসাই নং হাইন হাই গরং ফিকা থানচাং ফিকা
1: কক খাই থানচা মানে কক তো থাইসা নো

0: 在台山哦，光那么这里上那里谈谈，该安尼没得哒。
1: 嗯，
0: 那个从西来普鲁红安里谈开，还想东土个个呀？
1: 嗯，
0: 落雨没有，谈山没有。
1: 嗯
0: 嗯，该哦，奶对奶对，同对同对，就可能从满台、福台、里台，
1: 嗯，
0: 那还么一来通过？
1: 嗯。
0: 我会拍满你落去落去，我本来落去喏，用碳酸什么的喏，
1: 嗯，
0: 这些骨肉多的呀，还马东这个啊，
1: 嗯，
0: 哎，我满太学太容易把个喏，
1: 嗯，
0: 从这方面碳酸的吃没人能不的我，
1: 嗯，
0: 我做了我，大部这从国下来嘛呢，我碳酸，
1: 嗯，
0: 我碳酸我吐了吐了出来。米西里那里广呢，从西斯特克来有海马东个哒。
1: 嗯。
0: 啊不，西都都一些从坦桑哦。
1: 嗯。
0: 米那里那有。
1: 嗯。
0: 俺在王村来嘛里哒。
1: 嗯。
0: 啊不，满泰、福泰、里泰。
1: 嗯。
0: 啥个呢？那个他们那里不呢？人们从各处过来，阿达说了嘛里呀。
1: 嗯。
0: 人们马哈马甘的沙朗嘛里国境也得。
1: 嗯。
0: 国境上不让过门来。
1: 嗯。
0: 我不能从马尼那里来呀。
1: 嗯。
0: 那你从这个西路、坦萨卡路还是马东啊？
1: 嗯。
0: 不可能嘛！阿个巴拉罗哥、巴拉索布里。
1: 你 radio， 你 radio 奥克里等一下，不给在黑山路谈的打酷。
0: 哎，俺黑山路派卡。
1: 要么，要么，要啥子动物？
0: 哎，在他不，哎，我不能弄，他们去看那里，从西都都些奥吉尼斯坦诺。মানে এবয় খাইমান হে মাতং জাগতা
1: হুম
0: জগতে চং গ্রাম অঞ্চল তংপুর আগিনি বগরক
1: তকাই শিরিরে বড়রক নুগরে তেব থানচা বৈচালরে কাবন ছানাই বিলাহি বানা
0: শিরুরু নুগরুরু থানচা বৈচালনি নাই রুপ
1: হুম
0: মানে শীততু শিয়ানে হাহাই জাগতা
1: হুম নং কবি কগন সাগা তাকো
0: হুম
1: কামিরনি কোন ওয়াচু নাই খেনকে আমতি মাতং কামির গ হেদা
0: 坦沙通过阿吉呢，包括了高科沙克呢，高科那个坦沙通过。
1: 嗯。
0: 啊不，这个伊阿别东西飞噶。
1: 嗯。
0: 阿别你老远喏，从他不坦沙那去下，把伊沙曼黑马通开哒。
1: 沙沙克喏，沙沙克喏，他们这嘛呢，沙沙克呢，他们那一国嘛呢，阿吉呢是来帮国去飞噶呐。
0: 嗯。
1: 您个啥罗阿吉？您个啥罗高开些嘛啥子呢？都能啥嘛呢？高难这个样木都蛮开哒。
0: 嗯。
1: আনি কামি ওটা
0: হুম
1: আগিও চিন কামি ওরম দেমতে 15 থেকে 20 ফ্যামিলি তঙ্গ দো
0: হুম
1: ফাতারতে খলাই যত নি ন বাউন্ডারি তঙ্গ ফিয়াবা নক কই নক নি কচারন কে বাউন্ডারি করে বাউন্ডারি তঙ্গ দগলাম তঙ্গ তা দগলাম গে তঙ্গ তা তে কেসে বৈতে কেসে নগ থানা তে কেসে নগ তে কেসে থানা নি ফিয়াবা তাবো গে যত ন জান জানি বাড়ি ভিতর দুমুই না বাই খাবন বগে ফাতারতে সে আতে খরকজান তে খরকজান নগ তে খেসান নগ মা হাবিছু গে আব খানচাইয়া তা কাকলাই মা হাইউং জা খাতা আমব কামিরো কো থাঙ্কে বামতি নুক্তা
0: আব হাই
1: হুম
0: যেমন তাবো বুফাল লেখা পড়া রুংয়া বসানো ফুরুংকা
1: হুম
0: নগ ফাইয়ে বতাম হিফেকা নুং লেখা পড়া অনি কিরু বসি চিনিয়া নুং কামছি
1: হুম
0: গে আবু ফাবাই বসা ভাগলাই এক বতাম নাইবা
1: হুম
0: এ অ ভাই আমলাই থানি ন সুং চিনি বাইগন হামি আমাই হিনত বাইগন বাগৈ সুং থানসা পঙ্গানি নাগিব তঙ্গ মানি অঙ্গ তঙ্গাতা যেমন অব অব হাহাইছি মা তঙ্গ আং ও ওয়াল ওয়াইফ রগনমুগ ডিসকভারি রগনমুগ তা এডমেল প্ল্যানে রগ সুইকো মাসা চিকন থে আসতা মশক দল নরুফে থাঙ্গ বকরং লক রক মশক রক গা বক যদি থানসা আংখা আংকাই অ সুইকো মাসা মাংনি রুফে থাঙ্গন বক দম সাই মঙ্গল হামুং দা মাইয়া মিশিব ন রুফে থাঙ্গ সাধারণ একটা চিকন থে মানু বক কিন্তু দম হুম
1: হুম
0: হুম অব হাই রক্ষে নুখা কাই চিন বরং সে ওয়াং সুখাই সুংবা খাই নই দিবা জিন দস বানাং সুখাই
1: হুম
0: হুম হুম তা করি নি বাগই সুং তা ওয়া খাই বিপদ কলাই দং সাকাই তো বরং কিছু কই হরো কেবল সুং ও মান থাই শক থাই দি থাই না হামুং নি বাগৈ দিবা খাইবা উংখা না আমু দে উংখা
1: বলে কি হামবাই তাকু খরপসেতে খরপসেন আং বাই নং জেফরু নং বানো বরম রিও আং বনন বরম রিও আং বনন হামজগ নং বানো হামজগ চুবা লাইও আপন ফিয়াবা থানচা

0: মানব তিনি চিনিজাগ আইরন ম্যান বিকাশ স্টেচু গুজরাট দো কতর্মা যতনশীল কচু আবো কাইসা থানসানী মারি হিনে চিনিজাগ ব ভারত হাগতর তিনি যে অমহে তাকজাকি গরংসা থানসঙ্গি দমনি আর জয়পুর স্বরাষ্ট্রমন্ত্রী দো ব ভারত ইয়ক মামান মানে উল ভারত হাগতরনি আমতেই দেশীয় রাজ্য বুসা বুসা হাস্তি রকন পাশনিব গবাং থানসা খাই গরংসা খালাই খম খম ভারত খাইদানি বিনি ইয়াক দিন যেন যতসু তেই বুতিনি সামং তাঙে গেলামানি আবৈন তাবুক ভারত কাইসা ফাং ফান গনাং কাইসা হাকতর থানজা হাকতর হিনি সিনি জাগি দো মানে কিছু তাকবুকু অমাহকে সদাও থানজা তো বুথানি দুখং থানজা তো বুথানি জংখাইবা সামং তাঙে মানি আদিবা আ হামজাক মং আ চুবা মং আ বরম রেলাই মানি আদিবা হিক সাইনো বরম সাই হিকনো বরম তাকুবাই তাকুক বরম রেলাইমানি নিনি গানানি টেক জুতো দফা জুদা বাই বরম রেলাইমানি সুবালাইমানি বিসিং তৈ
1: হ্যালো
0: থানজা তো বইমানো হ্যালো
1: পুঙ্গাম আং সুবজিৎ সাই দঙ্গ
0: তাকুক সুবজিৎ লামছগো
1: আও না তোমা ইয়া কথা আও সিং তোমগে আও থানজা তো আমো থানজান থানজা দঙ্গে মাঙাই কাহাম নঙ্গো আও যত সাইমানো গাই অ থানজা ন মথাং নাঙ্গনানি নি আবো ন যেমন যতন জানজানি সামু জানজানি খাইতাই
0: যেমন সাউন্ড কিসা যাথায় থাকা
1: আসলে
0: তাবো সারি দ
1: হেডফোন
0: বাইদে সা হেডফোন খাই দিন গের গেরং ফাতে গের গেরং ঐ
1: ও
0: অফলাইন অফলাইন গেদে হিংকে হ্যালো সাদে হিংকে সাদে সাদে
1: তাও হ্যালো তক খানা
0: খানাও সাদে
1: এই হিংকে আমন জান যে খলাই তাই যে মুসুন দাই নাম নাই না লব বলো খাই না খাবো বহু ফোন খাই না খাবো ওসমা দাও
0: হ্যালো তাও সুবজিৎ নিতে খাইফিদি নি খরাং আসে গেগার গাগারে ফাই বুঝিছে মানে দাম সারা নাই হ্যালো বুকু ওয়া খেতে দাঁখা সারে
1: খানাই
0: মানে
1: বরক নাই স্যার বরং পাশে বরক করে দিবা আবো আনো খবর মানে ও

0: माने ताबुंग ने जे तमुंग नासि जे सामानि कक्ता था
1: जों
0: बरंग जतन न खेलेंग्यांग ना नांनाय सुबामा ब जों जतन न पाखा बरक उ बन आंरांग सलगरि हकेले बन रिउ तापान बन बिन थाने रिउ ब आंमास मांगला खिनि बाखा फटर बरंग सिनसे नायो सिखन खाय बनाय सिनाया आपि बरक खाय कुन दिन खन खानता टोंमा एता सार ओइ सार आं दिनि कक खाना कर मथम थाका निन खरांग खना मांग न
1: हामबाय हामबाय हामबाय
0: साना रिलिया
1: हामबाय हामबाय हामबाय निन साम नों साय दङना आं पासुरन ककरै बुसाया आं जरा मानखैता केव कल खाय हांगाय नों सानाय मां बुजि मानखा आं आमनो पाइ सानाय हामबाय हामबाय मारे किथिं ताखबखु सिनि बखु वाखिति सानानाय मा हंगाय खरकसे बयते खरकसे न जों बरम मारनाय आबो ताम कतर ताम बरक कुसु रांगनां माइगनां फनांग मानो परागनां पराकरि फनांग मानो সম্মান গান সম্মান করি বরফ ফানো পেপার যতনি ন সম্মান যতনি বরম দো আংন বরম রীতি নানো বরম মারে নাই আবো ওয়ান সাইটিং কে ইংয়া আংন চুবাখাই নানো মা চুবা নাই আংন হামজাকাই নানো হামজাক হামজাক নাই বাইবেল কক কাইসে সাজমা দো সাকন হামজাকি বইনব হামজাকি নন হামজাক নাই রকম সিমিছে নামজাক হেঙ্কে আবো ভাইকে হামজাক মাক লাইখেবা নন যে কেনা নাই শত্রু নন জলি যাক নাই নরকন হামজাক দি আপ্রু হামজাকি তুমুং বরকন ব নামজাক নাই সাম মানখাইকাই আবসে অবশ্যই সৈসে হামজাক মু সাবনি কক দুটো নাইগ্রা না হ্যালো ফুংকাহাম রায়নি রাইমা ভেলি নি সিমিছে না
2: ইয়া রাইমা আঙ্কেল
1: রাইমাও রাইমা রাইমাও তো কতে সাউরি তো না
2: ইয়া ই অর তো তুই চাই তো দারা হিনকে আং আই নো নি পান্ডাবো ইগো ফাস নে হতে খানা জাক কে তিনি তো থানছে নি তুই সামনে হে তা বা থানছে তো গাইছা নও খাই ওয়ান টু গো মানে থানছে কে তো গাইছা নও মানে অ নক জিন তম খাইজা হিগা কে নক কিতা কুরুকা হিগে পড়তে না থামতে কুরুক মা হাই হাই হে দিবা গাব নিবা কই না কুবাং মা নক নিজি সিতে কুবাং মা তং কে আবুন থামতে না কাইতা নক কে মানে জিন তাবু থামতে খাইতে নি তাম তাম না কে আবুন দাগ কি ইগো দো দওই থামতে খাইজা হিগে মানে দওই নক তাঙ্কা হিগে অ নক নাই থুয়াং গি থানাইতা তুরুক তুরুক হাইয়ে নক টাং খাইকে অ নক ব কাহামকে টাঙ্গি মানো হাইব ন খাগলক নানি নাও হাই দিবা গে জং তাবো থানচা খাইনানি থাঙ্গি ব জং হঠাৎ থানচা খাইগাইকে হঠাৎ ন চিনি অ থানচানি বাহাই গরগি থানাই গাবনি বাগে তুরুক তুরুক হাইয়ে থানচা খাইনানি নাঙ্গাই খালক নানি নাঙ্গাই খাগলক হাইয়ে খাইনানি নাঙ্গাই তা কে তাবো কাইসে কইসে বরক বা ব হামজা গিয়া কে যে বরক হামজা গিয়া জিং অ হামজা গিয়া নব তুই হামজা খালাই নাই হাই দিবা তাবো খরচা বরক আন বুখা কে আং বন বুই তাম খাইনে ব আন বুখা পিয়া বাং বন বুইয়া তংখে অ সাম কাহাম নগুই তং খাইকে অ সালজা আন বুনাইব বব অ থানজা বন ফাইনাই হাই দেবা আবো হাই কে তাবো তো কুবাক মানো তঙ্গ তিনি বরক মানে যত বরং থুয়ো পিয়াব অ লাগমা ও যত না থাংটাই গাবনি বাগে তাবো কুবাং মা তঙ্গ চিনি চারা লুমুই তঙ্গইব চিনি অ সুকুঙ্গুই তঙ্গইব শুধু রুগী কাটক তংখে জেসন কাটক তং হাইকে ডিএম নি হাবা নক ফাই তং হাইকে যত ডিএম ন রাঙ্গ রিচাকি তঙ্গ হে দিবা দা কে তাবো তো চিনি বরং লুমুই তঙ্গইব নি ন খরিঙ্গি তংখে নিনি কারেন্ট কিরিঙ্গি তংখেব ডিএম বুড়ি ওই তঙ্গ আপনি বাগিন খা গান মায়া গান ও হানি ডিএম নাম তিনি তনশ্রী নি কক নাইছে সাথে নাই তো তিনি তনশ্রী ডিএম বাই ভিলেজ তংখুরু বাকমা বরক মায়া খাই লঙ্কা বয়াং খাই চাম্পাহর এডিসি ভিলেজ নি বাইটি ময়দান ইগি ও সালচা বথাঙ্কা তনশ্রী ডিএম থাঙ্গিয়া গেও জায়গাও কুবাং মা গরিব সুখ গিয়ান গিয়ে দঙ্গ মাই সুখী দমানি লগে ব খাইরক জাগে আর ও bo mi lo bo khlai lama kam

0: लाई ते उसको लगनी छात्र पाए ब निजी बरम निजा गया था ब छात्र न बरम हुई बीनी लाइट न ब काम खाई न डेवलपमेंट खाई कलांग मनी तंग आरो वा गाबनी बागै न ताबु जेजारा लुमै तंग रे सुद नगो सिमि खुजुर वई नगो सिमि आइम सहाय के हाबु तंग इंगला जेफ्रो लुमै तंग के सिनि जेकोनो डीएम हाबा न माने जेकोनो डीएम निनि অরণি ডিএম যে টিপ্রাণী ডিএম যে জানতানি গাক ছকনি ডিএম জায়গা ফাই নাই যতন নিনি রেশন কার্ড গে এপিএল গাঁ গে 4000 থাই জমা নাই গে বিপিএল কার্ড গাঁ গে
1: নিনমকাই শান্তাই মানথাই বড় থানায় ভাইকে থানায় আমন সামকলাছো অব নং ভাইকে তামুখলাই অব থানচা বাই তামন বিয়াংতে গরং লিনা নাই খাং চংসমেং দহা
0: বাবানি পারাকা ইয়াং দুমো দেবতি মোহন রায়মাওয়া
1: নিনি বাবা
0: দেবতি মোহন রায়মাওয়া
1: বাবা
0: রশিয়া বাড়ি বাজাতি চাংলাই থানা নাঙ্গো
1: নিনি আমাকে দেবরমা নিন বাবু খাই ত্রিপুরা আমতি তা না আমতি যা
0: বাবা মক
1: হ্যাঁ
0: মক মক
1: মকডা
0: বাবা মক ও
1: হো কে নিনি
0: আমাকে দেবরমা তা
1: ও
0: গাবনি বাবানি খোয়ায় মন চিনি বড় কথা না গাবনি বাবি চাই মানো
1: নঙাই গ টংকা টংকা লক খাউন বগে নং ছেমন হয় তা এখন হামবাই তাকু
0: এ
1: হামবাই কি হামবাই বেলেগ হামবাই মানে কি যেন তাকে বুকু কক সঙ্গলাই মানে বিশং তিব সঙ্গ থানচা ফাইছে নিনি কক নো আং মানো আনি কক নো নং মানো আবো তাম বা বরম রিলাই বরক নি বুখা বিশং হাপনা নি হিঙ্গাকাই কক নি বিশং তি হাবি মানো দফা জুদা নি বরক ফানো জেফ্রো নিন কক মান খাইকে নং মানো দফা জুদা হাই মাতং ইয়া একে জেফ্রো নিনি ককনো আং সেরেঙ্গানো আবন্ধন বরম রিমানি হাই মাতং যাগব বিনি ককনো আং সেরেঙ্গানো নিনি চুমুংনো আং চুমানো আনি চুমুংনো নং চুমানো নিনি চামুংনো আং চাওয়ানো আনি চামুংনো নং চাওয়ানো আমদে কিবো থানজা ফাইও আবনো চুবা লাইমানি তা আবনো হামজাকমা ইয়াফা লাইমানি আবনো তে খরকসা খরকসানো বরম রিলাইমানি হ্যালো হ্যালো ফুংকাহাম
2: ফুংকাহাম ভাই
1: তিনি সিরিং সিরিং বিয়াং বিয়াং কামাই থাকা হিন দংমা তাংখাই
2: মানুষ একদম
1: আমি

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সেদেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, তিন দিনের সফর গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের উপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল বিন থু। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক

মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরটিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই এলআরজিআর পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনের সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে, সেদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, র্যাডার কেন্দ্র, রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায়, হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি অ্যানাবেল সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন, ইপিএফও সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত, নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টলে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজের 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রবেন টুর্নামেন্টে ব্যক্তিগত GM নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নন বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপড়কর 36 বছর পর উইম্বলডন

এক্সপ্রেস 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস করেছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2, 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2, 6-3 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে গতকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজির সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। উল্লেখ্য, এই সফরকালে শ্রী মোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন, যেখানে তিনি উভয় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সমাবেশে ভাষণ দেবেন। এর আগে জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো সব ধরনের সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিন্দা করে তা মোকাবিলায় আন্তর্জাতিক আইন অনুযায়ী সমবেত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646,22,00,000 টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে তা ছিল 574,62,00,000 টাকা। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল টেক্সাস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। খোয়াই নদীতে গতকাল অবধি জলস্তর ছিল 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমার প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মনু টাউন হল সহ তিনটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনি এলাকায় গতকাল বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতি সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া জোলাইবাড়িতে গতকাল মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করেন। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন 108 নম্বর জাতীয় মহাসড়কের পাশে খোলা হয়েছে এই ব্যবসা কেন্দ্রটি। দক্ষিণ জেলায় 8 ও 108 জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা সড়ক নিরাপত্তা টাস্কফোর্সের চেয়ারম্যান জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা সহ টাস্কফোর্সের সদস্যরা। জেলা শাসক আকাশবাণীকে জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যৌথভাবে পরিদর্শন করেছেন তারা। আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জনেরও বেশি প্রাক্তন সেনাকর্মী, বীর নারী, শহীদ সেনাদের পরিবারের সদস্য, ভেটেরানস কল্যাণ আধিকারিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ভারতীয় সেনাবাহিনীর 101 এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রাক্তন সেনাদের স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি

রাজ্যের সমস্ত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 58.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাকতর বেড়াইমানি উলনৈবাগমিয়া মেলবর্ণ থাংসগৈখা বীরকুংখলাও মন্ত্রীবক্রকন আরনি অজারক লামসকা তে গার্ড অব অনার বইয়াফারকা নকা সালতামনি অ বেড়াইনা থাকমাও মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়ানী মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবেনিস বাই উলথাম ভারত অস্ট্রেলিয়া বিশিংনি কুচুক বেরেমনি কুথুম লাইমাও মানজা

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাকতর বেড়াইমানী উল নৈবখাগ মিয়া মেলবর্ণ থাংসগৈখা বীরকুংখলাব মন্ত্রীবক্রকন আরনি অজারক লামসকা তে গার্ড অব অনার বইয়াফারকা নকা সালতামনি অ বেড়াইনা থাংমাব মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবেনিস বাই উল থাম ভারত অস্ট্রেলিয়া বিশিংনি কুচুক বেরেমনি কুথুমলাইমাব মানজাগানো আবনি লগি লগি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়ানি সিও ফোরামব মানজাগানো আরো কনৈ হাকতনি কুচুক বানিয়ানি তৈদুলনাই রকনি কুথুমলাইমাব কক নারকনানি কক পঙ্গ মন্ত্রীবক্রকনি আয়ঙ্গ আবদি সকাং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তে ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বেবাক বেরেমনি সামুং সিত্রানো সেজাবুই আবনো কেবেঙ্গি হায়ুং বেরেমনি কেরং নরগৈ কথাবুই সামুং তাংনানি কবকমুং নারকলাইখা জাকার্তাব খড়কনৈ অজানি বিশিঙ্গ কক লামংমানি ইয়াগুলো ককমুং কাইসাব অকক্ন খুসরা জাখা খড়কনৈ অজা জাতিসংঘনি মুং রেমগনাং সামুং সিত্রা তাংনাই তাই মথানো কেবেঙ্গি করাগিয়াপ্রিন হারনানি সাকা ফান বক্সিন লাইখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ানি রাষ্ট্রবক্রকন ভারত বেড়াইনানি কবকমুং নারেখা ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈচিদক তিনি নিশিমি নখা সালনৈ রমই হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও সংসার জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সারিগ অ বিজনেস কনক্লেভন চেঙ্গি দিওয়ানো আরও মানজাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনি সুনাম খরবানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল দিল্লি কতাল নিশিমি ভার্চুয়ালতে অ কনক্লেভ মানজাগানো গবংখে ওয়াতৈওয়ামা বাই খোয়াইতাই ধলাই হাঙ্কনি জুদা জুদা থাইয় তৈতর্মা বাই গবংমা হাসে থাইরগ তৈলমা নুজাখা নাইকল ফাংনি শাকথারমা বাই জুদা জুদা থাইনি তৈলমজাক লুকুরকন শিবির তনিজাখা পাইথা ককতুমা মানমানর গৈ তেলিয়ামুরা বখাকস্তেব কাইসনি শিবির খুং সারা নৈচি নুখুংতাই ধলাই হাঙ্কর কাইথাম শিবির খুং থামচিদক নুখুং থাই নাহারকা খোয়াই হাঙ্কনি সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির রংনক দুর্গানগর জাম্বুরানক খবৈ আউলিনি জুদা জুদা থাইরগ তৈলম্বাইখা খোয়াই তৈমাব আচমসা তৈ কাশাকা বা দশমিক নৈ মিলিমিটার ধলাই হাঙ্কনি ধলাইতে মনো তৈমানি তৈ তরমা নুকজাখা হানৈ সাকা বখাকসেনি নাইকল ফাং তৈলমজাক লুকুরগ্ন আঙ্গনওয়ারি কেন্দ্রতে মনো টাউন হলন খবৈ কাইথাম ত্রাণ শিবির তনিজাখা আয়ঙ্গ ভামুটিয়া বিধানসভা আমচাইনি বৃন্দাবন চমহনি আমচাইব আচমসা বাংকুংদ্রি ফাইমাবাই কিজাসক দেরামা নুকজাখা সাপং ওয়াতৈওয়ামাবাই মিয়া উনকৌটি হাঙ্কনি দেউতেই মনোতৈমাওব তৈ তরবানি নুকজাখা আবো দশা আরিনি তলাওনো তংখো কবাং ওয়াতৈওয়ামাবাই মনুও মৈকথং দেরামাও ক্লাইমানো হনৈ শাক সাকা বাক টাইখুংনি ইয়াকচুদা গিফাং পরাগ রায় চৌধুরী আয়ঙ্গ গুমতি হাঙ্করব ওয়াতৈ কবাং ওয়ামাবাই তংক সংলুক রকনি শালব্রুমনি লাংমাবো কেবেংমুং নুকজাখা কবাংমা আমচাইও তৈ লমখা গুমতি হাঙ্গ নাইকলফাং রিঙ্কু লাথের সাকা গুমতি তৈমানি তৈ তরৈ টঙ্গো আকাবিকা দেরামুং কাশুনাও হাঙ্গ নাইকলফাং বেবাক বেরামনি যুগালিমুং ন তৈয়ৈ তিয়ার টঙ্গো হাস্তেও জিএসটি ইয়াসাক মুংনি বাংমারি বাংখা হানৈ সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈ সাই নৈচি বা নৈচি দক রাং বিশিও বেবাগৈ খক দকরা ব্রৈচি দক রোজাক নৈচি নৈ রাশাই রাং স্টেট জিএসটি ইয়াসাখা নৈ সাই নৈচি ব্রৈ নৈচি বা রাং বিশি আবতংমানি খক বারা স্নিচি ব্রৈ রোজাক দকচিনি রাশাই রাং মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন টেক্সেস অর্গানাইজেশননি বিশিক বাচি বিশি পুংমা পালাইমানর গৈ সংসারজাক পান্ডা কক নারকমাও অকক্ন সাকা মন্ত্রীকরা হাস্তেনি লুকুরকনি জঙ্গজাল দায়িত্ব ইয়াকাক রানো নাহারৈ মিয়া মুখ্যমন্ত্রী সমী পেশু সামুংবুতাংনি ফিল্ড ডক চিচুকু বেরেমনি পান্ডা সংসার জাখা আগরতলা হাপাংনি টংথাইনগ হাস্তেনি জুদা জুদা বাবাইনি ফাই সকপাইজাক লুকুরকনি জঙ্গজালনি কক্ন খনাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীকরা বরকনি জঙ্গজালনি কক্ন খনাওই জঙ্গজাল দায়িত্ব ইয়াকাক রানাও নাংমানি বার জানাহারনানি দাগিমুংনি খা করঙ্গজাক অফিসার রকন তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মিয়া জুলাই বাড়িও মা দুর্গা বহুমুখী সমবায় সমিতি নি কতাল কাইসা বানিয়া কেন্দ্র নো চেঙ্গে রেখা জুলাই বাড়ি হদা সাক্ষাম কেন্দ্র গানাও সারা চার মারি বসংলাহার কতর গানাও ফিয়কজাখা অ বানিয়া কেন্দ্র শালগ্রাহাঙ্কনি চার তাই সারা চার বসংলাহার কতর গবাং পাতিমুং অংমানি থাই তাই দেরামুং গনাং লাহার আমচাইও মিয়া বেড়াই নাইকা হাঙ্কর নি লাহার নাইমথাং টাস্কফোর্স নি চেয়ারম্যান হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পি ইয়াকবারা পুলিশ সুপার সুমন মজুমদার বসংলাহার কতর তাই তাং বেকরে ফার্মক্রাই কর্পোরেশনস লিমিটেডনি ডেপুটি জেনারেল ম্যানেজার মহেশ শর্মা নকবৈতাই কুবনি বদল র ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নি উলথাম থংলাইমাও সিমনা তংমাকারিক ফুটবল ক্লাব কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও সিমনা তংমাকারিক ফুটবল ক্লাব নৈসাগোল ডি ফেরবাই ভারত রত্ন সংগন মেচেনখা
তাবুক নবাতিবানী কক।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।

আজ 9 জুলাই, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 190 দিন আজ বছরের। বছর শেষ হতে আর বাকি রয়েছে মাত্র 175টি দিন। চলছে বর্ষাকাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বর্ষা কেবল একটি ঋতু নয়, বরং এক গভীর অনুভূতি, প্রেম ও বিরহের প্রতীক এই বর্ষাকাল। তার চোখে বর্ষা যেমন তাপক্লিষ্ট প্রকৃতিকে স্নিগ্ধ করে, ঠিক তেমনি মানব মনে নিয়ে আসে রোমান্টিকতা এবং অজানা পাওয়ার এক আকুলতা। বর্ষার ঘনঘোর মেঘ ও অবিরাম বৃষ্টি কবিকে প্রেমের অনুভূতি এবং বিরহ বেদনার জগতে নিয়ে যায়। তার বিখ্যাত সেই লাইন এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরষায়, বর্ষার প্রেমের আকুলতাকেই কিন্তু প্রকাশ করে এই গান। বর্ষা মানেই শুষ্ক, মাঘের রুক্ষতার অবসান। কবির ভাষায় বর্ষা হল শ্যামগম্ভীর ও নবযৌবনা, কদম ফুলের গন্ধ আর মেঘের ডাক এই ঋতুর যেন প্রধান রূপ।

কবি কাজী নজরুল ইসলাম বাংলা কবিতায় বর্ষাকালকে চঞ্চলা মেঘের সঙ্গে তুলনা করে বলেছেন, ওগো কাজল মেয়ে,

আকাশ আকাশ ছল ছল চোখে, তব মুখে আছে যে পাশ্চাত্য ধ্যান ধারণা থেকে বের হয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় বর্ষার রূপকে প্রকাশ করেছেন ঠিক এভাবে। গভীর গর্জন করে সদা জলধর, উথলিল নদনদী ধরণীর উপর, ঠিক পল্লী কবি জসিম উদ্দিন তাঁর পল্লী বর্ষা কবিতায় গাঁয়ের চিত্র বর্ণনায় লিখেছেন, গাঁয়ের চাষিরা মিলিয়াছে আসি মোরলের দলি যায়, গল্পের গানে কি জাগাইতে চাহে আজিকার দিনটায়। প্রকৃতির কবি সুফিয়া কামাল বর্ষার অনবদ্যতা বর্ণনায় লিখেছেন, আমি বর্ষা আসিলাম গ্রীষ্মে প্রদাহ শেষ করি, মায়ার কাজল চোখে মমতায় বর্মপুট ভরি। ঠিক কবি বুদ্ধদেব বসু বাংলা কবিতায় বর্ষাকালে মেঘের কষ্টের কথা ব্যক্ত করেছেন ঠিক এভাবে, যে আকাশ ভরা মেঘে মেঘের ভারে বিদুজতের ব্যথা, গুমরে ওঠে জানায় শুধু অবোধ আকুলতা।

শ্রোতা বন্ধুরা, চলুন এবারে দেখে নেওয়া যাক আজকের এই দিনটি কেন বিশেষ, কি ঘটেছিল আজকের দিনের ঐতিহাসিক ঘটনা। 1875 খ্রিস্টাব্দে আজকের দিনেই ভারতের অর্থনীতিতে সবচেয়ে বড় মাইল ফলকগুলির একটি, এশিয়ার প্রাচীনতম বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন 1877 সালের 9ই জুলাই, অর্থাৎ আজকেরই দিনে লন্ডনে প্রথম শুরু হয়েছিল। স্বাধীন ভারতে আজকের এই দিনটি আরও একটি কারণে বিশেষ, কারণ আজকের এই দিনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রকাশ করা হয় 1951 খ্রিস্টাব্দে। ভারতীয় সিনেমার দুই উজ্জ্বল নক্ষত্র, বিখ্যাত পরিচালক অভিনেতা গুরু দত্ত আজকের দিনেই জন্মেছিলেন। এছাড়াও অভিনেতা সঞ্জীব কুমারের জন্ম হয়েছিল আজকেরই দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা বলে।

শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের প্রিয় পর্ব লিখছি তোমায় পর্বের সময়। আজকের এই লিখছি তোমায় পর্বে চিঠিতে যিনি প্রথমেই লিখে পাঠিয়েছেন, প্রথম চিঠিটি আপনাদের পড়ে শোনাবো। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন আন্দুল হাওড়া থেকে প্রণব রায়। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যুব দক্ষতা হল ভবিষ্যতের চালিকা শক্তি। একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার তরুণ প্রজন্ম। তবে এই তরুণ প্রজন্মকে প্রকৃত সম্পদে রূপান্তর করতে হলে প্রয়োজন উপযুক্ত দক্ষতা। বর্তমান যুগ তথ্য প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুব সমাজের কারিগরি, ডিজিটাল ও পেশাদারী দক্ষতা অর্জন করা অপরিহার্য। যুব দক্ষতা কেবল তরুণদের কর্মসংস্থানে সুযোগই সৃষ্টি করে না, বরং তাদের উদ্যোক্তা হতে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে অনুপ্রাণিত করে। কম্পিউটার প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস, গ্রাফিক ডিজাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক ডিজিটাল দক্ষতার পাশাপাশি যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করা বর্তমান সময়ে সমান গুরুত্বপূর্ণ। যখন একটি দেশের যুব সমাজ দক্ষ হয়ে ওঠে, তখন দেশের বেকারত্ব হ্রাস পায়, দারিদ্র দূর হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। তাই যুবকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা, আধুনিক প্রযুক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া

0: তাদের সৃজনশীল প্রতিভাকে কাজে লাগানো রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব। দক্ষ যুব সমাজই পারে একটি দেশকে উন্নত, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে। যুব সমাজের দক্ষতার উন্নয়ন মানেই হল একটি উজ্জ্বল ও মজবুত ভবিষ্যতের নিশ্চয়তা। এটি প্রণব রায়, আন্দুল, হাওড়া।
1: এবারের চিঠিখানি লিখেছেন নিউ টাউন কলকাতা থেকে অরূপ বিশ্বাস। তিনি লিখছেন, সমাজ সচেতক অভিজ্ঞাপন। যুব সমাজ একটি দেশের সবচেয়ে শক্তিশালী মানব সম্পদ। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কর্মক্ষমতাই একটি জাতির উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন উপযুক্ত দক্ষতা অর্জন। বর্তমান যুগে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল দক্ষতা, যোগাযোগের ক্ষমতা, সমস্যা সমাধানের কৌশল, নেতৃত্বের গুণাবলী এবং উদ্যোক্তা মনোভাবও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিষয়টির গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে দিবসটির উদ্দেশ্য হল যুবকদের কর্মসংস্থানমুখী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে উৎসাহিত করা এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রের জন্য তাদের প্রস্তুত করা। দক্ষ যুব সমাজ শুধু নিজের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং টেকসই ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র এবং সমাজের সম্মিলিত উদ্যোগে যুবকদের আধুনিক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দক্ষতা সম্পন্ন যুবকরাই আত্মনির্ভর, উদ্ভাবনী এবং সমৃদ্ধ ভারতের ভিত্তি নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এটি অরূপ বিশ্বাস, নিউ টাউন, কলকাতা, 163।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের এবারে শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাব। আজকের এই শেষ চিঠিখানি লিখে পাঠিয়েছেন কলকাতার বেহালার ম্যান্টন থেকে সুখেন্দু দাস। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যুব দক্ষতা দিবস প্রতি বছর 15 জুলাই বিশ্বব্যাপী পালিত হয়। 2014 সাল থেকে জাতিসংঘের উদ্যোগে শুরু হওয়া এই দিবসের মূল উদ্দেশ্য হল তরুণ তরুণীদের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা, যাতে তারা কর্মসংস্থান উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার এই বাণী যুব দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আজও সমান প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন,

তরুণ সমাজই একটি জাতির প্রকৃত শক্তি এবং তাদের মধ্যে নিহিত অসীম সম্ভাবনাকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জাগ্রত করতে হবে। তার মতে, প্রকৃত শিক্ষা হল সেই শিক্ষা যা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে এবং কর্মক্ষম করে গড়ে তোলে। বর্তমান যুগে কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, উদ্যোক্তা দক্ষতা প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা অর্জন তরুণদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যারা নতুন দক্ষতা শিখতে সক্ষম, তারাই ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পারবে। তাই যুব দক্ষতা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তরুণদেরও নিজেদের সম্ভাবনা বাস্তবায়নে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাওয়া উচিত। একটি জাতির প্রকৃত উন্নয়ন তার যুব শক্তির দক্ষতা ও আত্মবিশ্বাসের উপরই নির্ভরশীল। এটি সুখিন্দু দাস, ম্যান্টন, বেহালা, কলকাতা 34।

0: এবারে চলে আসছি তথ্যে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে গন্ডা তুইসা মহকুমার অধীনস্থ রসিয়াবাড়ি বাজার এলাকা ব্যতীত ধলাই জেলার অন্তর্গত সব কটি মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ধলাই জেলার জেলাশাসক BNSS 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। বিধিনিষেধ 23 জুন 2026 থেকে শুরু হয়েছে এবং তা 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত বহাল থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধাসামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, ধলাই জেলার পুলিশ সুপার এবং ধলাই জেলার অন্তর্গত মহকুমাগুলির মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে BNS 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: ষষ্ঠ শ্রেণীতে সিলেকশন টেস্ট 2027-এর জন্য নবোদয় বিদ্যালয় সমিতি থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিলেকশন টেস্ট 2027-এর মাধ্যমে জহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ 2027-28 শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন চলছে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 জুলাই 2026। প্রার্থীরা জহর নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইট navodaya.gov.in-এ গিয়ে বিনামূল্যে আবেদনপত্র জমা করতে পারবেন। আর প্রসপেক্টাস দেখা যেতে পারে navodaya.gov.in NPS EN Admission JNBST Admission Notifications এ।
0: ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছরের মতো এই বছরও আগামী 16 জুলাই উদয়পুরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ির রথযাত্রা উৎসব। আগামী 16 জুলাই জগন্নাথ বাড়ি মন্দির থেকে মহাদেব বাড়ি পর্যন্ত রথ টানা হবে এবং 24 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 16 জুলাই ও 24 জুলাই রথযাত্রা উপলক্ষে দুদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
1: শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। তপশিলি জাতিভুক্ত ছাত্র বা ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল যে সকল তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রী সরকার অনুমোদিত রাজ্যে এবং রাজ্যের বাইরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রম

মে পড়াশোনা করার জন্য 2024-25 এবং 2025-26 সালে প্রথম বর্ষে ভর্তি হয়ে শর্ত সাপেক্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা 1,00,000 টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তির 50,000 টাকা ইতিমধ্যেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন। তাদের দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়ার জন্য গতকাল থেকে অর্থাৎ 8 জুলাই থেকে অনলাইনে আবেদন করার জন্য বিএমএস পোর্টাল খুলে দেওয়া হয়েছে। 2024-25 ইংরেজি সনে নির্বাচিত যে সকল ছাত্রছাত্রী গত অর্থ বছরের নির্ধারিত সময়ে দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়ার জন্য বিএমএস পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেননি, ও সমস্ত ছাত্রছাত্রী সহ 2025-26 ইংরেজি সনে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের দ্বিতীয় কিস্তির 50,000 টাকা পাওয়ার জন্য আগামী 28-2-2027 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in এ অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্রটির প্রত্যয়িত নকল এবং আপলোডেড ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহ আগামী 5-3-2027 ইংরেজি তারিখের মধ্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে জমা দিতে পারবেন।

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রয়েছে। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ 14টি। 6টি পদ অসংরক্ষিত প্রার্থীদের জন্য রয়েছে, আর তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য রয়েছে 2টি, তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য রয়েছে 6টি পদ। তবে পদ সংখ্যা পরিবর্তনশীল। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটারে টাইপিং স্পিড পার মিনিটে 40টি শব্দের দক্ষতা থাকতে হবে। বয়সসীমা রয়েছে 10 আগস্ট 2026 অনুযায়ী 18 থেকে 40 বছর, এবং তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 18 থেকে 45 বছর। আবেদনপত্রর জন্য ফি বাবদ জমা করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য 500 টাকা এবং তপশিলি উপজাতি এবং জাতিভুক্ত প্রার্থীদের জন্য 250 টাকা। আবেদনপত্র জমা করা শুরু হবে 10ই জুলাই এবং আবেদনপত্র জমা করার শেষ তারিখ 10ই আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত।

শ্রোতা বন্ধুরা, এবারে চলুন এবার একটু স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনাদের জানিয়ে দিই। বর্ষাকাল আমাদের অনেকেরই প্রিয় ঋতু, কিন্তু এই সময়ে সংক্রমণজনিত রোগবালাইয়ের ঝুঁকি বেড়ে যায়। জ্বর সর্দি কাশি তো থাকেই, সেই সঙ্গে নানা ভাইরাসজনিত সংক্রমণও হানা দেয়। অল্প পরিশ্রমেই কাহিল হয়ে পড়ে শরীরে। এই মরশুমে প্রতিরোধ ক্ষমতা একে

0: বাড়ি তলানিতে গিয়ে ঠেকে, ফলে যে কোনো রোগ সহজেই বাসা বাঁধে শরীরে। তাই সুস্থ থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। তাহলে আর ঘন ঘন ওষুধ খেতে হবে না। রোগের সঙ্গে লড়াই করতে হলে বর্ষায় কোন কোন নিয়ম আপনাদের মানতেই হবে চলুন জানিয়ে রাখি। সংক্রমণের ঝুঁকি এড়াতে সবার আগে বারবার হাত ধোয়ার অভ্যেস করতে হবে, বিশেষ করে খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাড়ি ফেরার পর সাবান ও জল দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সাবান ও জল হাতের কাছে না থাকলে ব্যবহারের জন্য অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরেই আগে স্নান করে নিন। অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করলে জীবাণু দূর করা এবং ত্বকের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। বর্ষাকালে পায়ের বাড়তি যত্ন নিতে হবে। জল কাদায় মাখা পা ভালো করে পরিষ্কার না করলেই ছত্রাক আর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ঝুঁকি তৈরি হয়। ঘরে ফিরেই প্রথমেই পা ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিন। পায়ের আঙুলের ফাঁকগুলোর দিকে বিশেষ নজর দিন। একটু সময় করে সপ্তাহে একবার করে বাড়িতেই প্যাডিকিউর করুন। বর্ষাকালে খাবার থেকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই ফল সবজি ধোয়ার সময়ও সতর্ক থাকতে হবে। শুধু জলে ধুয়ে নিলেই চলবে না, সবজি ফল নুন জল বা বেকিং সোডা মেশানো জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন, তারপর সাধারণ জলে ভালো করে ধুয়ে ব্যবহার করুন। বাসি খাবার এড়িয়ে চলুন, খাবার তৈরির কয়েক ঘন্টার মধ্যেই তা খেয়ে ফেলার চেষ্টা করুন। রাস্তার ধারের খাবার, কাটা রাখা ফল এবং খোলা অবস্থায় রাখা ফলের রস থেকেও দূরে থাকুন, কারণ বর্ষাকালে এগুলি থেকেই জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। রোজের ডায়েটে বেশি করে টক জাতীয় ফল, ভেষজ চা, প্রোবায়োটিক খাবার রাখুন। সেই সঙ্গে আরও একটা জিনিস ভুললে চলবে না, বেশি করে জলও খেতে হবে। এ ছিল স্বাস্থ্য সম্পর্কিত তথ্য।
1: এবারে চলুন জেনে নিই আকাশ কি বলছে। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 82%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 58.1 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
0: শ্রোতা বন্ধুরা, এর সঙ্গেই আজকের অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আর এতক্ষণ উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি সুয়েতা, আর আমার সঙ্গে ছিলেন
1: আমি ইতিকণা।
0: সবাই ভালো থাকবেন আর এই বর্ষা ঋতুটাকে ভালোভাবে উপভোগ করবেন। নমস্কার।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম জয়ন্তদে। আর আজকের এই বৃষ্টি ভেজা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে এই বৃষ্টি ভেজা সকালে আর যে শ্বেতা, আর আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। প্রথমেই যেই পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেই পর্বটা আপনাদের খুব পছন্দের একটা পর্ব, অর্থাৎ তোমায় গান শোনাবো পর্ব। আজকের এই বৃষ্টি ভেজা সকালে তোমায় গান শোনাবো পর্বে আপনাদেরকে শোনাবো বেশ কিছু বৃষ্টি ভেজা গান, আর সঙ্গে অবশ্যই থাকবে কিছু গল্প, কিছু আড্ডা বৃষ্টিকে নিয়ে। বর্ষা ঋতু, বর্ষাকাল আমাদের অনেকেরই খুব প্রিয়, সেই সঙ্গে বৃষ্টি তার তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, তবে বৃষ্টিটা হতে হবে নিশ্চয়ই যতটা দরকার ঠিক ততটাই, তার চেয়ে বেশি হলে সমস্যা তো তৈরি হবেই। কিন্তু বৃষ্টির মধ্যে যে আনন্দ রয়েছে, বৃষ্টির মধ্যে যে রোমান্টিকতা রয়েছে, সেই কথাগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বৃষ্টি ভেজা সকালে বৃষ্টি ভেজা বেশ কিছু ভালো ভালো গান আপনাদেরকে অবশ্যই শোনাবো। তাই চলুন দেরি না করে শুরু করছি তোমায় গান শোনাবো বৃষ্টি ভেজা একটা গান দিয়ে।

শ্রোতা বন্ধুরা, আকাশের বুক জুড়ে যখন ধীরে ধীরে জমে ওঠে কালো মেঘ আর হঠাৎ করেই টুপটাপ শব্দে নেমে আসে বৃষ্টি, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় কিছু বলতে চাইছে। আজকে এই বৃষ্টি ভেজা দিনে অসংখ্য স্মৃতি, হাজারো অনুভূতি, আর সেই অতিথির নাম বৃষ্টি। বৃষ্টি মানেই কি শুধু জল? না, বৃষ্টি মানেই ভেজা মাটির গন্ধ। বৃষ্টি মানেই জানালার পাশে এক কাপ গরম চা। বৃষ্টি মানেই পুরনো দিনের ডায়েরির ভাঁজ খুলে যাওয়া। বৃষ্টি মানেই এমন কিছু কথা যা হয়তো কোনো দিন কাউকে বলা হয়নি। ছোটবেলায় মনে আছে, স্কুল ছুটি হয়ে গেছে, ছাতা নেই, বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করে বাড়ি ফেরা, রাস্তার ধারে জমে থাকা জলে পা ডুবিয়ে ছপ ছপ করা, বাড়ি ফিরে মায়ের বকুনি, এই ভিজে এসেছিস কেন? সেই বকুনির মধ্যেও কত মায়া ছিল। আজ বড় হয়ে গেছি আমরা, ছাতা নিয়ে বেরোই, মোবাইল মাঝিয়ে চলি, জামা ভিজে যাবে বলে চিন্তা করি। কিন্তু জানেন কি, কোথাও যেন সেই শিশুটাকে হারিয়ে ফেলেছি যে বৃষ্টিকে বন্ধু ভাবত। বৃষ্টি আমাদের শেখায় সব মেঘ চিরকাল থাকে না, একসময় আকাশ পরিষ্কার হয়। জীবনে দুঃখ ঠিক তেমনই। আজ যে কষ্টটা পাহাড়ের মতো মনে হচ্ছে, হয়তো কাল সেটাই শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। এই অনুভূতিতেই চলুন শোনাব বৃষ্টির আরও গান।

শ্রোতা বন্ধুরা, অনেকেই বলেন বৃষ্টির দিনে নাকি মন খারাপ হয়। হয়তো সত্যিই হয়, কারণ বৃষ্টি মানুষের ভেতরের নীরবতাকে জাগিয়ে তোলে। যাদের জীবনে কেউ নেই তারা বৃষ্টির শব্দে একাকিত্ব খুঁজে পান। যাদের জীবনে কেউ আছে তারা সেই মানুষটার হাতটা আরও শক্ত করে ধরতে চান। আর যাদের ভালোবাসা হারিয়ে গেছে তাদের কাছে বৃষ্টি মানেই কিছু অপূর্ণ গল্প। তবে বৃষ্টির আরেকটি রূপও আছে। এই বৃষ্টি কৃষকের মুখে হাসি ফোটায়, শুকিয়ে যাওয়া মাঠে এনে দেয় নতুন প্রাণ, গাছের পাতায় জমে থাকা ধুলো ধুয়ে দেয়, পাখিরা ফিরে পায় সতেজ সকাল, প্রকৃতি যেন নতুন করে শ্বাস নেয়। আমরা অনেক সময় জীবনের সমস্যাকে অভিশাপ ভাবি, কিন্তু হয়তো সেই সমস্যাই আমাদের আরও শক্ত করে তোলে। যেমন ঝড়ের পর গাছ আরও দৃঢ় হয়ে দাঁড়ায়, তেমনি কষ্টের পর মানুষ আরও পরিণত হয়। বৃষ্টির একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে কাউকে আলাদা করে দেখে না। ধনী গরিব, ছোট বড়, শহর গ্রাম, সবাইকে সমানভাবে ভিজিয়ে দেয়। হয়তো প্রকৃতি আমাদের শেখায় সমতার সবচেয়ে সুন্দর পাঠ। আর যদি আপনার জানালার বাইরে বৃষ্টি নেমে থাকে, একবার জানালাটা খুলে দিন, একটু গভীর করে নিঃশ্বাস নিন, মাটির সেই চেনা গন্ধটা অনুভব করুন, নিজেকে একটু সময় দিন। অনেকদিন নিজের সঙ্গে কথা বলা হয়নি, তাই না? বৃষ্টি কখনো শুধু প্রকৃতির ঘটনা নয়, এটি এক ধরনের অনুভূতি।

পাখি, যার প্রেরক প্রকৃতি, আর প্রাপক আমরা সবাই। তাই আজ যদি বৃষ্টি নামে, শুধু ভিজবেন না, অনুভব করবেন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অনেকগুলোই হয়তো জন্ম নেয় এক একটি বৃষ্টি ভেজার দিনে। আর এই আশা নিয়েই শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আকাশে মেঘ থাকুক, মনে থাকুক আলো, বৃষ্টি ভিজিয়ে দিক শুধু পথ নয় মনও। বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো অনুভূতিতে। আজ বৃষ্টি ভেজা গানে গানে চলুন শেষ করব আজকের তোমায় গান শোনাবো পর্ব।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ থেকে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের দ্বিতীয় পর্বে গতকাল সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646.22 কোটি টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়িতে গতকাল মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসা কেন্দ্রের উদ্বোধন করেছেন। জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন 108 নম্বর জাতীয় মহাসড়কের পাশে খোলা হয়েছে এই ব্যবসা কেন্দ্রটি। দক্ষিণ জেলায় 8 ও 108A জাতীয় মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ সড়ক এলাকা গতকাল পরিদর্শন করেছেন জেলা সড়ক নিরাপত্তা টাস্ক ফোর্সের চেয়ারম্যান জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্যরা। জেলাশাসক জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ স্থান যৌথভাবে পরিদর্শন করেছেন তারা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক দেবব্রত দাস। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আগরতলা মিলিটারি স্টেশনে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গতকাল এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 50 জনেরও বেশি প্রাক্তন সেনাকর্মী, বীর নারী, শহীদ সেনাদের পরিবারের সদস্য, ভেটারেন্স কল্যাণ আধিকারিক এবং সামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:15 হয়ে 30 সেকেন্ড। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই প্রিয় বন্ধু আর যে শুয়েতা। আর এই সকাল সকাল আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের এই সকালটা, আর সেই সঙ্গে এই মুহূর্তে যে পর্বটা নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ বলছি তোমায় পর্বে, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের এই সকালটা একটু অন্যরকম, আর পাঁচটা সকালের মতন নয়, কারণ আজ আমরা আমাদের মন থেকে একটা

0: মস্ত বড়া বড় বোঝা নামিয়ে একদম হালকা করে দিয়ে দিনটা শুরু করব। আচ্ছা বন্ধুরা, আমাদের মনের কোণে এমন কিছু মানুষ কি জমে নেই যাদের উপর আমরা ভীষণ রেগে আছি? কোনো পুরনো অভিমান, কোনো পুরনো তিক্ততা যা আমাদের আজকের এই সকালের আনন্দটাকেও মাটি করে দিচ্ছে? বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে একটা খুব ছোট্ট কিন্তু ভীষণ ভারী শব্দ নিয়ে কথা বলতে ইচ্ছে হলো আপনাদের সঙ্গে। আর এই শব্দটা কি জানেন? শব্দটা হলো ক্ষমা। আমাদের জীবনে এমন অনেক সময় আসে না যখন কেউ আমাদের মন ভেঙে দেয়, কোনো কাছের মানুষ হয়তো এমন কিছু করে বসে যা আমরা ভাবতেও পারি না। তখন মনের ভেতর একটা ভীষণ রাগ, একরাশ অভিমান আর এক টুকরো ক্ষোভ জমে পাথর হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আজকের এই বলছি তোমায় পর্বে গল্প করব এই ছোট্ট শব্দ অর্থাৎ ক্ষমা নিয়ে। আপনার জীবনেও কি এমন কোনো গল্প আছে যেখানে কাউকে ক্ষমা করে দিয়ে আপনি নিজে শান্তি পেয়েছেন? আসলে ক্ষমা করাটা একটা বড় মনের পরিচয় দেয়। হিংসা, হানাহানি, যুদ্ধ, বিদ্বেষ আমরা সবাই করতে পারি, কিন্তু কজন আমরা রয়েছি যারা সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করে দিতে পারি? আর এই ক্ষমা করে দেওয়ার মাঝেই কিন্তু রয়েছে একটা বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড় তৃপ্তি। আমরা অনেক সময় ভাবি ওকে আমি কোনো দিন ক্ষমা করব না, কিন্তু জানেন তো, কাউকে ক্ষমা না করে মনের ভেতর রাগ পুষে রাখা মানে হলো নিজে বিষ খেয়ে অন্য মানুষের মরার অপেক্ষা করা। লাভ তো কিছুই হয় না, উল্টে আমাদের নিজেদের দিনটাই খারাপ হয়ে যায়। তাই সব কিছু ভুলে গিয়ে যদি আমরা ক্ষমা করে দিতে পারি, তাহলে হয়তোবা আমরা নিজেদেরকে বাঁচিয়ে দিতে পারব। বন্ধুরা, আজকে বলছি তোমায় পর্বে কথা বলবো এই ক্ষমা শব্দটা নিয়ে। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো ঘটনা যেখানে আপনি ক্ষমা করে দিয়েছেন, কিংবা আপনাকে কেউ কোনো ঘটনা নিয়ে ক্ষমা করে দিয়েছে? সেই গল্পটা শেয়ার করতে ভুলবেন না। আর তার জন্য অবশ্যই ফোন করতে হবে আপনাদের আমাদের স্টুডিওর নম্বর 03812326253। সেই সঙ্গে আরও একটা নম্বর আপনাদের জানিয়ে রাখি, 9485007172। এই নম্বরেও আপনারা ফোন করে জানাতে পারেন আপনার জীবনের অনুভূতির গল্প। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন বলছে তোমায় পর্বের আজকের বিষয় ক্ষমা নিয়ে আপনার অনুভূতি। তাই দেরি না করে ফোন নম্বরটি ডায়াল করুন আর বলুন আপনার অনুভূতির কথা। ইতিমধ্যেই শ্রোতা বন্ধু কেউ একজন ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে বলছি তোমায় পর্বে।
1: বলছি দেখুন, বিষয়টা খুবই ছোট্ট হতে পারে কিন্তু তার ক্ষমতা কিন্তু বিশাল।
0: ঠিক তাই।
1: দেখুন, ক্ষমা করাটা আপনি হয়তো আক্ষরিক করতে আমরা ক্ষমা না করেও উপায় নেই, কারণ বিষয়টা আপনি দেখবেন, আজকে আমি পারিবারিক ক্ষেত্রে বলছি কথাটা আগে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে আমরা কি করি, আমাদের সন্তানরা যদি ভুল করে থাকে, আমরা তাদেরকে অনেক সময় কিন্তু মানে এটা ক্ষমার দৃষ্টিতে আমরা দেখি বিষয়টা। এটা আমাদের শিশু বয়স অবস্থায় কিন্তু সেটা বেশি প্রাধান্য পাওয়া যায়, কেন অবুঝ, তাকে ক্ষমা করে দেওয়াটাই বেস্ট, আমরা সেটা ধরে নিই। কিন্তু ঘটনাটা হচ্ছে, ক্ষমার কথাটা হচ্ছে, দেখুন যখন আমাদের ক্রাইস্ট জেসাস ক্রাইস্ট তার শিষ্য জিজ্ঞাসা করেছিল যে প্রভু, আমরা একজনকে অপরাধীকে কতবার ক্ষমা করতে পারি, 7 বার? বলছে না, I do not say 17 but 77। দেখুন, প্রভু যীশু খ্রিস্টের মতো আমরা হতে পারি না, সত্য কথা যেটা, আমরা রক্তে মাংসের শরীর, আমাদের ভিতরে কিন্তু বিরক্তি আসে, ক্ষোভ আসে, প্রতিবাদ করার অনেক সময় কি হয় ম্যাডাম, আপনি দেখবেন অতিরিক্ত

0: কষ্ট বা ক্ষমা দিলেও কিন্তু সন্তানকে মানুষ করতে পারবেন না।
1: হ্যাঁ ঠিক,
0: আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি আরি। এখন দেখুন, স্কুলে যদি মাস্টার মশাই যদি ছাত্রের অপরাধগুলি শুধু ক্ষমাই করে যায়, তাহলে সেই স্কুলের পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে।
1: ঠিক তাই।
0: আজকাল কি হচ্ছে, মাস্টাররা কিন্তু বাধ্য হচ্ছে, হয়তোবা আগের সেই ব্যাড প্রথাটা কিছুটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু একসময় কি আমরা মাস্টার মশাইদের সে শাসনে কি বড় হইনি ম্যাডাম?
1: ঠিক ঠিক,
0: বড় হয়েছি। তবে ক্ষমা ওনারা করেছেন করেন না সেটা না, তবে ক্ষমার একটা মহৎ গুণ হচ্ছে গিয়ে সেটা মানবিক দৃষ্টিভঙ্গির অনেক উপরের স্তরের জিনিস। আপনি দেখবেন, আপনি চাইলেও কিন্তু হঠাৎ করে কিন্তু ক্ষমা জিনিসটা করার মানসিকতা আসে না, কিন্তু তারপরেও কিন্তু আমরা করি।
1: ঠিক,
0: আমরা করার কারণ হচ্ছে কি, আমাদের কাছে মানবিক গুণটাকে আমরা প্রাধান্য দিই। এমন কিছু ঘটনা ঘটে যেগুলি ক্ষমার অযোগ্য। আপনি দেখবেন যে এমন কিছু ঘটনা ঘটেছে তাকে কিন্তু ক্ষমা করুন, যে সে দৃষ্টিভঙ্গিও কিন্তু আপনার মাথায় কাজ করছে না। আসলে এটা ক্ষমা শব্দটা সত্যি আমাদের সাহিত্যে বলুন, ধর্মীয় গ্রন্থে বলুন, বিশেষ করে ধর্মীয় গ্রন্থে বা আমাদের গুরুদেবরা আমাদের কিন্তু ক্ষমাই করে দেন। অনেক অন্যায় অপরাধ আপনি দেখবেন কোর্টের দরজায় পৌঁছানোর আগ পর্যন্ত বিচারকও কিন্তু অনেকে ভাবে যে বিচারক মনে হয় এমনিতে রায় দিয়ে দেয়। না ম্যাডাম, একজন বিচারক কিন্তু তার ব্যক্তিগত মত যখন বলেন, বলছেন যে কোনো অন্যায়কারী যেন রেহাই না পায় এবং কোনো ন্যায় সৎ মানুষ যেন বিচারের ফাঁদে না পড়ে।
1: ঠিক ঠিক,
0: তাহলে দেখুন বিচার ব্যবস্থাও কিন্তু একজন সৎ মানুষের পক্ষে অসৎ মানুষকে অথবা সাজার ক্ষেত্রে সেটা করবে, কিন্তু কোনো সৎ মানুষ যেন দেখা দেয় না পড়ে তাকে যখন ক্ষমা করা যায়, তার জন্য কিন্তু আইনেরও কতগুলি প্রতিষ্ঠান করে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে বলবো ওইটা মহৎ গুণ, তবে আমরা করি না সেটা বলবো না, আমরা প্রতিনিয়ত করেই চলি, না করলে আপনি চলতে পারবেন না। তবে বৃহত্তর কিছু এমন কোন অন্যায় যেগুলি হয় সেগুলি হয়তো আমরা মেনে নিতে পারি না বলে আমরা ক্ষমা রাখতে হাঁটি না।
1: ঠিক তাই, নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, বিশ্বজিৎবাবু খুব ভালোভাবেই বললেন, আর সত্যি অর্থেই তাই। আমরা বলি যে ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা আমরা করে দিতে পারি অনেক ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো এমন কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে আমাদের মন ক্ষমা সুন্দর দৃষ্টিটা চায় না। আমরা আসলে সেই ঘটনা সেই কথাগুলো ভুলতে পারি না, তাই হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্ষমা করব এই চিন্তাটা মনে কিংবা মাথায় আনতে পারি না। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
2: মণিপাল বলছি গো।
1: মণি দেবী, স্বাগত, বলো।
2: ক্রান্তি আমার ক্ষমা করো হে প্রভু, গান আছে একটা।
1: হ্যাঁ,
2: যাই হোক, ক্ষমা কিন্তু মহৎ গুণ, ক্ষমা করাটা মহৎ গুণ।
1: ঠিক,
2: কেউ যদি অন্যায় করে ক্ষমা চায় তাকে ক্ষমা করা উচিত।
1: হ্যাঁ,
2: সে যদি অনুশোচনা হয় যে আমি একটা অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। আমরা কিন্তু অনেক সময় যে ছোটবেলায় কথা বলছি, আমার বোনরা যখন স্কুলে পড়তো, প্রাইমারি স্কুলে পড়তো, তখন স্কুলে যদি না যেত তখন চিঠির মাধ্যমে কিন্তু আমরা এই কথাটাই লিখতাম যে প্রধান শিক্ষিকা মহাশয়া, আমার কন্যা এই যে আপনার স্কুলে কারণ বশত উপস্থিত হতো, ক্ষমা করবেন, ক্ষমা মার্জনা করবেন, এরকম একটা বয়ান লিখতাম আমরা। তো যাই হোক, ক্ষমাটা কিন্তু আমাদের কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা উচিত, কেন তার তো অনুশোচনা হয়েছে যে আমি অন্যায় করেছি আমি ক্ষমা চাই, যদি বড় হতে চাও ছোট হও তবে।
1: ঠিক,
2: যাই হোক, ক্ষমাটা সবাই করতে জানে না, সবাই করে না, বা যারা নাকি মানে বুঝে জিনিসটা যে না সে তো আমার কাছে ক্ষমা চাইছে, যদি আমি না করি তবে আমি তার থেকে বেশি অন্যায় করলাম।
1: ঠিক,
2: যদি ক্ষমা তাকে না করি আমি, তার অনুশোচনার হওয়ার মাধ্যমে সে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব, ক্ষমাই মহৎ গুণ। এটুকু রাখলাম, নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার,
0: শুভ সকাল।
1: শুভ সকাল।
0: কে বলছেন বন্ধু?
1: আমি দিলীপ বলছি, দিলীপ সরকার, কয়েজার থেকে।
0: দিলীপ বাবু বলুন, স্বাগত আপনাকে।
1: ধন্যবাদ, মেনি মেনি থ্যাংক। আসলে বিষয়টা হচ্ছে যে আজ আলোচ্য বিষয় রেখেছেন ক্ষমা, তাই তো?
0: ঠিক তাই।
1: দেখুন, আমরা এই কথাটা আমরা সকলেই জানি যে ক্ষমা হলো মহৎ গুণ, এবং ক্ষমা তারাই করতে পারে যারা শক্তিশালী মানুষ। শক্তিশালী মহান ব্যক্তিরা যারা আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন, যারা আমাদের পথ প্রদর্শক, তারাই ক্ষমা অনেক কিছু করে দিয়েছেন এবং আমাদেরকে জগৎ সংসারকে বুঝিয়েছেন যে ক্ষমা করতে শিখো। তারপর একটা জিনিস ম্যাডাম, একটা প্রশ্ন মনে থেকেই যায়। আমার মনে হয় যদি আমরা ভুল করি কোন জায়গায়, ভুল কোনটাকে বলি, যা মনে অজান্তে হয়ে যায় সেটাকে ভুল, সেটা আমরা ক্ষমা করতেই পারি। আর বিশেষ করে যদি আমরা জেনে শুনে কোনো অন্যায় করি, অপরাধ ভুল করি, সেটা করি বলি আমরা অপরাধ, সেই অপরাধগুলো কিন্তু ক্ষমা নেই। সেটা আমার কথা নয়, এবং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ যখন যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, আমাদের জগৎ সংসারকে অহিংসার বার্তা দিয়েছেন এবং আমাদের সকলকে জগৎ সংসার প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে রাখার চেষ্টা করেছেন, এবং উনি বলেছেন অহিংসার মাধ্যমে থাকো, সকলকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। ভগবান নারায়ণ সেই সেই কথাই আমাদেরকে শিখিয়েছেন ঈশ্বর। কিন্তু একটা সময় ভগবান শ্রীকৃষ্ণই এক সময় নরসিংহ রূপ নিয়েছিলেন এক অবতার। তার কাম হলো অন্যায়কে ধ্বংস করা এবং সত্যকে প্রতিষ্ঠা করা। যে কোনো মলি সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যায়কে মানে দূর করতে হবে জগৎ সংসার থেকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি আমরা ক্ষমা করব, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্ষমাটা করা ঠিক নয়, কারণ সেই বিষয়গুলো যদি আমরা ক্ষমা করে দিই, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবে না। আজকাল আমরা একটা কথা আমি বলে রাখবো ম্যাডাম, আমাদের আজকের এই ঈশ্বরের ভগবান তারা তো আমাদেরকে দেখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত সেই দৃষ্টান্ত রেখে গেছেন, পাণ্ডবদের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে কৌরবদের বিনাশের রাস্তা তিনি বানিয়ে দিয়েছেন। উদ্দেশ্য একটি, সত্যকে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে দূর করতে হবে, সেটি আসলে মূল বিষয়। তো আসলে আমরা বিষয়টা এরকম, দেখুন মানে অন্যায় ক্ষমা করার মাধ্যমে আমাদের মনে একটা আত্মসন্তুষ্টি বা আমাদের মনে একটা শান্তি অবশ্যই আসে, কিন্তু আমাদের সবক্ষেত্রে যদি আমরা অন্যায় অপরাধগুলো যদি ক্ষমা করে দেই, আমাদের কি বিবেক দংশন হবে না?
0: নিশ্চয়ই হবে।
1: আজকাল বর্তমান সমাজে যে অন্যায় অপরাধগুলো হচ্ছে, নারী সংক্রান্ত বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, তো সেই অপরাধগুলো যদি আমরা সব ক্ষেত্রে যদি ক্ষমা দৃষ্টিতে দেখি, তাহলে এই জগৎ সংসার মরুভূমি হয়ে যাবে। তাই কোনো কোনো ক্ষেত্রে ক্ষমাটা করা ঠিক নয়, কোন জিনিসটা ক্ষমা করবো না করবো আমাদের ভেবে চিনতে বুঝতে হবে, তাহলেই ক্ষমা করতে পারি। আর বাকিটা আমাদের অন্যায় প্রতিবাদে সবসময় সামিল থাকতে হবে। আপনি তো শ্বেতা ম্যাডাম, তাই তো? আপনার নামটা খুব সুন্দর, শ্বেতা। ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনি।
1: আপনার দিনটা ভালো কাটুক।
0: আপনার নিশ্চয়ই। আপনারও নমস্কার।
1: থ্যাংক ইউ।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি।
0: নমস্কার, শোনা যাচ্ছে?
1: হ্যাঁ বলুন।
0: নমস্কার, আমি শ্যামজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীনগর জেলা থেকে।
1: প্রেমজিৎ বাবু, স্বাগত আপনাকে।
0: প্রথমে আপনাকে নমস্কার জানাই, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী FM উজ্জয়ন্ত শুনছেন সবাইকে নমস্কার। আর খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনি অনুষ্ঠানে এসেছেন, আপনাকে ধন্যবাদ। আজকের বিষয় ক্ষমা। আসলে দেখুন দিদি ভাই, আমরা ক্ষমা অবশ্যই করতে হয়, ঠিক না?
1: ঠিক।
0: কারণ দেখুন, তার মধ্যে কিন্তু রয়েছে হয়তো বা ছোটখাটো কোনো বিষয়, যেমন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে হয়তো বা একটু একটু লেগে যায়, সেটা কিন্তু আবার ক্ষমার মাধ্যমে সমাধান হয়ে যায়। কিন্তু এমন কোন গুরুতর অন্যায় করবে একজন, মানে তাকে যে ক্ষমা করবো তা কিন্তু হয় না। কারণ সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে শ্রোতাবন্ধু বললেন ধর্মের যে ব্যাপারটা, আসলে দেখুন ধর্মের মধ্যে আমরা দেখেছি যে শিশুপাল, শিশুপালকে তো ভগবান অনেক ক্ষমা করে দিয়েছিলেন না?
1: হ্যাঁ।
0: তারপর যখন বেশি বেশি পাপ করে ফেলেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ করছিলেন, চক্র দিয়ে গলা কেটে দিয়েছিলেন।
1: ঠিক।
0: তাই আমাদের মধ্যে আমরা দেখুন ভগবানের কাছ থেকে আমরা সবকিছু শিখেছি। ভগবান যদি শিশু করতেন না তাহলে আমরা কিন্তু শিশু করতে পারতাম না। কারণ তার জন্য বলি কি, ক্ষমার একটা মাত্রা রয়েছে। আজকে দেখুন ভারতবর্ষে আমরা চলতে সুন্দরভাবে চলছি, ঠিক আছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এমন জঘন্যতম মানে ঘটনা ঘটে, আমরা গোটা ভারতবর্ষের প্রত্যেক মানুষ কিন্তু আমরা দণ্ডা ধরি, অনেক কিছু করি। এই ধরনের কিন্তু ক্ষমা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে শিশুপালের মানে মস্তক কেটে দিয়েছিলেন, এইভাবে যদি সেটা দেওয়া হয় তাহলে ভালো। ক্ষমা তো করতে হবে। আর দেখুন আর একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ যখন কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, নাম দিয়েছিলেন প্রত্যেকের মধ্যে নাম, তখন জগাই মাদাই ভগবান শ্রীকৃষ্ণকে মারধর করেছিল, বলছিল যে না সেই গান মানে সেই কৃষ্ণ নাম আমরা নেবো না, এই করবো না, সেই করবো। শেষ মুহূর্তে দেখুন ওরাও কিন্তু কৃষ্ণ নাম নিয়েছে,
1: নিয়ে
0: ওরা মানে বৈষ্ণব হয়েছে। দেখুন আসলে কি, ভগবান শ্রীকৃষ্ণ তো মাইক পেয়েছেন জগাই মাদাই, তখন তবে কিন্তু ক্ষমা করে দিয়েছে, ঠিক না? এই ধরনের হলে একজন বুঝতে পারছে না ঠিকঠাক ভাবে, তাকে বুঝাতে হবে অবশ্যই, সে যদি অন্যায় করে তাতে আমরা মানে সবাই তো সমান দৃষ্টিভঙ্গি নয়, সবার জ্ঞান তো সমান নয়, কিন্তু বেশি কম বুঝবে। তাতে কিন্তু যদি ভুল কেউ করে ফেলে তাকে বুঝানোর পর যদি সে বুঝতে পারে যে না আমি তো অন্যায় করেছি, তখন অবশ্যই 100 বার আমরা ক্ষমা করতে হবে। আর যদি কেউ বুঝতে পারে না যে না আমি ক্ষমা করি, আমি ভুল করিনি, এই করিনি, সেই তখন কিন্তু করতে হবে শ্রীকৃষ্ণের মতো কষ্ট করতে।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছিলাম ক্ষমা সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে। আজকের বলছে তোমায় পর্বের বিষয় ক্ষমা। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতেই একটা গান খুব করে মনে পড়ছে, আর শোনাবো চলুন তাহলে সেই গানটাই।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, আমি বীরভূম, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার।

0: রাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: অমিতাভ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
0: হ্যাঁ দিদি, দেখুন, ক্ষমা হচ্ছে এমন একটা গুণ, হ্যাঁ, যেটা কিন্তু মানুষকে, হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে, হ্যাঁ, তার মানে ভুলটাকে সংশোধন করতে সাহায্য করে।
1: ঠিক,
0: আমরা যদি পুরাণের দিকে তাকাই, তাহলে বিশ্বামিত্র মুনি যখন রত্নাকর যখন বিশ্বামিত্র মুনিকে বেঁধে রেখে, হ্যাঁ, মানে তার সর্বস্ব ছিনিয়ে নেবার উদ্যোগ করেছিল, তখন বিশ্বামিত্র মুনি তাকে বলেছিলেন যে তুমি যে এই অপরাধ করছো, এই অপরাধের ভার তোমার পরিবার থেকে। হ্যাঁ, তখন রত্নাকর তখন ভেবে বলেছিলেন, দাঁড়ান আমি বাড়িতে জিজ্ঞেস করে আসি। তারপরে তো আমরা ঘটনা পর সবটাই জানা।
1: ঠিক,
0: তো সেই বিশ্বামিত্র মুনি যখন তাকে মানে ক্ষমা করে দিয়েছিলেন তার দোষকে, তখন তিনি এক মহামানবে পরিণত হয়েছিলেন, মানে তিনি নিজেকে সংশোধন করে নিয়েছিলেন, এবং সেখান থেকে তার যে উত্তরণ তা তো এক বিশাল, মানে বড় উত্তরণ, মানে হৃদয়ের যে মানে যে উত্তরণটা সেটা কিন্তু তাকে সংশোধন করতে সাহায্য করেছিল।
1: একদমই,
0: পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই জানি আবার যীশু খ্রিস্ট

0: তাকে মানে ক্ষমা করে দিয়েছিলেন তার দোষকে, তখন তিনি এক মহামানবে পরিণত হয়েছিলেন, মানে তিনি নিজেকে সংশোধন করে নিয়েছিলেন, এবং সেখান থেকে তার যে উত্তরণ তা তো এক বিশাল মানে বড় উত্তরণ, মানে হৃদয়ের যে মানে যে উত্তরণটা সেটা কিন্তু তাকে সংশোধন করতে সাহায্য করেছিল।
1: এবং
0: পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই জানি, আবার যীশু খ্রিস্টকেও দেখুন, যখন তাকে মানে অন্যায় ভাবে মানে অত্যন্ত জঘন্য ভাবে যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, হে ঈশ্বর, এদের অপরাধ তুমি ক্ষমা করে দাও। এবং পরবর্তী ক্ষেত্রে সেই মানুষগুলোই কিন্তু আবার এক সুস্থ সুন্দর জীবনে ফিরে এসেছিল।
1: ঠিক তাই।
0: তো দিদি, আমার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছিল।
1: আচ্ছা।
0: আমার যখন সামান্য, আমি যখন মানে এই ধরুন বছরখানেক আগেকার কথা, তো আমার কাছে একজন কিছু টাকা হয়তো তিনি অসুবিধায় পড়েছিলেন এবং আমি তাকে ধারও দিয়েছিলাম। সেই দিন যখন তার কাছে আমি বারবার গিয়েছি টাকাটার জন্য, যে আমার এটা দরকার, এখন আমাকে দিলে ভালো হতো, তোকে তোমার দরকারের সময় আমি দিয়েছিলাম, তো বলছে আমাকে ক্ষমা করে দে, আমি কিন্তু এটা আর দিতে পারবো না। আমি তাকে তখন বলেছিলাম, ঠিক আছে, আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু মনে মনে তোর যে অপরাধ বোধ যা, সেটা কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করবে না।
1: নিশ্চয়ই।
0: জীবনে যদি সহজভাবে কারো কাছে কিছু নিতে কথা দিয়ে যদি কথা রাখতে পারিস, তাহলে তার চেয়ে বড় ক্ষমা আর কিছু হয় না, তার চেয়ে বড় জিনিস আর কিছু হয় না। কথা দিয়ে কথা রাখাটা যদি সময় মানে সময়ের সঙ্গে সঙ্গে সাযুজ্য রেখে কথা দেওয়াটা যদি ইয়ে হয়, তাহলে কিন্তু ক্ষমার একটা মহত্ব প্রকাশ পাই দিদি।
1: একদম
0: শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: নমস্কার। নমস্কার। শ্রোতা বন্ধুরা, ক্ষমা সত্যি একটা অন্য রকম জিনিস। আমরা মন থেকে ক্ষমা করে দিতে পারি না অনেক সময়, ঠিকই, আবার অনেক সময় ক্ষমা করে দিই, কিন্তু যাকে আমরা ক্ষমা করে দিলাম সে হয়তোবা এই ক্ষমা পেয়ে নিজের জীবনকে আরও একটু সুন্দরভাবে বুঝতে পারবে, নিজেকে গুছিয়ে নিতে পারবে, তার ভুলটাকে সংশোধনও করতে পারবে। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: রবীন্দ্র ভট্টাচার্য।
1: রবীন্দ্র বাবু, হ্যাঁ বলুন।
2: কলেস্ট্রাল থেকে
1: স্বাগত আপনাকে।
2: ক্ষমা,
1: হ্যাঁ,
2: আমরা তো চলার পথে সংসারে বা বাইরে অনেক ক্ষমা আমরা করি, কিন্তু আমাদের ক্ষমাটা এক ধরন।
1: আচ্ছা।
2: আর ক্ষমা আসলে মহান ব্যক্তিরাই করে। আমরা তো চলার পথে ভুল করি, একজন ভুল করে ওকে সাবধান করি, আবার মাফ করে দেই, এরকম ঘটনা বহু জীবনে ঘটেছে।
1: আচ্ছা।
2: ঠিক আছে না?
1: হ্যাঁ।
2: কিন্তু ক্ষমা প্র্যাকটিক্যালি মহান ব্যক্তিরাই করে। যেমন আগে বললো, অনেকে বললো যীশুখ্রিস্টের কথা বললো, আরো অনেক মানে ধর্মীয় সাহিত্যের কথা বললো, এগুলো আমার জানা এই সবটা যদিও আবার খানিকটা আছে। কিন্তু ক্ষমা আমরা করি, আমাদের ক্ষমা করাটা আমি মনে করি একটা সাধারণ বিষয়।
1: আচ্ছা।
2: মহান ব্যক্তিরা যে যে ধরনের ক্ষমা করে গেছেন তারাই হচ্ছে প্রকৃত। এই কারণে বলছে ক্ষমা মহত্বের লক্ষণ।
1: ঠিক।
2: আমরা ক্ষমা করি না এরকম না, আমরাও করি, অনেক সময় চলার পথে অনেক ক্ষেত্রে অনেকেই করি। হচ্ছে মোটামুটি ভাবে কথা। তুমি শুয়েতা না?
1: হ্যাঁ।
2: ভালো থাকবে?
1: ভালো থাকবেন আপনিও। নমস্কার। শ্রোতা বন্ধুরা, পেয়ে গেলাম আমরা আরও একজন বন্ধুকে। আর আজকের বলছে তোমায় পর্বে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, সে বিষয়টা আমাদের জীবনের প্রত্যেকেরই একটা সাধারণ বিষয় হিসেবেই থাকে। আমরা চলার পথে অনেক ক্ষেত্রেই বিভিন্ন ঘটনার সম্মুখীন হই এবং সেই ঘটনাগুলোকে আমরা নিজেদের মতো করে কখন আমরা ক্ষমা পেয়ে থাকি, কখন ক্ষমা করে থাকি, এইভাবেই তো জীবন চলতে থাকে, তাই না? বলুন। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
3: গুড মর্নিং।
1: শুভ সকাল।
3: যমুনা বলছিলাম।
1: যমুনা দেবী বলুন, স্বাগত আপনাকে।
3: তুমি আজকে ক্ষমা তত্ত্ব বলছো, তাই না?
1: হ্যাঁ।
3: তো আমি না সবাই যে কথা বলছে, আর আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে।
1: আচ্ছা।
3: কেন জানো তো?

0: ক্ষমা আমরা ভগবানের কাছে চাই। কোনো কিছু অপরাধ যখন করি বা কোনো কিছু অনুশোচনা হয় তখন ভগবান আমাকে ক্ষমা করে দাও।
1: ঠিক,
0: সচরাচর কিন্তু আমরা যাদের কাছে করি তাদের কাছে অপরাধ চাই না। হ্যাঁ, সরি বলে একটা ওয়ার্ড বলে আমরা ছেড়ে দিই।
1: হ্যাঁ,
0: ঠিক না? কিন্তু যখন একটু খুব আপন হয় কার কাছে আমরা একান্ত ভাবে ক্ষমা চাই।
1: ঠিক,
0: কিন্তু তোমার অনেক কিছু অপরাধ থাকে, কিছু কিছু অপরাধ যেগুলো তোমার ক্ষমা চাইলেও ক্ষমা হয় না। কটুক্তি থাকে, এমন কিছু কটুক্তি কুকথা থাকে। একটা বলে না, ধনু থেকে তীর চলে যায়, তীর কিন্তু চলে আবার আসে না, কিন্তু এটা চলে গেছে,
1: একবার পেরিয়ে গেলে আর ঘুরে আসবে না,
0: চলে গেছে আর আসে না, কিন্তু এটা তুমি চাইলেও কিন্তু এটা তুমি সেভাবে ক্ষত তো হয়ে গেছে।
1: ঠিক,
0: যখন তুমি ভাববে যে আমাকে এরকম সময় এরকম করেছে, আমি কি করে ভুলে যাই, এটা কিন্তু ভোলা যায় না। আমি জীবনে অনেক কিছু ক্ষত হয়েছি।
1: আচ্ছা,
0: আজকের দিনে দাঁড়িয়ে আমার 2016 কথা মনে পড়লে আমার ভিতরটা এখনো কাঁপে।
1: আচ্ছা,
0: জানো এখনো কাঁপে। আমি আমি যদিও চাই যে মাফ করে দেব, ক্ষমা করে, আমি ক্ষমা করার কেউ নই। ওই যে আমরা বলি না উপরওয়ালা একজন সব দেখে,
1: ঠিক ঠিক,
0: ওই বাটা লাঠি গুলো সব দেখে, কিন্তু আমি চাইবো ভগবান তুমি তোমার মানে তোমার সৃষ্টির মানব যারা এরকম মানে মানে অসহ্য যন্ত্রণা যে কাউকে কষ্ট দেয়, একটা জীবন কেড়ে নেয়, তাকে তাকে তুমি দেখো। আমার কিছু করার নেই এখানে, আমি তো তোমার নিমিত্ত মাত্র।
1: ঠিক ঠিক,
0: আমার সেরকম কাউকে তোমার অভিশাপ দেওয়ার নেই, কাউকে ক্ষত করার দরকার নেই, কিন্তু দুঃখ গুলা কিন্তু তোমাকে কুড়ে কুড়ে খাই।
1: ঠিক
0: ঠিক আছে। আর একটা কথা জানো তো, আমি সহজে কালকে একটা আমার মানে আমার পাড়া প্রতিবেশী,
1: আচ্ছা,
0: আমার ছোট আর কি, সে আমাকে কালকে মেসেজ করছে যে তুই আজকে যে জায়গায় আছিস আমি অনেক খুশি, তুই আজকে যে একটা মানে পরিচয় পেয়েছিস সেটা আমি খুশি, তুই জীবন অনেক কষ্ট করেছিস কিন্তু ওর মধ্যে কোনো অহংকার নেই। আমি এইটাই যে আজকে তোর জন্য, জানি না, আমাকে বলছে যে আমি জানি না কে কিভাবে তোকে নিয়েছে বা কে কি ভাববে, কিন্তু তোর জন্য আমি আজকে দাঁড়িয়ে তোর জন্য আমি খুব খুশি। এই যে পাওয়াটা, এই যে চাওয়াটা পাওয়াটা, মানে ও যে আমাকে বলেছে আমার এইটা না, আমি মানে অনেক কিছু দিয়েছি, অনেক কিছু, এই যে তুই অনেক কষ্ট করেছিস আজকে দিনে দাঁড়িয়ে তুই যে জায়গায় আছিস, তুই ভালো থাক, সুস্থ থাক এবং নতুন জীবন সুন্দর ভাবে কাটা, এই যে চাওয়াটা,
1: ঠিক,
0: মানে বিশ্বাস করবো না আমার এতটা মানে আমার চোখে জল চলে এসেছে, আমি ওষুধ করতে তারপরে আমাকে ফোন করেছে, এটা তৃপ্তি।
1: ঠিক, অনেকটা বড় পাওয়া এটা। ঠিক,
0: একদম। আমি আমি সঙ্গে সঙ্গে বলেছি তোর এই কথাটাই আমার অদ্ভুত একটা শান্তি দিয়েছে।
1: ঠিক,
0: আমি চাই আমার আগামী দিনে, আমি কিচ্ছু চাই না, আমার যে নতুন একটা সদস্য এসেছে তাকে নিয়ে যেন আমি ডাল ভাতে হোক, তাকে যেন মানুষ মানুষ করতে পারি,
1: একদম
0: অহংকার নয়, হিংসা নয়, শুধু মানুষের চলবে, ভালো থাকবে, সাহায্য করবে, একটা ভালো জায়গায় বলবে না আমার মা আমাকে এরকম করে দিয়েছে, বাবা আমাকে ভালো মানুষ করে দিয়ে গেছে।
1: ঠিক, মানুষের মতো মানুষ করতে হবে। ঠিক, তাই,
0: এটাই চাই। তোমাদের সবার ভালোবাসায় আমার নতুন জীবন ভালো কাটুক, এটা আশীর্বাদ করবে,
1: নিশ্চয়ই নিশ্চয়ই
0: প্রার্থনা করবে,
1: একদম ভালো তো অবশ্যই হতেই হবে।
0: ভালো থেকো বোনু,
1: ভালো থেকো তুমিও, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: সুশীল বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: নমস্কার। তো আজকে তো ক্ষমা নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ,
1: ক্ষমা হচ্ছে পরম ধর্ম।
0: ঠিক।
1: কোন কোন অপরাধ ক্ষমা করা যায় সে বিষয়ে আলোচনা করতে হলে প্রথমে জানতে হবে অপরাধ জিনিসটা মূলত কি। আইন লঙ্ঘন হচ্ছে অপরাধ, যেখানে আইন নেই সেখানে অপরাধও নেই। সামাজিক বিচ্যুতি আচরণই হচ্ছে অপরাধ। সমাজে নিয়ম কানুন, বিধিনিষেধ, আইন প্রথা ইত্যাদি ভঙ্গ করে সমাজের অশান্তি ঘটানোই হচ্ছে অপরাধ।
0: একদম।
1: এই এই জন্যই কিন্তু বিচার ব্যবস্থাও রয়েছে, শাস্তির ব্যবস্থাও রয়েছে। যদি এইগুলি করে যে শাস্তি না পায় তাহলে কিন্তু সমাজ এবং মানব সভ্যতা পলিউটেড হয়ে যাবে।

0: একদম একদম,
1: কিছু আছে সামাজিক অপরাধ, আবার কিছু আছে আইনগত। সামাজিক নিয়ম বিধির বহির্ভূত অপরাধ যেটা সামাজিক কাস্টডি, রাষ্ট্রীয় আইনের পরিপন্থী আচরণ বলে আইনি ব্যবস্থা নিতেই হয়। অনেকগুলি ঘটনা আছে, সেগুলি মেনশন করা ঠিক হবে না, যেগুলির আইনিগত ব্যবস্থা দরকার। তাছাড়া কর ফাঁকি দেওয়া, ঘুষ নেওয়া, সরকারি তহবিল তসরুক করা, জনগণের টাকা লুণ্ঠন করা হচ্ছে, সবগুলি এগুলি সবগুলি হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। এবং এমন অনেক অপরাধ আছে যেগুলি লোকচক্ষুর অন্তরালও হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে এগুলি ক্ষমাযোগ্য। অপ্রাপ্ত বয়স্ক যারা, তারা কোনো অপরাধ করলে কিংবা বিকৃত মস্তিষ্কদের ক্ষমা করেই দিতে হবে।
0: আচ্ছা,
1: এছাড়া অপরাধ এমন ধরনের রয়েছে যেগুলি সামাজিক অবক্ষয় বা ক্ষতি না হয়, এগুলি কিন্তু ক্ষমাযোগ্য। একটা ছেলে পড়া শিখলো না, এটা ক্ষমা করা যায়। বুঝে শুনে যারা অপরাধ করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের ক্ষমা করা উচিত নয়। এরকম অনেক কিছু আছে, দোষীকে ক্ষমা করো এই কথা কিন্তু জেসাস খ্রিস্ট বলেছেন, তাকে যে দোষ করে তার 100টা পর্যন্ত ক্ষমা করা উনি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? যীশু খ্রিস্টের ক্ষমার কথাটি বলেছেন উনি, পাপ হিংসা যখন পৃথিবী ভরে যায়, একে পরিত্রাণ দেওয়ার জন্য কিন্তু জন্ম নিয়েছেন ভগবান যীশু জেসাস। ধর্মের বাণী ও অশান্তির বাণী ছড়াতে উনি এসেছিলেন, কিন্তু ধর্মগুরুদের সহ্য হয়নি, তখন তারা কিন্তু যীশুকে ক্ষমা সুন্দর দেখতে না পেরে তাকে কিন্তু সেই কাস্টে দিয়েছিলেন, শুলে দিয়েছিলেন। এই যে ঘটনাগুলি, তবু উনি ক্ষমা করে দিয়েছেন যারা করেছে। আর ওই দিলীপবাবু যেটা বলেছেন যে শিশুপালের কথাটা বলেছেন, 100টা পর্যন্ত হয়েছে, ভগবানই কিন্তু সুদর্শন চক্র চালিয়ে ওনাকে শেষ করে দিয়েছে, ওকে শেষ করে দিয়েছে। তো যাই হোক, পরাধীন ভারতে আরো কিছু জিনিস আছে, যেটা যেমন আরজিগরের ঘটনা যেটা ঘটেছিল, সেটা কিন্তু ক্ষমা করার মতো না। পরাধীন ভারতবর্ষে স্বাধীন করার জন্য অনেককেই কিন্তু ইংরেজে ভারতবাসীকে মেরেছে, বিচার করে তারা ফাঁসি দিয়েছে, কিন্তু ভারতবাসী ইংরেজদের কিন্তু ক্ষমা করতে এখন পর্যন্ত ক্ষমা করেনি, যেই জন্য তাদের দিবসগুলি পালন করা হয়ে থাকে। যাই হোক, ক্ষমা নিয়ে অনেক কথা, আর বেশি বলবো না, সবাই থেকে শুনবো। নমস্কার,
0: ভালো থাকবেন।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে সময় প্রায় কিন্তু শেষের পথে। আজকের এই বলছি তোমায় পর্বে আমরা যে বিষয়টা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, আজকের এই নতুন সকালে চলুন না আমরা সবাই মিলে একটা চ্যালেঞ্জ নিই, ক্ষমা করে দেই সেই মানুষগুলোকে যারা আমাদের কষ্ট দিয়েছিল। আর ক্ষমা করা মানে কিন্তু এই নয় যে তাদের অন্যায়টা ঠিক হয়ে গেল, ক্ষমা করা মানে আজকের এই সুন্দর দিনটাকে, এই সুন্দর জীবনটাকে আমরা আর নষ্ট হতে দেব না। ক্ষমা হলো আসলে নিজেকে দেওয়া একটা উপহার, যাতে আমরা শান্তিতে হাসতে পারি। আর আজকের এই বিষয়টা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও একজন লিখে পাঠিয়েছেন বন্ধু, তিনি লিখছেন, অরবিন্দ বিশ্বাস কৃষ্ণনগর থেকে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্ষমা। টু এরর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভ ইজ ডিভাইন, ভুল করা মানব ধর্ম, ক্ষমা করা দেবধর্ম। কিন্তু যেহেতু আমরা মানুষ, আমরা ক্ষমা করতে অনেকেই জানি না। এটা করতে গেলে দেবত্ব গুণটা অর্জন করতে হয়, এটা শিখতে হয়, আবার কারো কারো স্বভাব সুলভ এসে যায়। কিছু কিছু ব্যাপার আছে সহজেই ক্ষমা করা যায়, এতে হয়তোবা ব্যক্তিটা হাসি মুখে চলে গেল, আবার ভুলেও গেল, কেউ কেউ মনে রাখে, সে আর ভুল করে না। তবে এই যে দেবধর্ম, আমরা তখন ওর কাছে মহান হয়ে যাই, সেই হয়তো পাল্টায় না, কিন্তু যিনি ক্ষমা করেন ওনার হয়তো কোনো উপহার হয় না। অনেক পেতে চলার পথে আমরা বিভিন্ন অন্যায় ক্ষমা করি, আবার আমরা যাকে ক্ষমা করি তার কথা ভুলে যাই। তবে ক্ষমা করাটা খুবই কঠিন, এইটুকুই বললাম, ক্ষমা গুণটা সবারই থাকা উচিত। শ্রোতা বন্ধুরা, লিখে পাঠিয়েছেন অরবিন্দ বিশ্বাস কৃষ্ণনগর থেকে। আর এই কথা বলতে বলতেই চলুন বন্ধুরা, মনের জানালাটা খুলে সব পুরনো রাগ অভিমান ছেড়ে ফেলে দিই, একটা সতেজ এবং ফ্রেশ মন নিয়ে আজকের এই দিনটাকে এনজয় করি, যাকে

ক্ষমা করতে চান, মনে মনে জাস্ট বলুন, আজ থেকে তুই মুক্ত আর আমিও মুক্ত। আর এই কথা বলতে বলতেই আরও একটা গান শোনাতে শোনাতেই আজকের এই পর্ব থেকে আপনাদের বন্ধু আর যে শ্বেতাকে বিদায় নিতে হবে, তবে আমি রয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: সরকার, রিফান্ডই আসেনি।
1: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
2: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
0: তাহলে সঠিক নম্বর
2: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
0: দিদি তুমি বাঁচালে।
2: কাজ থেকে নয়,
0: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের পর্বে। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 10:04 হয়ে 18 সেকেন্ড, আর সময় এখন আপনাদের প্রিয় অনুষ্ঠান উইমেন টাইম, অর্থাৎ তুমি অনন্যা পর্বের। আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শুয়েতা আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত তুমি অনন্যা পর্বে। শ্রোতা বন্ধুরা, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM উজ্জয়ন্ততে। বন্ধুরা, তুমি অনন্যা পর্বে আমরা প্রতিদিন কথা বলি কোনো অনুপ্রেরণাদাত্রী নারীদেরকে নিয়ে। আর আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু বাংলার নারী জাগরণের ইতিহাসে এমন এক নারীর গল্প আপনাদের শোনাব যে নারীকে ছাড়া হয়তোবা এই জাগরণ সম্ভবই হতো না। বন্ধুরা, আপনাদেরকে একটা গল্প শোনাই, সেই গল্প দিয়েই শুরু করব আজকে তুমি অনন্যা পর্ব। আর গল্পটা শুনতে শুনতেই হয়তোবা আপনারা বুঝতে পারবেন আজকে তুমি অনন্যা পর্বে কোন নারীর গল্প আপনারা শুনবেন, আর সেই সঙ্গে অবশ্যই কিছু গান তো থাকবে। চলুন তাহলে শুরু করছি গল্পটা।

তখন কলকাতাকে ঘিরে ছিল অনেকগুলো গাঙ্গেয় অববাহিকা, হ্রদ উপহ্রদ সহ অনেক জলাশয়। কলকাতাবাসীদের বিশাল একটা অংশের জীবিকার উৎস ছিল মাছ ধরা। ভারতীয় উপমহাদেশে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। কোম্পানি চোখের সামনে দেশীয়দের মৎস্য মারিব খাইব সুখে এই ব্যাপারটি একেবারেই সহ্য হচ্ছিল না, তাই মাছ ধরার উপরে কর আরোপ করা হলো। যথারীতি যেসব জেলেরা কর দিতে অসম্মতি জানায় তাদেরকে পেয়াদা পাঠিয়ে নির্যাতন করত। অসহায় জেলেদের জীবিকার অবলম্বন জালটাও ছিঁড়ে ফেলা হতো। বসে বসে মাছ না খেয়ে জেলেরা গেলেন রানীর কাছে। রানী তাদের সান্ত্বনা দিলেন এবং ব্যাপারটা দেখছেন বলে আশ্বস্ত করলেন। রানী জানতেন ব্রিটিশদের বিরুদ্ধে বল প্রয়োগ করে জেতা তার পক্ষে সম্ভব নয়, এগোতে হবে ভিন্ন রাস্তায়, অবলম্বন করতে হবে ভিন্ন কৌশল, আর সেটা হলো ব্যবসায়ী।

চাল কিংবা বুদ্ধির মার প্যাঁচ। রানী কোম্পানির কাছ থেকে গঙ্গা থেকে ঘুঁসুরি হয়ে মেটিয়া বুরুজ পর্যন্ত 5 কিলোমিটার এলাকা 10,000 রুপির বিনিময়ে ইজারা নেন। যেই মাত্র ইজারার দলিলপত্র এবং কাগজপত্র রানীর হাতে এসে পৌঁছাল, সেই মাত্রই তিনি জেলেদের এক অভিনব হুকুম দিলেন। রানীর হুকুমে রাতারাতি লোহার মোটা মোটা শিকল দিয়ে ইজারা নেওয়া অংশটুকু খিঁড়ে ফেলা হল। জেলেদের শুধুমাত্র খেদাও দেওয়া স্থানেই মাছ ধরতে বলা হল, ফলে পুরো এলাকার ঘাটগুলোতে সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে গেল। কোম্পানির বড় বড় পণ্যবাহী জাহাজগুলো আটকে গেল, আর এই খবর ছড়িয়ে পড়ল বারুদের মতো। কলকাতার এক রানী কিনা ব্রিটিশ রাজের সাথে টক্কর দিচ্ছে, এই খবর বারুদের বেগে ছড়িয়ে পড়ল সারা শহরে। এহেন কাণ্ড এর আগে কলকাতাবাসী দেখেনি কখনো। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারাও ছুটে এলেন অভিনব সেই দৃশ্য দেখতে। কিছু জেলে নৌকা মাছ ধরছিল, আর কিছু নৌকা সেই বেষ্টনী পাহারা দিচ্ছিল। প্রতিশোধ প্রবণ ক্ষিপ্ত সেই জেলেরা আবার লোহার শিকলের সাথে নিজেদের দড়িও জুড়ে দিয়েছিল। যথারীতি রানীকে সর্বোচ্চ আদালতে তলব করা হল এবং সেই সাথে লোহার শিকলের বাঁধ অবিলম্বে খুলে দিতে আদেশ করা হল। কিন্তু রানী তা করতে অসম্মতি জানালেন। কারণ হিসেবে বললেন, তিনি ব্রিটিশ রাজ থেকে ওই এলাকাটুকু ইজারা নিয়েছেন, নিজের ব্যবসায়িক ও প্রজার স্বার্থে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাছাড়া কোম্পানির জাহাজ চলাচলের কারণে জেলেদের জাল ক্ষতিগ্রস্ত হয় এবং মাছেরা এই এলাকায় আসে না, এতে প্রজার ক্ষতি এবং রানীর ব্যবসায়িক ক্ষতি। তাছাড়া এমন কাজ তিনি ইচ্ছা করে করেননি, বরং কোম্পানি তাকে করতে বাধ্য করেছে। এই বাঁধ তিনি তখনই উঠাবেন যখন তার প্রজাদের ওপর আরোপ করা কর উঠিয়ে নেওয়া হবে। রানীর বুদ্ধিমত্তা এবং যুক্তির কাছে কোম্পানিকে মাথা নত করতেই হলো। জেলেদের ওপর সকল প্রকার কর উঠিয়ে নেওয়া হলো এবং রানীকে ইজারা বাবদ 10,000 টাকা ফেরত দেওয়া হলো। তখন থেকে আজ পর্যন্ত কলকাতা, বিহার এবং আরও কিছু অঞ্চলে গঙ্গায় মাছ ধরার উপর কোনো জল কর নেই। রানীর সাহসিকতার নিদর্শন স্বরূপ উত্তর কলকাতার নিমতলা ঘাটের আদি ভূতনাথ মন্দিরের কাছাকাছি এখনও সেই বিশাল লোহার পিলার এবং কিছু লোহার শিকল আছে।

শ্রোতা বন্ধুরা, তাহলে এতক্ষণে এই গল্পটা শুনে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আজকের এই তুমি অনন্যা পর্বে কোন নারীর কথা আপনাদেরকে শোনাব। হ্যাঁ, কথা বলবো আজকে এক প্রজ্জ্বলিত অগ্নিশিখা, যিনি কখনোই হারতে শেখেননি, রানী রাসমণি, যিনি বাংলার নবজাগরণের ইতিহাসে নারী কল্যাণ সমাজ কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে গল্প শোনাবো রানী রাসমণির জীবনের, এবং সেই সঙ্গে অবশ্যই শোনাবো আপনাদের বেশ কিছু গান। তাহলে গল্প তো একটুখানি করলাম, চলুন তাহলে এবার একটা গান শোনাই, তারপরে আবারও ফিরে আসবো রানী রাসমণির জীবনের গল্প নিয়ে।

দুর্গাপূজায় ঢাকঢোল বাজিয়ে কীর্তন গিয়ে মিছিল বের করা হিন্দু সম্প্রদায়ের বহুকালের প্রথা। একবার রানীর বাড়ি থেকে গঙ্গা পর্যন্ত এমন একটি পূজার মিছিল বের হয়। পথের মধ্যে কোম্পানির সৈন্যরা বাধা দেয়, কারণ ঢাকু কীর্তনের উচ্চ শব্দে নাকি বাবুদের পাড়া শান্তি বিনষ্ট হচ্ছিল। এ খবর রানীর

ওখানে গেল। প্রতিবাদ হিসেবে রানী তার পুরোহিতদের আরও বড় সড় মিছিল বের করার নির্দেশ দেয়। এহেন ঘটনার পর কোম্পানির প্রশাসনিক কর্মকর্তারা রানীর বাড়িতে নোটিশ নিয়ে এলে রানী তাদের চোখের সামনে সেই নোটিশ ছিঁড়ে ফেলে দেন। সরকারি নিষেধাজ্ঞা অবমাননা করার জন্য রানীকে ৫০ টাকা জরিমানা করা হয় এবং রানীর সাথে সাথে সেটা দিয়েও দেন। কিন্তু ঝামেলা সেখানেই শেষ হয়নি। এত সহজে রানী ব্রিটিশ রাজকে ছেড়ে দেবেন তা হয় না। এবারও রানী অভিনব পন্থা অবলম্বন করলেন। তার প্রাসাদ থেকে নিউ মার্কেট হয়ে বাবুবাজার পর্যন্ত সবগুলো রাস্তা কাঠের বেড়া দিয়ে বন্ধ করে দিলেন। শহরের উত্তর এবং দক্ষিণকে সংযোগকারী গুরুত্বপূর্ণ তিনটি রাস্তাই ঘেরাও করা এলাকার মধ্যে পড়ে গেল, ফলে শহরে যান চলাচল বিঘ্নিত হল। যথারীতি এবারও কোম্পানি রানীর বিরুদ্ধে মামলা ঠুকে দিল। রানী তার জবানবন্দিতে বলেন, তার প্রাসাদ থেকে নিউ মার্কেট হয়ে বাবুঘাট পর্যন্ত ঘেরাও করা এলাকা তার পারিবারিক সম্পত্তি। তিনি নিজ এলাকার মধ্যে থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছেন, বরং সরকার দোষী, কারণ সরকার তার এবং তার প্রজাদের নাগরিক অধিকার তো খর্ব করছেই, উল্টো জরিমানাও করেছে। এবারও ব্রিটিশ রাজকে রানীর বুদ্ধিমত্তা এবং যুক্তির কাছে হার মানতে হলো। আদালত কোম্পানিকে সে জরিমানার অর্থ ফেরত দিতে বাধ্য করে এবং রানীকে তার ধর্মীয় আচার পালনের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে বলেই আশ্বাস দেয়।

শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা পর্বে। আজকে আমরা কথা বলছি রানী রাসমণিকে নিয়ে। লোকমাতা রানী রাসমণি, অনেক কিংবদন্তি রয়েছে তাকে ঘিরে। এমন এক সময়েই রানী রাসমণি জন্মান যখন মেয়েদের মানুষ বলেই গণ্য করা হতো না। এমন এক সমাজে তিনি জন্মান যেখানে নারীকে দেবী হিসেবে পূজো করা হতো, পাশাপাশি সতী দাহ করা হতো। তেমনই এক সময়ে 1793 সালের 24শে সেপ্টেম্বর কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে হালি শহরের কাছাকাছি কোনা নামক এক গ্রামে এক দরিদ্র শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেন রানী রাসমণি। মা রামপ্রিয়া দাস এবং বাবা হরিকৃষ্ণ দাস ছিলেন গরিব কৃষক দম্পতি। আর 10টা কৃষিজীবী পরিবারের মেয়ের মতোই রাসমণির দিন কেটেছিল, ঘর গেরস্থালির কাজ করে আর বাবার জন্য মাঠে খাবার নিয়ে গিয়ে। হরিকৃষ্ণ দাস গরিব হলেও লেখাপড়া জানতেন এবং মন মানসিকতার দিক থেকেও আর 10টা মানুষের চেয়ে অনেক উন্নত ছিলেন। বাবার হাতেই রাসমণির প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়। বাবা তাকে অনেক গল্প শোনাতেন। প্রতিদিন সন্ধ্যায় গ্রামের লোকেরা হরিকৃষ্ণ দাসের বাড়িতে জমায়েত হতো মহাভারত, গীতা, পুরাণ পাঠ শোনার জন্য। ছোট্ট রাসমণি হারিয়ে যেতেন সেসব গল্পের মাঝে। এভাবেই ধীরে ধীরে তার অন্তরে ধর্মের প্রতি ভালোবাসার বীজ রোপিত হয়। 1804 সাল, কলকাতার জানবাজারের অভিজাত জমিদার পুত্র বাবু রাজচন্দ্র দাস স্ত্রী বিয়োগের শোক কাটাতে গঙ্গায় বজরা ভাসিয়েছেন। তখন জমিদার পুত্রের বয়স মাত্র 21 বছর। ঘাটের দিকে চোখ ফেরাতে হঠাৎ অপরূপ রূপবতী 11 বছর বয়সী রাসমণিকে দেখলেন। তার সৌন্দর্যে রাজচন্দ্র মুগ্ধ হলেও পরপর 2 স্ত্রীর মৃত্যুর পর তিনি আর কোনো সম্পর্কে জড়াতে চাননি। কিন্তু জমিদার পুত্র বলে কথা, পরিবারের সদস্যরা তাকে আবার বিয়ে করাতে উঠে পড়ে লেগে গেল। কিন্তু রাসমণি যে নিম্নবিত্ত পরিবারের মেয়ে, এবং সবচেয়ে বড় কথা, জাতি শূদ্র। প্রগতিশীল রাজচন্দ্র জাত শ্রেণীভেদ এবং তৎকালীন সমাজের অন্যতম 20 ফোঁড়া যৌতুক সব কিছুকে গুঁড়িয়ে দিয়ে রাসমণিকে বিয়ে করে জানবাজারের প্রাসাদে স্থান দেন। গ্রাম্য কিশোরী রাসমণি খুব সহজেই শহরের অভিজাত পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেন। রাজচন্দ্রের পিতা প্রীতরাম ছিলেন ব্রিটিশদের বিভিন্ন পণ্য সরবরাহকারী। সেই সূত্রে ব্রিটিশ অভিজাত কর্মকর্তাদের সাথে ছিল তার ওঠা বসা। 1817 সালে প্রীতরামের মৃত্যু হলে রাজচন্দ্র তৎকালীন 650,000 টাকা নগদ অর্থ এবং বিশাল সম্পত্তির মালিক হন। কিন্তু রাজচন্দ্র বাবা প্রীতরামের মতো শুধুমাত্র বৈষয়িক এবং হিসেবে জমিদার ছিলেন না, সামাজিক নানা দাতব্য কাজের সাথেও যুক্ত ছিলেন তিনি। আর পর্দার অন্তরাল থেকে সাহস যোগাতেন রাসমণি। ধীরে ধীরে তিনি জানবাজারে জমিদার প্রাসাদের রানী হয়ে ওঠেন। শুধু তাই নয়, সেই সমাজে অভিজাত নারীদের পর পুরুষের সামনে বের হওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু রানী প্রায়ই পর্দার অবগুণ্ঠন ভেদ করে বের হয়ে আসতেন এবং স্বামীর সাথে সাথে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করতেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার উচ্ছেদ করেছেন। তাকে সর্বাত্মক সহায়তা করেন রাজা রাজচন্দ্র এবং রানী রাসমণি। রাসমণি

ছোটবেলা থেকেই মেয়েদের দুঃখ দুর্দশা দেখে বড় হয়েছেন। তিনি মনে প্রাণে চাইতেন নারীরা দাসত্ব এবং ধর্মের নামে এঁটে দেওয়া দুর্দশা থেকে মুক্তি পাক। এছাড়া রাজচন্দ্র অনেক মানব সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। কলকাতায় দুটি স্নানঘাট, নিমতলায় একটি বৃদ্ধাশ্রম এবং বন্যা পীড়িতদের জন্য খাদ্য নিরাপদ জলের ব্যবস্থা করেছিলেন। 1823 সালের বন্যায় জানবাজারের প্রাসাদ থেকে গঙ্গার ঘাট পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রানী রাসমণি তার স্বামীকে সরকারি অনুমোদন নিয়ে বাবু রোড, বর্তমানে যেটি রানী রাসমণি রোড, এবং বাবুঘাট তৈরির অনুরোধ করেন।

1829 সালে কলকাতার সর্বপ্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় রাজচন্দ্রের হাত ধরে। এছাড়া হিন্দু কলেজে ছাত্রদের অবৈতনিক পড়াশোনার দায়িত্ব নেন তিনি। কলকাতায় লাইব্রেরি প্রতিষ্ঠা করতে তারা 10,000 টাকা অনুদান দেন। এভাবেই সমাজ সংস্কার এবং দাতব্য কাজের মধ্য দিয়ে প্রগতিশীল দম্পতির জীবন কাটছিল। এদিকে তাদের সংসারে 4 কন্যা পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বার জন্ম হয়। কিন্তু 49 বছর বয়সে রাজচন্দ্রের আকস্মিক মৃত্যুতে রানী দিশেহারা হয়ে পড়েন। একদিকে ভালোবাসার মানুষটার ছায়া হারিয়ে উদ্ভ্রান্ত রানী, অন্যদিকে জমিদারি কেড়ে নেবার পারিবারিক ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র। কোম্পানি এবং রানীর পরিবারের বেশ কিছু সদস্য ভেবেছিল একা বিধবা নারী আর কি বা করতে পারবে। যখনই তারা রানীর অসহায়ত্ব সুযোগ নিয়ে কিভাবে বিশাল সাম্রাজ্য হাতিয়ে নেওয়া যায় সেই পায়তারা করছিল, তখনই রানী শোক ভুলে জমিদারির হিসেবের খাতা হাতে নিয়েছেন। সাথে পেয়েছেন তার পরবর্তী জীবনের বিশ্বস্ত সঙ্গী জামাতা মথুর মোহন বিশ্বাসকে। মথুর মোহন ছিলেন রানীর তৃতীয় ও চতুর্থ কন্যার স্বামী। আসলে মথুরা মোহনের সাথে করুণাময়ীর বিয়ে হয়। বিয়ের 2 বছরের মাথায় করুণাময়ীর মৃত্যু হয়। মথুরা মোহন শুধুমাত্র জামাতা ছিলেন না, তিনি ছিলেন রানীর পুত্র সম। আর মথুরা মোহন রানীকে মা বলেই ডাকতেন, তাই রানী তার সর্বকনিষ্ঠ কন্যা জগদম্বাকে মথুরানাথ বা মথুর বাবুর সাথে বিয়ে দেয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশাল জমিদারির দায়িত্ব কাঁধে তুলে নেবার পর ধীরে ধীরে তিনি নিজেকে একজন স্বভাব নেত্রী এবং বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে তুলে ধরেন। এবার শ্রোতা বন্ধুরা চলুন শোনাব তার সেই গল্প। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রাজচন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু। বিদেশ যাত্রার উদ্দেশ্যে দ্বারকানাথ 2 লক্ষ টাকা ধার নিয়েছিলেন রাজচন্দ্র থেকে। রাজচন্দ্রের মৃত্যুর পর দ্বারকানাথ সদ্য বিধবা রানীর কাছে তাদের জমিদারির ম্যানেজার হতে চান বলেই আগ্রহ প্রকাশ করেন। এদিকে রানী চান দ্বারকানাথের কাছে তাদের 2 লক্ষ টাকা ফেরত পেতে। কিন্তু স্বামীর এত ঘনিষ্ঠ বন্ধু এমন একটা আবদার করলেন, আবার তার কাছে টাকাও পাও না, এখন তিনি কি করবেন, কিভাবে টাকাটা চাইবেন আর কিভাবেই বা বলবেন যে জমিদারির ম্যানেজারের দায়িত্ব তিনি জামাতাকে দিতে চান। রানী দ্বারকানাথ ঠাকুরের কাছে বিনয়ের সহিত পাওনা টাকাটা চান। দ্বারকানাথ বলেন তার কাছে নগদ অর্থ নেই, তাই রানী তাকে 2 লক্ষ টাকার সমমূল্যের জমির মূল্য লিখে দিতে বলেন। জমির দলিল গ্রহণের পর রানী জানান তার জামাতাও ম্যানেজার হতে চায়। ঘরের আপন লোককে কিভাবেই তিনি আশাহত করবেন, দ্বারকানাথ যেন কিছু মনে না করেন। এভাবে পাওনা টাকা আদায় করে তিনি তার ব্যবসায়িক বুদ্ধি এবং এত সুন্দরভাবে সম্পর্ক নষ্ট না করে বিনয়েরও পরিচয় দেন। মানবতাবাদী রানী কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না, হোক সে চোর, ডাকাত কিংবা সাধু। 1851 সালের ঘটনা। তীর্থযাত্রা শেষে রানী রাসমণি ত্রিবেণী নবদ্বীপ হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন। চন্দননগরের কাছাকাছি তাদের বজরায় একদল ডাকাত হামলা করল। রানীর দেহরক্ষীদের সাথে কয়েক দফা গোলাগুলিও হল। গোলাগুলিতে ডাকাত দলের একজন আহত হল। করুণাময়ী রানী তৎক্ষণাৎ গোলাগুলি বন্ধ করতে বললেন এবং তারা কি চায় তা জানতে চাইলেন। ডাকাত দলের সর্দার 12,000 টাকা দাবি করলে রানী তাতেই রাজি হন। বিনিময়ে তাদের পথে ছেড়ে দিতে বলেন এবং প্রতিশ্রুতি দেন তাদের পাওনা আদায় করার। পরদিন রানী তার লোক মারফত প্রতিশ্রুতির টাকা পাঠিয়ে দেন ডাকাত দলের সর্দারের কাছে। 1859 সালের কথা। নীল চাষিদের জোর করে নীল চাষ করা ছিল নীলকররা। সারা বাংলায় তখন নীলকরদের অত্যাচারে সাধারণ মানুষের হাহাকার। রানী জানতে পারলেন তার মাকিমপুর পরগনার চাষিদের ওপরেও এমন নির্যাতন চালাচ্ছে ইংরেজ নীলকর ডোনাল্ড। রানী বুঝলেন প্রজাদের বাঁচাতে এখন তার লড়াইয়ে নামতে হবে, বুদ্ধি কিংবা যুক্তিতে নয়, শক্তি প্রয়োগ করে লড়াই করতে হবে। 50 জনের একটি নিজস্ব লাঠিয়াল বাহিনী পাঠালেন রানী ডোনাল্ডের সৈন্যের শায়েস্তা করতে। লাঠিয়ালরা মাকিমপুর পরগনায় পৌঁছানোর পর তারা সংখ্যায় আরও 25 জন রইলেন না, হয়ে গেলেন 100 খানিক। তাদের সাথে যোগ দিয়েছেন নির্যাতিত কৃষক।

জনতা সবাই মিলে ডোনাল্ড এবং তার পেয়াদাদের পরগনা ছাড়া করেন। এভাবেই সারা দেশ জুড়ে শুরু হয় নীল বিদ্রোহ। রানী রাসমণি সমাজ সংস্কারক হিসেবেও অনন্য ভূমিকা পালন করেছিলেন। তখনকার যুগে বয়সের অনেক বেশি বৃদ্ধির সাথে বিয়ে দেওয়া হতো। দেখা যেত 8-9 বছর বয়সী শিশুর সাথে মাঝ বয়সী বিপত্নিক পুরুষ অথবা বৃদ্ধের বিয়ে দেওয়া হতো। তার ফলে অকাল বৈধব্য বরণ করতে হতো সেসব অভাগিনী মেয়েদের। রানী সিদ্ধান্ত নিলেন, এ ধরনের কুপ্রথা সমাজ থেকে দূর করবেন। সামাজিক প্রচার প্রচারণার পাশাপাশি দৃষ্টান্ত স্থাপন করতে রানী তার জ্যেষ্ঠ কন্যা পদ্মমণিকে তার চেয়ে 2 বছরের বড় এক কিশোরের সাথে বিয়ে দেন। এছাড়া রাজা রামমোহন রায়ের সাথে সতীদাহ প্রথা রদে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিধবা বিবাহ প্রচলনে আর্থিক সাহায্য প্রদান করেছিলেন তিনি। রানী সাধারণ তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন। এছাড়া গঙ্গা স্নানের সুবিধার্থে আহিরি টোলা ঘাট, বাবুঘাট, নিমতলা ঘাট নির্মাণ করেন। শবদাহ করার জন্য নিমতলা ঘাটে একটি বড় ছাউনি তৈরি করে দেন। ভারতের ইম্পেরিয়াল লাইব্রেরিতেও তার দেওয়া অনুদান চিরস্মরণীয়।

শ্রোতা বন্ধুরা, রানী রাসমণি লোকমাতা হিসেবে পরিচিত, আর তার সবচাইতে বড় যে অবদান সেটা হলো দক্ষিণেশ্বর মন্দির। 8 বছর ধরে নির্মাণ কাজ চলে মন্দিরের, আর মূল মন্দিরটি মা কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। উত্তরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, আর দক্ষিণে নাট মন্দির এবং 12টি ছোট মন্দিরের সমন্বয়ে দ্বাদশ শিব মন্দির। পুরো মন্দিরটি তৈরি করতে তখনকার দিনে প্রায় 9,25,000 টাকা খরচ হয়েছিল। 1855 সালের 31 মে মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু মন্দির নির্মাণ শেষে পুরোহিত কে হবেন সে নিয়ে মতভেদ তৈরি হয়। একজন শূদ্র নারীর মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত হতে রাজি হবেন না। হ্যাঁ, রানী রাসমণিও দমে যাবার পাত্রী নন। তৎকালীন নামজাদা অনেক পণ্ডিতকে তিনি চিঠি লিখলেন, আর তার মধ্য থেকেই রামকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ রানীকে আশার আলো দেখালেন। রামকুমার বলেন, রানীর মন্দিরে উপাসনা করা তখনই সম্ভব যখন তিনি মন্দিরটি কোনো ব্রাহ্মণকে উপহার হিসেবে দেবেন এবং মন্দির পরিচালনার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ ধার্য করে তা পুরোহিতের হাতে তুলে দেবেন। রানী আর দেরি করেননি, মন্দিরের পুরোহিতের দায়িত্ব রামকুমার চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিলেন, আর দিনাজপুরের জমিদারি থেকে প্রাপ্ত রাজস্ব মন্দির রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করে দিলেন। রামকুমার তার ছোট ভাই গদাধরকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসে উপস্থিত হন। রামকুমার প্রধান পুরোহিত, আর গদাধরকে মা কালীর সাজসজ্জা ও মন্দির সংক্রান্ত ছোটখাটো কাজের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু রানী রাসমণি খেয়াল করলেন, গদাই ছেলেটি থাকে অন্য এক জগতে, ভবজগতের সাথে তার সম্পর্ক খুব কম, সবসময় মা কালীর চিন্তায় ডুবে থাকে, লোকে তাকে পাগল বলে। কিন্তু রাসমণির ধার্মিক হৃদয় বুঝতে পেরেছিল গদাই সাধারণ কোনো ছেলে নয়। রামকুমারীর মৃত্যুর পর মাতৃভক্ত গদাইকে রানী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব দেন। গদাধর 30 বছর কাটান এই মন্দিরে, হয়ে ওঠেন হিন্দু ধর্মের অন্যতম ধর্মাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংস। শ্রীরামকৃষ্ণের হাত ধরেই স্বামী বিবেকানন্দ সন্ন্যাস লাভ করেন। বলা হয়, নিম্নবর্ণের শূদ্র সেই রানী যদি দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরি না করতেন তাহলে গদাই কখনোই শ্রীরামকৃষ্ণ পরমহংস হতে পারতেন না, আর স্বামী বিবেকানন্দ কেউ হিন্দু ধর্ম পেত না। ব্রিটিশ ভারতে হিন্দু পুনর্জাগরণ সম্ভবই হতো না। গদাই অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভক্তি কাহিনী নিয়ে অনেক কল্পকাহিনী এবং গল্প প্রচলিত আছে, আর এর মধ্যে রানী রাসমণির সঙ্গে তার সম্পর্কের কাহিনী লোকমুখে

বেশি প্রচলিত। শ্রোতা বন্ধুরা, রানী রাসমণির জীবন এক অনন্য সাধারণ নারীর গল্প আমাদের বলে। মৃত্যুর পূর্ব পর্যন্ত রানী সবসময় মায়ের পুজো এবং ভজন সাধন করেই দিন কাটাতেন। 1861 সালের 19 ফেব্রুয়ারি 68 বছর বয়সে রানী রাসমণি পরলোক গমন করেন। রানী রাসমণি বাংলার নারী জাগরণের ইতিহাসে যে শিক্ষা জ্বালিয়ে গেছেন, সেই শিক্ষা আজও জ্বলছে এবং সেই শিক্ষাই বর্তমান নারীদের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, এই কথা বলতে বলতেই আজকের এই পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নিতেই হবে আপনাদের বন্ধু আরজে শুয়ে থাকে, তবে নিশ্চয়ই কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আর যেতে যেতে একটা গান দিয়ে শেষ করব আজকের তুমি অনন্যা পর্ব। নমস্কার।

আও তিনি শাল কৃষাং জরা শাল হায়দা ওয়াতেই ওয়াজাক ফিয়াবা শালে শাল তামবেলা কিন কিসে কিসা পান ওয়াতেই ওয়াজাক ফিয়াবা তুংফলামা তো থাকিয়া ওয়াতেই তো ফাইনে দো ফিয়াবা কিসে কিসা তো তুংফলা নাই ওয়াতেই মল ওয়াতেই জরা হাঙ্গাই তো ওয়াতেই তো ফাইনে বোনাঙ্গ হায়দবানা অ জরা ওয়াতেই ফাইকে সেসং আলিসারক সারৈ মায়া কর খেতরক্তে কুপলংখেম আকন খেসে মাইরক বর না নিব নাংলাই হ্যাঁ না হজরা তো মাইরক বর বর লাইলানি জরা রক ফাইজাও খা আও জরা বাই বাকসা যতন সঙ্গ মাহি মো হ্যাঁ জরা নাইসঙ্গি টঙ্গিয়া বিনি জরা ব ফাইনাই ন হব ন হাতেই তো কয়েকদিন সানি সাল তামলো বই বেলায় কেন কিসে কিসা পানো ফাই টঙ্গো ওয়াতেই মল হাঙ্গে তো ওয়াতেইব ফাইনাই ফিয়াবা ওয়াতেই জরা হাঙ্গে জিং জাল বঙ্গ তবো দং থগো ওয়াতেইব ফাইনা নঙ্গ জরা তুং নবো নাঙ্গ হ্যাঁ দেবা অমতৈন ফিয়াবা অমাহাই বেলাকেন অ তাবুনি ওয়েদার তামনানি কুলুম কসা অংবায় কুচু কংরাই অংবায় অংবায় জরাও তুংফলাও জরাও কসাঙ্গ অব হাইরকনি বাকে চাইটুক দি যে মানসা কাহাম করেন খেতনানি শাকনো নাইকল নানী

来哈啦来哈啦呀祖国苦里来他家我母不得那我要么来能咋地要么样咋能不破了不也比那让咋有

오랑짝이 오랑짝 니네 토마네 랑짝니 탕거 수바 토파냐 따부 오랑짝이 오랑짝

อาบขันเออกบนนึงเลยอาวันสุกดูตรงนั้นอันไหนยังใช่

ओवान संगमा खावनो तयाई ओजादो तंगेई।

야 슐레 토콜라스 이텐테크 오 하발레 다이우이 동카 타부니 소마르고

呀修嘞都过了四十不开牛哦妈呀我天台妈呢你爸爸我天台妈呢

浪迹走，公开牛。독사랑시조공카녀우카펑따모스츠르

তাবলি সময় রঘু তাব

বসন্ত নবার সীমা নিজর মাঝি বিলত বারমা নিজর খাপালে উদিলা জ্বর খাপালে বগলা।

오 마집이 롯다부버간야사 오 방울레에 따탕지스도 방울레 따탕자바토는 유딜르

তিনি আইসুগো খামানি তুমারি তমানি নিচি বা দশমিক নুই ডিগ্রি সেলসিয়াস ফুংমি দাম্বা তামি সতী থামচি জরা ওয়াতে ওয়াখা বাছি চার দশমিক সাত মিলিমিটার খানালাইখা অসুখ জরাতে এফ এম কক বরক কক্তমাবু বাকরক খানাই তুমি তেল লগিরি দি পায় অসুখ জরাতেই

Hoje você é tapa ah, olando rapunzel da ne, oh, mas ela.

Ai mà này. Lê. Mà này bì lê. Cửa ra nhé.

Yeah.

Oh, my love, do ramo thode do.

부부 탕고 라자네 제보 아무네 바

Rang isa le wang le belayo, pantai kelayo.

sikang ne yaro tatane taksa banane kere.

Rang chal mang lem la yo bang te kila yo.

0: সিজনও বেলা আরাম লাগে খাচ্ছে
1: জ্বর ফাইকা হাই আবদে পকসি মুইতো বা মানছি নাই
0: নাকা
1: জ্বরা বরক বাই বরক বটে কিছু সান লাই নাইটুক লাই মুইতো খাই লাই খুংসে বরক মাকথাম হিগে মোবাইল বা কাইথাম নাই যতনি মোবাইল ইয়াগো জন্য থাইছে আংলাইছি ও মোবাইল চিনি বরক রকম বসকাই কাহাম বোখাই গে বসকে হামিয়া নি বখাক বদাগার খা আবু তো তে সং সানা কক রে খা এ আবু ন আবু ন বিজ্ঞান অভিশাপ তে আশীর্বাদ বহনে সং আগে মা পরিমাণ আ কক বা সইন এ অভিশাপ খাসা তে
0: অভিশাপ মান যা খাসা দেগে বেলা ন হামারি মান যা
1: আবিলাকে হামবাই জরা গ্রঙ্গাই খাই দমা বাকি লগিরই দমা বাকি নাই অবহাইন মইতো মানে থাকো ওয়াতই জরা রক আংখে থামো মইতো মানে ওয়াতই জরা হে নখরনানি আর

0: বলছি মামা, আমি
1: আও আও।
0: কথা তো মাই বরমানির সময়
1: হুম
0: মাই সালটা বনা থাকি না কাকা বেরি ফিরিক যাং মানি সেটা তো মনে থাকি না অমন মুটি মান কথা
1: হুম হুম হুম
0: গেছি মিয়া না কাকা খেলাই ফরা নুন তা খেত ফাইনে দেখ মাই বর ইন না দেখ নাকি কাকা নুন ছানো আগে ফিরুকা কাকা নুন আনো তিনি তো আমি সাইফ কথা না আমি আমার সাইফ মানে কম মুটি মানে কথা অমহাই প্রথমকে কাকা সঙ্গা যে পড়াই বা পড়াই যা ক্ষেতর থাকে কাকা মায়া থাকবা তাই ক্ষেত নখাবো কাকা ফোন খাই থাকা বুড়ি মা খাই যাবা ন মাইব না নি পুরো মা হাঁকা তাই কিন কং ন মা খাই থাকা কাকা নক কাকা নুন থাকি আনার কিছু বুঝায় আং তাও বাহিকে আং তাও বাহিকে তাবো বাহিকে আং বরি না কাকা আং বরি মাংলা খালি মা থাকা
1: খরং বিলাই থাকা খরং বিলাই থাকছো থাকছো কে ফাইও জোরা দাম বংহা সকায় জিংজাল হ্যালো হ্যালো দীপর কাহাম লামসো কে তাকো দশারি তাকো ক্লান্ত
2: আহ কিসে মতে মুচমান মকে চরাই কো খাসি মতে লাং থামন তা
1: হুম
2: কিসে রাজে এক রম লাং থামনে চরাই গিয়ান এক নিকে আর বিরতা আঙ্গে তাই মাসা চরাই সে রম তো যাকিও
1: নং দা আ ওলা খাই তামুন খা
2: ওলা কে মাকিং মাকিং মাস হলাই চতা হুম আর মাইকিং খাই গে মা লাই খতা হুম হুম গা আমনো কিছু মই তোমাকে তাও
1: আ জরাব ফাই তো মা বা
2: আমার তো লাইনা আপন সে কেবল মানে টাইম সে সব দিব আমরা খা
1: গায় আ তে মাস সরাই রম জং নাই কে বসাই দে মানছা
2: মায়া আ নি চরাই কে বকে যে বসা জং গুরি জং খতা আবার জং খতা
1: হুম হুম
2: মানে কিছু হি মা গ মতলব খাসি দম না কে ফোন না যা করে নাই তাকে সে সব মিন মানে হুম মাইকিং খাই কে মা লাই খতা হ্যাঁ ওনকে
1: হামবাই অজরানোর খাই তঙ্গই খাই তো বাকি কেরঙ্গি তো বাকি তেগাইসা কক দুক নাই সাবো তো হ্যালো হ্যালো
3: হ্যালো
1: বেলায় ডিস্টার্বং যা অজরা হ্যালো হ্যালো
4: এ মুনাই বকো মেদাম
1: এ এ সাদি দেখো হ্যালো
4: নি আগি ও তিন তো মু তো মাম পান্ডা ছিনা
1: হুম হুম ছাবং খা
4: আং নি কা বেগুরানি অসুক দেবরমা
1: দয়া কর নি গানা না আয়ং ও রেডিও সাউন্ড কি সা সাউন্ড কমরি না দি তো
4: আমি মহন নং নিও এফএম ইয়া খাই বদল না খানা ওই অনেক সাতো তো তিনি ছিলাম নাম্বার মানো আং কইলা
1: দ দ দ হাইছে না
4: যাই আগে মুতো মামা রক্তা আগে চং ইকোচিম খেতার গ শিশিনি উপবার গনাং ইয়া ইয়াসা গাগি চং এন্ত কি ইয়াসা লাইও এন্ত আগে খাই বুসু গো আমা আগে ও তা গাবরা মুতো মানো এন্ত আই আন বাবু করিখা আমু মো করিখা তাবন পরে তে খেত কয় তো খাইগা
1: দ দ খা থা তক রিসাম না খা রে ওয়ান তাওয়ান দি ককরে आउ खनै तंग दि लगिरि तंग दि पिया बजरा तेरप

শুনছেন আকাশ বাণী এফএম উচ্চান্ত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের দ্বীপ প্রহরের অধিবেশন।

ঋতুরাজ যদি হয় বসন্ত, তাহলে ঋতুর রানী অবশ্যই বর্ষা। ঋতুচক্রে রানীর মতো তার বিরাজ। সৃষ্টির শাশ্বত সুর বুকে নিয়ে সে সমৃদ্ধ করে চলেছে আমাদের জীবন ও সাহিত্য। বর্ষা ছাড়া সাহিত্য কিংবা জীবন অনেকটাই কষ্ট কল্পনা, তাই বর্ষার কাছে আমরা চিরঋণী।

শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের দ্বীপপ্রহরের অধিবেশনে। আজকে আমি আপনাদের বন্ধু অনিন্দিতা রয়েছি, থাকবো বিকেল সন্ধ্যে 6:30 পর্যন্ত। আমাদের অনুষ্ঠান মালা আজকে যেভাবে সাজানো রয়েছে আপনারা জানেন, আপনাদের ভীষণ প্রিয় দুটো অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ অনুরোধের আসর, রবি কিরণ, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের গান আমরা আপনাদের আমাদের এই আসরে আমরা নিয়ে থাকি। অর্থাৎ আপনার পছন্দের যে কোনো রবীন্দ্রসঙ্গীত যদি মনে হয় এই আসরে শুনবেন, তাহলে রবি কিরণ অনুষ্ঠানে অবশ্যই আমাদের ফোন করে জানাবেন। তারপর সংবাদ শিরোনামের পর সুরের আকাশে, অর্থাৎ অনুরোধের আসর নিয়ে, অনুরোধের আসরের পর চলে যাব রীতমাঝারে, অর্থাৎ মাটির গানে। কিন্তু সময় এখন বলছে আমাদের চিরায়ত পর্বে প্রবেশ করার, অর্থাৎ যারা গল্প শুনতে ভালোবাসেন যা তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। তো জুড়ে যান আমার সঙ্গে আর শুনতে থাকুন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প, বলতে পারেন ভৌতিক গল্প, বনফুলের একটি ভৌতিক গল্প। গল্পটা তাহলে শুরু করি।

হঠাৎ মাখন সিং এসে হাজির হলো অনেক দিন পর। শিকারী মাখন সিং, কাঁধে বন্দুক, হাতে একজোড়া মরা পিন্টেল, পিন্টেল অতি সুস্বাদু বুনোহাঁস। মাখন অনেক বুনোহাঁস খাইয়েছে আমাকে, প্রায়ই হাঁস মেরে আনত। হরিণের মাংস, বুনু শুয়োরের মাংস, সচারুর মাংস, ফ্রবিকানের মাংস ওর দৌলতেই খেয়েছি। আমার ঘরে বাঘের যে চামড়াটা দেওয়ালে টাঙানো আছে সেটাও মাখনের দেওয়া। খুব বড় শিকারী, পরনে খাকি হাফ শার্ট হাফ প্যান্ট, কাইজারি কোফ, মাথার চুল কদম ছট। অনেকদিন পর এলো আজ। কি মাখনলাল, এসো এসো, এতদিন কোথায় ছিলে? নানা জায়গায় ঘুরে বেড়াই, ভাবলাম অনেকদিন দাদার সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে আসি। আজ ভাগ্য ভালো, দুটো পিন্টেলও পেয়ে গেলাম। বেশ বেশ, বসো, চা খাবে না কফি? মাখন রহস্যময় হাসি এসে বললেন, কিচ্ছু খাবো না, আপনি একটু অন্যমনস্ক হয়ে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, মনে মনে কল্পনার দরবারে

কান্না দিয়েছি একটা ভৌতিক গল্পের প্লটের জন্য। আমার একটা অদ্ভুত ভূতের গল্প জানা আছে, শুনবেন? বেশ, বলো বলো, মাখন সিং বলতে লাগলো। গৌড়ের কাছে একটা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। একজন খবর দিয়েছিল সেখানে ভোরের দিকে বড় বড় কালো তিতির পাওয়া যায়, খুব ভোরে বেরোয় তারা। তা ঠিক করলাম রাতে গিয়ে বনের ধারেই শুয়ে থাকব। আমার ছোট্ট একটি বিলেতি খাটিয়া আছে, সর্বত্র নিয়ে যাওয়া হয় প্যাক করে। তার মাপের মশারিও আছে আমার একটা। ঠিক করলাম জঙ্গলের ধারেই মশারি খাটিয়ে শুয়ে থাকব রাত্রে। খাওয়া দাওয়া করে চলে গেলাম রাত দশটার পর। সন্ধ্যা থেকেই আমার চাকর শুকুর বিছানা করে মশারি টাঙিয়ে অপেক্ষা করছিলাম। আমি গিয়ে তাকে ছুটি দিয়ে দিলাম, সে বাসায় চলে গেল। আমি লোডেড বন্দুকটি নিয়ে শুয়ে পড়লাম, তখনও চাঁদ ওঠেনি। কৃষ্ণপক্ষের রাত্রি বেশ হাওয়া দিচ্ছিল, একটু পরেই আমি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক জানি না, হঠাৎ একটা ফ্যাস করে শব্দ হলো, মনে হলো সাপ নাকি। সঙ্গে সঙ্গে টর্চ ছিল, জেলে দেখি বাবা সাপ নয় হাতি, বিরাট আকায় এক হাতি। ঠিক সেই সময় আকাশে মেঘটা সরে গেল, কৃষ্ণপক্ষের চাঁদের জ্যোৎস্নায় ভরে গেল চতুর্দিক। দেখলাম হাতি শুধু বিরাটাকায় নয়, বেশ সুসজ্জিত, পিঠে হাওদা রয়েছে। আমার মশারির জ্যোৎস্না ভরে গেল চতুর্দিকে। দেখলাম আমি মশারির ঠিক পাশে দাঁড়িয়ে সুর নাড়ছে, কান নাড়ছে আর ফোঁস ফোঁস শব্দ করছে মাঝে মাঝে, কিন্তু কিছু করছে না। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম, চুপটি করে বসে রইলাম। ভাবলাম কোথা থেকে এসেছে, আপনিই চলে যাবে, এই বুনো হাতি নয় পোষা হাতি। প্রায় মিনিট দশেক কেটে গেল, হাতি কিন্তু নড়ে না, ক্রমাগত সুর দোলাচ্ছে আর কান নাড়ছে। আরও মিনিট দশেক কেটে গেল, কি করব ভাবছি, এমন সময় হাতিটা অদ্ভুত কাণ্ড করে বসল। হঠাৎ সে আকাশের দিকে সুরটা তুলে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ, তারপর সুরটা নামিয়ে আমার মশারির ভেতর সুরটা ঢুকিয়ে দিল। সুরে একটি রুদ্রাক্ষের মালা ছিল, সে মালাটি পরিয়ে দিল আমার গলায়। সুরের ভেতর থেকে ঠক করে কি একটা পড়ল আমার কোলের ওপর, তুলে দেখি শ্বেত পাথরের ছোট্ট শিবলিঙ্গ একটি। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আমি গৌড়ের রাজা শশাঙ্ক, আর এটি হচ্ছে আমার প্রিয় হস্তী মৈনাক।

বললাম, মৈনাক কি খবর? সঙ্গে সঙ্গে মৈনাক হাটটু গেড়ে বসল আর তার সুরটি বেঁকিয়ে ধরল। আমি তার সুরে পা রেখে হাওদায় গিয়ে বসলাম। সঙ্গে সঙ্গে চলতে শুরু করল সে, গজেন্দ্র গমন নয়, ছুট লাগাল মৈনাক। কত মাঠ, বনগিরি নদী পার হয়ে গেলাম, রাত্রি প্রভাত হয়ে গেল, মৈনাক তবুও থামে না। দিনের আলোয় দেখলাম চমৎকার এক দেশ, চারদিকে প্রাচুর্য, চারদিকে সুন্দর।

তোর চোখ, কত মন্দির, কত কর্ম, কত জলাশয়, কত বাগান পার হয়ে গেলাম। ঐনাককে দেখে রাস্তার লোক সব ভ্রমে পথ ছেড়ে দিতে লাগল। জয় মহারাজ শশাঙ্কের জয়, জয়ধ্বনিতে প্রকম্পিত হতে লাগল চারদিক। মৈনাক কিন্তু এক নিমিষের জন্য থামেনি, সে ছুটে চলে, সমস্ত দিন ধরে ছুটল। তারপর সূর্য যখন অস্ত গেল, অন্ধকার রাত্রি নামল, তখন বিরাট এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মৈনাক। সুর দিয়ে বড় বড় গাছের ডাল ভেঙে পথ পরিষ্কার করতে করতে এগিয়ে চলল জঙ্গলের দিকে। কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার চিতায় আগুন জ্বলছে, আর চিতার পাশে দাঁড়িয়ে আছে রাজশ্রী। আমি রাজশ্রীকে ভালোবাসতাম, কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন

মইনাক কিন্তু এক নিমিষের জন্য থামেনি, সে ছুটে চলে, সমস্ত দিন ধরে ছুটল। তারপর সূর্য যখন অস্ত গেল, অন্ধকার রাত্রি নামল, তখন বিরাট এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মইনাক। সুর দিয়ে বড় বড় গাছের ডাল ভেঙে পথ পরিষ্কার করতে করতে এগিয়ে চলল জঙ্গলের দিকে। কিছু দূর গিয়ে দেখতে পেলাম একটি পরিষ্কার চিতায় আগুন জ্বলছে, আর চিতার পাশে দাঁড়িয়ে আছে রাজশ্রী। আমি রাজশ্রীকে ভালোবাসতাম, কিন্তু তার ভাই রাজ্যবর্ধন ও হর্ষবর্ধনের সঙ্গে আমার ঝগড়া ছিল, তাই তাকে পাইনি। বললাম, রাজশ্রী এখানে কি করছো? আমি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন করব, তুমি আমাকে বাধা দিও না। নিশ্চয়ই দেব। সঙ্গে সঙ্গে আমি মইনাকের পিঠ থেকে লাফিয়ে পড়লাম। হঠাৎ একটা বর্ষ এসে বিঁধল আমার বুকে। দেখি রাজ্যবর্ধনের প্রেত দাঁড়িয়ে আছে, তার মুখ কুটিল, চোখে আগুন। ঠিক সেই সময়ে আমার পুত্র হুড়মুড় করে ঘরে এসে ঢুকল। দাদু, আজ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, দেখো আমি কি সুন্দর রামায়ণ পেয়েছি। প্রকাণ্ড কৃত্তিবাসী রামায়ণটা সে রাখল টেবিলের ওপর। সঙ্গে সঙ্গে মাখন সিংহ যেন উবে গেল, মরা পিন্টেল দুটো যেখানে পড়েছিল দেখলাম সে দুটো নেই সেখানে। পরদিন খবর পেলাম শিকার করতে গিয়ে মাখনলালের মৃত্যু হয়েছে, একটা বনের ভেতর তার মৃতদেহটা পড়েছিল।

শুনছিলেন বনফুলের লেখা ছোট্ট একটি ভৌতিক গল্প। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, বলুন, শুনতে পাচ্ছি, কি বলছেন? হ্যাঁ বলুন। না, শুরু হয়নি এখনো। রবীন্দ্রসঙ্গীতের আসর আপনি শুনতে পাবেন বেলা

তো কোন ফুলকে আমরা কত দূর জানি? চলুন ছোট্ট একটা কুইজ হয়ে যাক, কিছু প্রশ্ন পড়ো আপনাদের জন্য। আচ্ছা, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম কত সনে এবং কোথায়? খুব সহজ প্রশ্ন করেছি। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম কত সনে এবং কোথায়?

0: হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, শ্রোতা বন্ধুরা, গল্প আমরা রোজই শুনি, তাই না? কিন্তু যিনি স্রষ্টা তার সম্পর্কে কখনো আমাদের জানা হয়ে ওঠে, কখনো জানা হয়ে ওঠে না। তাকে জানা তেমনভাবে সম্ভব হয় না, কারণ আমাদের চারদিকে হয়তো কিছু নিজস্ব প্রতিকূলতা থাকে, কখনো কিছু থাকে। যিনি স্রষ্টা তার সম্পর্কে তেমনভাবে হয়তো আমাদের জানাই হলো না। তো আজকে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যে ছোট্ট ভৌতিক গল্পটা আপনাদের শোনালাম, তো লেখককে আমরা এইটুকু পরিসরে এই সময়ের মধ্যে যতটুকু জানতে পারি। দেখি একজন বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার, হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 1899 সালে উপিহারে।
0: তোমাকে তো মাসটাও বলতে হবে। হ্যালো, তুমি এতটুকুই জানো? তোমার নাম কি বলো?
1: অর্ণব দেবনাথ।
0: অর্ণব দেবনাথ, অর্ণব তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবে। হ্যাঁ, অর্ণব বললো যে আমি এতটুকুই জানি, এর বেশি বলতে পারবো না। ঠিক, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 1899 সালে অবিভক্ত ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার মণিহারিতে, বর্তমানে যেটা আমরা জানি কাটিহার জেলা হিসেবে। এবারের প্রশ্ন, পেশায় ওনার লেখা তো আমরা প্রচুর পড়েছি, কিন্তু ওনার পেশা কী ছিল? সেই পেশা আমরা জানি, সকলেই জানি, কিন্তু তারপরেও আরও একটু তাকে একটু জানা তার পেশা। হ্যালো নমস্কার
1: ম্যাডাম, উনি ডাক্তার ছিলেন।
0: আচ্ছা, তুমি কি অর্ণব বলছো?
1: হ্যাঁ।
0: তাই? বাহ অর্ণব, তুমি তো ওনার গল্প পড়েছ।
1: হ্যাঁ পড়েছি।
0: কোন গল্পটা পড়েছো বলো? মানে এই গল্পটা, গল্প না এটা, কবিতাও না, এটার পেছনের কি বলতে চেয়েছেন লেখক, এটা বুঝতে পেরেছো?
1: হ্যাঁ বলতে পারবো ম্যাম, দাঁড়ান একটু।
0: আচ্ছা আমি দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াচ্ছি। হ্যালো
1: হ্যালো, আমি বলছি গল্পটাও না।
0: সেটা আমি জানি, কেউ ছাল ছাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ করে, কেউ পাতা সেদ্ধ করে জল খায়, ভীষণ উপকারী একটা গাছ, অক্সিজেন দিচ্ছে, কেউ এসে দেখে যাচ্ছে। কিন্তু এই যে গল্পটা, তার পেছনের ভাবার্থটা কি তুমি জানো? কেন লিখ

0: কে চিন উনি?
1: উনি এই গাছ, উনি ওই এই গাছের সামনে দাঁড়িয়ে আছেন, উনি পাতাগুলোকে কিছু করেনি এবং উনি ছাল কেটে কিছু করেনি, তার নিন্দা ওনার সাথে চলে যেতে চেয়েছিল।
0: হ্যাঁ, কিন্তু শেষে দেখো তিন চারটে লাইন আছে, পড়ো।
1: হ্যাঁ পড়ছি ম্যাম।
0: হ্যাঁ পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় বাড়ির বড়দেরকে বলবে যে কখনো তোমাকে এই যে গল্পটা, এর পেছনের যে ভাবটা, মানে কবি কেন লিখেছেন, এই নিম গাছ দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন সেটা যেন তোমাকে একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক, তো গৃহকর্মের নিপুণা লক্ষ্মী বইয়ের সঙ্গে নিম গাছের কি সম্পর্ক?
1: যেমন নিম গাছকে কেউ লাগায় কিন্তু তাকে যত্ন করে না, তেমনি মানুষ নিম গাছে যেমন যত্ন করে না তেমন বউকে বউ সব কাজ করে।
0: হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি একটু একটু বুঝেছো। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস ফোরে পড়ি।
0: ফোরে পড়ো, তারপর তুমি এত বুঝতে পারো?
1: ম্যাম আমি সবসময় এফএম শুনি।
0: আচ্ছা এফএম শুনে শুনে তুমি বুঝে গেছো, বাহ খুব ভালো। আমার খুব মানে আমি ভীষণ আনন্দিত আজকে যে তুমি এত ছোট হয়ে ওই নিম গাছের সঙ্গে যেভাবে মিলিয়ে দিলে, আমি যেটা বলতে চাইলাম সেটা তুমি কি সুন্দর বুঝিয়ে দিলে। খুব ভালো থেকো অর্ণব।
1: ম্যাম আমি আজ প্রথম ফোন করেছি।
0: প্রথম ফোন করেছো তুমি আজকে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সব সময় ফোন করবে, ভালো থাকবে। আমি আসলে সত্যি একটু অবাক যে বলাইচাঁদ মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলছি। হ্যাঁ, প্রত্যেক দিন তো আমরা চিরায়ত পর্বে গল্পপাঠের আসরে আপনাদের গল্প পাঠ করে শোনাই, কিন্তু সেই সঙ্গে লেখক পরিচিতিটাও আমাদের বোধহয় একটু দরকার। লেখকের ভাব, মনের ভাবটা, ওনার লেখার, ওনার লেখনির পেছনে প্রত্যেক সাহিত্যিকের আলাদা আলাদা, সকলের আলাদা আলাদা একটা টেস্ট রয়েছে, একটা গল্পের আলাদা একটা স্বাদ রয়েছে, মাত্রা রয়েছে। চলুন পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা হলো সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন, অর্থাৎ পদ্মভূষণ লাভ করেছেন। কোন সালে উনি পদ্মভূষণ লাভ করেছেন? সেই সঙ্গে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিচ্ছি, যেহেতু অর্ণবের মতো শ্রোতা আমাদের সঙ্গে রয়েছে, সে একটু প্রশ্নটা একটু শক্ত করছি, শক্ত না অবশ্যই না। এছাড়াও তার রচিত অর্জুন পণ্ডিত চলচ্চিত্রের কাহিনীর জন্য তিনি 1977 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। আমি তো বলেই দিলাম 1977 সালে উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন, সেটা অর্জুন পণ্ডিত চলচ্চিত্রের সেই কাহিনীটার জন্য। কিন্তু আপনাকে যেটা বলতে হবে যে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতবর্ষের যেটা পদ্মভূষণ, সেটা উনি কোন সালে লাভ করেছিলেন? আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, শ্রোতা বন্ধুরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম, ডায়াল করুন, আমাদের ফোন নম্বর খোলা রয়েছে।

আমি আরও একবার আমার প্রশ্নটা রিপিট করছি, সাহিত্য কর্মের জন্য, সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি কোন সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেছিলেন? না, কথা হলো না, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা বলছে 2:59:20। তাহলে আমিই বলে দিই, তার সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি 1975 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেছিলেন। এছাড়াও তার কালজয়ী গল্প উপন্যাস যেমন ভুবন সোম আপনারা নিশ্চয়ই

কিছুই দেখেছেন মৃণাল সেন পরিচালিত অগ্নিস্বর উত্তম কুমার যে ছায়াছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন, সেই বিখ্যাত সব চলচ্চিত্র কিন্তু নির্মাণ করা হয়েছে তারই কালজয়ী গল্প এবং উপন্যাস থেকে। তার মধ্যেও তার অমর সৃষ্টির মধ্যে যেগুলো রয়েছে ভুবন সোম, অগ্নিস্বর, হাটে বাজারে, ডানা ও স্থাপর। তো বলা হয়েছে অদ্ভুত মুখোপাধ্যায়ের ছোটো গল্প, সেই সঙ্গে লেখক পরিচিতি। হ্যাঁ, আজকে মনে হলো যে না, চিরায়ত পর্বে গল্প পাঠের সঙ্গে সঙ্গে আমাদের লেখকদের সম্পর্কে মনে হয় একটু আমাদের জানা, আর আপনাদের থেকেও কিছু জানবো, আমিও যেটা জানি আমিও সেটা জানানোর আপনাদের চেষ্টা করব। যারা অনুবের মতো রয়েছে ছোট ছোট প্রাণ, তারা জুড়ে থাকুক আমাদের সঙ্গে এইভাবেই।

0: রবি কিরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর আমাদের পরম আশ্রয়, সেই আশ্রয় উজ্জীবিত হই আরও একবার রবি কিরণের আসরে। চলুন, বন্ধুরা অপেক্ষা করছেন ফোন লাইনের উপরান্তে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি তো আজকে নিবেদিতা ম্যাডাম নই।
1: আপনার নামটা জানি, জানতে পারবো?
0: হ্যাঁ, নিশ্চয়ই, আমি অনিন্দিতা।
1: সরি, অনিন্দিতা ম্যাডাম, কেমন আছেন?
0: ভালো আছি, তুমি কে বলছো বলো?
1: আমি ভালো আছি, আপনার আশীর্বাদে।
0: তুমি কি বলছো বন্ধু, তোমার নাম কি?
1: আমি আগরতলা টাউন প্রতাপপুর থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: মানুষ বলছিলে? হ্যাঁ মানুষ, বলো তুমি কি গান শুনতে চাও?
1: আমি কি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই।
0: আচ্ছা, কি রবীন্দ্রসঙ্গীত বলো?
1: আমার হাত বান্ধবী, পা বান্ধবী, মন বান্ধবী।
0: ঠিক আছে, এটা রবীন্দ্রসঙ্গীত। একলা চলরে আমি রবি কিরণ অনুষ্ঠানে প্রচুর শুনিয়েছি বন্ধুদের, মনে হয় এই একলা চলরে একটা ওই যে বলেন না, ঠিক আছে বলো তুমি কি শুনবে, একটা বর্ষার যে কোনো একটা গান শুনতে চাও? মেঘের কোলে রোদ এসেছে, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবে তুমি। হ্যালো, নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, কে রয়েছেন? জিরানিয়া থেকে বলছেন? ঝর্ণা দেবী বলছেন? হ্যাঁ বলুন। আবার আবার আবার বলুন, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনার কথা। ও, আমার হিয়ার মাঝে লুকিয়ে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে।

0: হ্যালো, নমস্কার
1: ম্যাম, আমি অর্ণব দেবনাথ বলছি। আমি আমাদের ছোট নদী শুনতে চাই।
0: অর্ণব, আমাদের ছোট নদী?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, চলে বাঁকে বাঁকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, শোনাবো। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, আমি কুমার আচার্য হয়ে থেকে
0: কি বলছেন?
2: ফায়ারপুর থেকে কিশোর কুমার আচার্য।
0: আচ্ছা কিশোর বাবু, হ্যাঁ বলুন।
2: বলছি বাংলা গান তো
0: এটা রবি কিরণের আসর, মানে রবীন্দ্রসঙ্গীতের আসর,
2: রবি ঠাকুরের গান। আজি ঝর ঝর মুখর বাদল দিনে,
0: ঠিক আছে,
2: আজি ঝর ঝর মুখর বাদল দিনে এই গান।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, নিশ্চয়ই শোনাবো, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকো। হ্যালো, নমস্কার।
3: হ্যালো
0: হ্যালো
3: হ্যালো, নমস্কার, আমি মলয়নগর থেকে বলছি, লক্ষ্মী।
0: হ্যাঁ বলুন।
3: আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন, তপে তাপে বাঁধন কাটুক রসেরও বর্ষণে।
0: তাপে বাঁধন কাটুক, ঠিক আছে,
3: ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, প্রিয়া থেকে কি বলছি?
0: হ্যাঁ বলো।
1: ভালোবেসে সুখী নিজেরা চেতন গান তোমাকে গান
0: ভালোবেসে সুখী ঠিক আছে, অবশ্যই শোনাবো।

0: हेलो नमस्कार। হ্যালো।
1: হ্যাঁ দিদি ভাই,
0: হুম
1: আমি যমুনা বলছিলাম।
0: হ্যাঁ জিমুনা বল,
1: ভালো আছো?
0: হুম
1: আমাকে বলছে গান বল তোমাকে রিকোয়েস্ট করার জন্য আমার
0: আচ্ছা
1: হাজবেন্ড আর কি।
0: আচ্ছা বল।
1: এখন না আমার মনে কোনো কিছু আসছে না, তুমি তোমার তরফ থেকে একটা গান শুনিয়ে দিও আমাকে।
0: ঠিক ঠিক আছে ঠিক আছে জিমুনা।
1: তোমার এটা তো আমার সবসময় থাকে যে তোমাদের পছন্দ আমার একটা অ্যাডজাস্টমেন্ট হয় বা ভালো লাগে তোমাদের পছন্দ আমার কাছে।
0: না এখন এখন তোমার মনের অবস্থা কেমন, মানে ভালো আছে মন্দ আছে কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, মনের অবস্থা ভালো যখন আছে তাহলে একদম ভালো ভালো একটা গান শোনাবো, না হলে মনের অবস্থা যদি একটু খারাপ থাকতো তাহলে একটা অন্যরকম আমেজের গান শোনাতাম। অর্থাৎ গানের সঙ্গে আমাদের মনের একটা সম্পর্ক আছে, তাই না বলো? তাহলে তাহলে তোমার মনের তুমি যখন খুশি খুশি আছো তাহলে খুশি খুশি গান শোনাবো, ঠিক আছে? ভালো থাকবে, ধন্যবাদ। চলুন পরপর গানে যাচ্ছি। প্রথম শুনবো মানুষের পছন্দের গান, মেঘের কোলে রোদ এসেছে, যদিও আকাশে মেঘের দেখা নেই। মেঘের কোলে রোদ এসেছে, না না রোদের দেখা নেই, মেঘ আছে রোদ নেই।

শুনলেন ঝর্ণাদেবীর পছন্দের এই রবীন্দ্রসঙ্গীতটি। পাঠের ছোট্ট একটি কবিতার জন্য আবদার করেছে ছোট্ট অর্ণব, তো এই মুহূর্তে আমাদের ছোট নদী অর্ণবের জন্য রইল।

আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন সাহিত্যিক বা কবি নন, তিনি বাঙালি সংস্কৃতির ও আত্মার গভীরতম অনুভূতি। প্রতিটি বাঙালির আবেগের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, প্রেম, বিরহ, উৎসব কিংবা প্রতিবাদ। বাঙালির জীবন জুড়ে রবীন্দ্র সাহিত্যের ও সুরের একচ্ছত্র প্রভাব রয়েছে। আমাদের এমন কোনো আবেগ নেই, এমন কোনো অনুভূতি নেই যে অনুভূতির ওপর উনি সুর বাঁধেননি। তাই যে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে মনের অবস্থা এই মুহূর্তে কেমন বলো, তেমনি সেই মনের ওপরেই প্রচুর প্রচুর সেই আবেগ, সেই ভালোবাসা, বিরহ, উৎসব, প্রতিবাদ বললাম না, কোনো অনুভূতির তার রবীন্দ্র সাহিত্য এবং সুর কোথায় নেই, সবখানেই তো একচ্ছত্র প্রভাব রয়েছে। চলুন পরের গানে যাচ্ছি, কিশোরবাবুর পাচন্দীর গান, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে।

শুনলেন না যে ঝড় ঝড়মুখর বাদরে তিনি পাটের গানটির অনুরোধ জানিয়েছেন লক্ষ্মী। আসলে রবীন্দ্রনাথ এক বিশাল আকাশের নাম, যাকে চাইলেও ছোঁয়া যায় না, যাকে মুছতে গেলে এক জীবনে হবে না, পরের জন্ম যেতে হবে, এতই বিশাল তিনি। চলুন তাপের তাপের বাঁধন কাটুক।

শুনলাম লক্ষ্মীদেবীর পছন্দের এই রবীন্দ্রসঙ্গীতটি পরে, এবারে যাব রিয়ার পছন্দের রবীন্দ্রসঙ্গীত ভালোবেসে সুখী নিভৃত যত্নে।

0: তো মানুষ ছাড়া অনুপ কিশোর লক্ষ্মী এবং রিয়া চমকা সকলের পরপর পছন্দের গানগুলো শোনা হয়ে গেল। আর যে বন্ধুরা ভাবছেন যে না এবারে ফোন করে একটা রবীন্দ্রসঙ্গীত শোনা যাক, তাহলে নিশ্চয়ই আর দেরি কেন, আমাদের ফোন লাইন খুলেই রয়েছে, আপনারা ডায়াল করুন, আর আমি অনিন্দিতা আপনাদের সঙ্গে এ মুহূর্তে রয়েছি আপনাদের সফর সঙ্গী। চলুন দেখি কি রয়েছেন। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো বলুন।
1: আনন্দ ধারা বইছে ভুবনে, খুশি হব
0: আনন্দ ধারা বহিছে ভুবনে।

আজ শেষ গানটি তবু মনে রেখো। ঠিক, আমরা অনেক কিছু ভুলে যাই, বোধহয় কোথাও মনেও রাখতে হবে। আরও একবার মনে করিয়ে দিলেন কবি। রবিকিরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবারে সংবাদ শিরোনাম।

সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে যৌথ সংবাদ বিবৃতি দেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি যুগান্তকারী ধাপ পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং প্রযুক্তিগত উদ্বোধনের জন্য ব্যাপক কাঠামোকে সুনিশ্চিত করেছে। ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ থেকে আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হবে। কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকবেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। কনক্লেভে বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। দেশ ও বিদেশ থেকে 300 বেশি শিল্পপতি, উদ্যোক্তা এবং বিনিয়োগকারী অংশগ্রহণের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছেন। রাজ্যের শিল্প বিনিয়োগ বান্ধব পরিবেশকে আরও শক্তিশালী করা এবং দেশ বিদেশের বিনিয়োগকারীদের কাছে ত্রিপুরার সম্ভাবনাকে তুলে ধরাই এই কনক্লেভের মূল উদ্দেশ্য। প্রবল বর্ষণে মনু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় লংতরায় ভ্যালি মহকুমার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। লংতরায় ভ্যালি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 14টি ত্রাণ শিবিরে 462 পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। এদিকে অবিশ্রান্ত বর্ষণে প্লাবিত কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকায় 4টি শিবির খোলা হয়েছে এবং এগুলোতে 64 পরিবারের 271 জন সদস্য আশ্রয় নিয়েছেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে। মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা কুইক রেসপন্স টিম এবং সিভিল ভলান্টিয়ার্সদের সতর্ক রাখা হয়েছে। শুনলেন এই মুহূর্তের সংবাদ শিরোনাম।

0: আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসো, অর্থাৎ সুরের আকাশে। 9402169965 আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আপনার মনের পছন্দ, আপনার পছন্দের গানটি যদি মনে করেন যে আমাদের ল্যান্ডফোন বিজি রয়েছে, কোনো কারণে আপনি পাচ্ছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে এই নম্বরে আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দের গানটির অনুরোধ আমাদের জানাতে পারেন। 9485007172 এই নম্বরেও আপনি আমাদের ফোন করতে পারেন, অথবা আমাদের ল্যান্ড ফোন নম্বর 2326253 নম্বর তো আপনাদের জানাই রয়েছে। অনেকক্ষণ ধরে ফোন লাইন বিপ হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের আসরে, তো বেশি শ্রোতা বন্ধুদের দেখতে পেলাম না। হ্যাঁ, গুটি কয়েক বন্ধুরা ছিলেন, তাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য অনুরোধ রেখেছিলেন, কিন্তু সুরের আকাশে চলুন শান্ত সুরের জল তরঙ্গে ভাসতে ভাসতে। কে আছেন এই মুহূর্তে সঙ্গে? হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দিদি, আমাকে ওই ওই গানটা শোনাবেন। মিলো না তুম তো দিল ঘবরায়ে, মিলো তো আঁখ চুরালি হামে ক্যা হো গয়া হ্যায়, হামে ক্যা হো গয়া হ্যায়। এই গানটা দিদি।
0: নিশ্চয়ই, ভালো থাকবেন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার।
2: ম্যাম নমস্কার।
0: নমস্কার।
2: আপনিও
0: হ্যালো, নমস্কার।
3: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
3: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: বলুন।
3: গান শুনবো দিদি।
0: নিশ্চয়ই।
3: গান তারা রাম আছে নি?
0: না, আপনি অন্য গান বলুন।
3: অন্য কোন ও ও রাস আছে নি? রাস রাস
0: রাস হ্যাঁ,
3: রাস থেকে যুবিকাসু জীবন মিলায়া থা, টুনি কা জীবন মিলায়া থা, মেরি সবেরা ক্যা তুমহে ইয়াদ।
0: আপনি ভালো থাকবেন। হ্যালো, নমস্কার।
4: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। নমস্কার,
4: আমি এরপুর থেকে কুমার আচার্য।
0: কি বলছেন? কিশোর,
4: কিশোর কুমার আচার্য।
0: হ্যাঁ, কিশোর বাবু বলছেন না?
4: হ্যাঁ
0: বলুন বলুন।
4: বলছিলাম এই কবি সুফি কবিগমের একটা প্রথম যে গানটা সুরজ হুয়া মাধ্যম, এই গানটা শোনাব।
0: সুরজ হুয়া মাধ্যম, নিশ্চয়ই।
4: হ্যাঁ হ্যাঁ, এই গানটা
0: অবশ্যই। চলুন, আপনাদের পছন্দে পছন্দের গানে চলে যাচ্ছে অমিতাভ বাবু, হিরানজা ছায়া ছবি থেকে মিলো না তুম তো হম ঘবরায়ে।

শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে হিরাজা ছায়া ছবি থেকে এই গানটি। পটের কানে যাব রাজুবাবুর পছন্দের গান আজাদ ছায়া ছবি থেকে। আচ্ছা, আজাদ ছায়া ছবি কিন্তু একটি নয়, অনেকগুলো রয়েছে, মানে পুরনো মীনাকুমারী রয়েছে, তারপর হেমা মালিনীর রয়েছে, আমি ঠিক বুঝতে পারলাম না। আর এছাড়া আপনি যে গানটার অনুরোধ করলেন এই গানটাও আমি খুঁজে পেলাম না। যাই হোক, আজাদ ছায়া ছবি থেকে রাজুবাবু, এই গানটি রইল আপনার জন্য।

চলুন পরের গানে যাচ্ছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ পাঠিয়ে রেখেছেন, লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে, হায় মেরে জান ম্যানে তুমকো দিল দিয়া, এই গানটা শোনার অনুরোধ জানিয়েছেন।

চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন টাকার জলা থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। না, উনি তো লিখছেন গান কি ঘুনটি রামনগরের রাজু, গানটি রামনগরের রাজু, অভিনগরের প্রদীপ দা, কৈলাসহরের আশুতোষ দে এবং সঙ্গীত দিকে। আচ্ছা ডিডি, আচ্ছা আচ্ছা বাবা, ও হ্যাঁ হ্যাঁ, উনি অনেকজনকে গানটা শোনার অনুরোধ জানিয়েছেন, জানিয়ে টাকার জলার থেকে যে কণিকা দেবী আমাদের নিয়মিত গান শুনতে চেয়ে অনুরোধ জানান, উনারই পছন্দের গান এটি।

চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি শুনতে চেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বাদল খুটিয়াল, রাধাকা সঙ্গম ছায়াছবি থেকে।

যাচ্ছি পাঁদের গানে, বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন জানতে শুনতে চেয়েছে, যেহেতু আজ সঞ্জীব কুমারের জন্মদিন। আচ্ছা বলুন তো, সঞ্জীব কুমারের আসল নাম কি? ওনার অভিনীত আঁধি ছায়া ছবি থেকে কিশোর কুমার লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

0: চলুন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, যতগুলো অনুরোধ ছিল আর আপনাদের তরফ থেকে ফোন লাইনে যতগুলো অনুরোধ এসছে সব কটা বাজিয়ে আপনাদের শুনিয়ে দিলাম। আশা করি হ্যাঁ আপনারা সঙ্গে ছিলেন, আপনাদের পছন্দের গানটুকু শোনা পড়ছে। চলুন দেখি কে রয়েছেন ফোন লাইনের ও প্রান্তে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ বলো।
1: আজকে একটু পুরনো গান শুনবো আর কি।
0: হুম,
1: মুভির নাম হচ্ছে ইভিনিং ইন প্যারিস।
0: হুম,
1: গানটা হলো আসমান সে আয়া, পরিষ্কার মনে একটা গান আছে।
0: আচ্ছা ঠিক আছে, চলো শুনতে থাকো তোমার পছন্দের গান। রাত কে হাম সফর, অ্যান ইভিনিং ইন প্যারিস, ছায়াছবি থেকে পূর্ণিমার পছন্দের এই গানটি আমাদের আসলে শেষ গান।

শুনলেন নানি ইভিনিং ইন প্যারিস ছায়াছবি থেকে আজকের সুরের আকাশের শেষ গানটি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন রেখেছিলাম সঞ্জীব কুমারের ছোটবেলার নাম কি, উত্তর দিয়েছেন অবশ্যই সঠিক উত্তর হরিহর জেঠালাল সারিওয়ালা। সবাই ওনাকে হরি ভাই হরি ভাই বলেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার পরিচয় ছিল। আমার নামটা কি কাইন্ডলি জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশ্বনাথ গায়েন, আমার নাম অনিন্দিতা।

আচ্ছা বিশ্বজিৎ বাবু, আমি এখানে আপনার উত্তরটা দিতে পারবো না। আপনি হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন আমার নামটা কি লিখে জানানোর জন্য। হ্যাঁ, আমি বলছি আমার নাম অনিন্দিতা। দিদি, আপনার উপস্থাপনা খুব ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি আমি অনিন্দিতা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। তো ঘড়ির কাঁটা বলছে 4:59 হয়ে 14 সেকেন্ড হয়ে গেছে, আর কিছু সেকেন্ড আপনাদের সঙ্গে এই গানটা নিয়ে।

লোকসঙ্গীতের কোনো স্বরলিপি নেই, নেই কোনো বাদ্যবাদকতা। সব লোকই লোকগীতি গাইতে পারে নিজের ইচ্ছে মতো। এর রচয়িতা মূলত গ্রামীণ মানুষ, শহরেও আছে এদের আবাস। নিরক্ষর মানুষের অভিজ্ঞতা প্রসূত গানকে অনেকে লোকসঙ্গীত বলে থাকেন। হয়তো জীবনের অভিজ্ঞতা থেকে এই গান আহরিত হয়। এই গানেই তো উঠে আসে প্রকৃতি, মানুষের ভালোবাসা, দুঃখ বেদনা, আচার অনুষ্ঠান, উৎসব, সব কিছুই তো রয়েছে এই লোকগানে। সাধারণের জীবনচিত্র উঠে আসে এই সঙ্গীতে। নির্দিষ্ট কোনো সীমারেখা না থাকলেও একটা সীমিত কাঠামো লোকসঙ্গীতকে আবদ্ধ করে রেখেছে। অঞ্চলভেদে অবশ্যই তার নিজস্বতা আছে। আঞ্চলিকতা লোকগীতিরকে, মানে লোকগীতির প্রাণ বলা হয়। বৈশিষ্ট্য ভরপুর এই সঙ্গীতের মাধ্যমে একসময় আবহমান বাংলার মানুষের যাপিত জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা ও অগ্রসর চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রথম দিকে সাধারণ মানুষ লোকগীতিকে নিজেদের করে নিয়েছিল, কিন্তু 30-এর দশকে সংগ্রামের কৌশল হিসেবে এই সঙ্গীত রাজপথে, গ্রামগঞ্জে মানুষের মুখে মুখে ফিরত। আর কালের বিবর্তনে অন্য সব সঙ্গীতের সঙ্গে পাল্লা দিয়ে লোকসঙ্গীত গণসঙ্গীতকে লোকালয়ে টেনে আনতে শুরু করে।

এদেশীয় পরিমণ্ডলে গ্রাম বাংলার এই গানকে মানুষের মুক্তি সোপান রচনায় কাজে লাগাতে অনন্য ভূমিকা রেখেছেন নির্মলেন্দু চৌধুরী। বাংলার লোকজ গানকে তিনি শুধু জাতীয়ভাবে সমাদৃত করেন। বাংলার লোকজ গানকে তিনি শুধু জাতীয়ভাবেই সমাদৃত করেননি, ছড়িয়ে দিয়েছেন বিশ্বলোকে। কণ্ঠ জাদুতে লোকসঙ্গীতের যাত্রা পথকে সুদৃঢ় করার স্বীকৃতি স্বরূপ তাকে লোকগীতি সম্রাট অভিধায় আখ্যায়িত করা হয়। প্রখ্যাত শিল্পী লোকান্তরিত হয়েছে 1981 সালে, তার মৃত্যুর 3 দশক অতিক্রান্ত হয়েছে। সিলেট তথা দেশের সঙ্গীতাঙ্গনে এখন অনেকটাই বিস্মৃতির অতলে তার অবস্থান। অথচ নির্মলেন্দু চৌধুরীর সঙ্গীত ভুবনে প্রবেশের ভিত্তি রচিত হয়েছিল ওই অঞ্চলের কাদামাটিতে।

0: stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
1: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart powered tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors.
0: Get attractive offers up to rupees 55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
0: Get attractive offers up to rupees 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
1: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors.
0: Get attractive offers up to rupees 55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
0: Get attractive offers up to rupees 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
3: ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। হ্যাঁ, আজকে রিদমাঝারের আসরে যে সুগায়ককে নিয়ে বসেছি উনি আমাদের সকলের প্রাণের মানুষ, উনি নির্মলেন্দু চৌধুরী। আর নির্মলেন্দু চৌধুরীর বেড়ে ওঠার কথা যদি বলি তাহলে বলতে হয়, যেমনটা বলে না যে আমরা তো জন্মের পর একেবারে মাটির কাদা তাল থাকি, তারপর ধীরে ধীরে শক্তপোক্ত হই। ওনার ঘরেই ছিল সেই গানের পরিমণ্ডল। বাবা মা ভীষণ স্নেহ করতেন ছেলেকে। মা স্নেহলতা, যিনি নিজেও সঙ্গীতে পারদর্শী ছিলেন, ছোটবেলা থেকেই তিনি নির্মলেন্দু চৌধুরীকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার অভিপ্রায়ে সেই গানের তালিম দিয়েছিলেন। প্রায় প্রতিদিন ছেলেকে নিয়ম করে রেওয়াজ করাতেন, বাবা যোগাতেন উৎসাহ। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পরিপক্ক হতে থাকেন নির্মলেন্দু। সঙ্গীতের ভিত্তি সুদৃঢ় করতে বাড়িতে একজন সঙ্গীত শিক্ষকও রাখা হয়েছে। শিক্ষকের তত্ত্বাবধানে আসার পর নির্মলেন্দু নিজেকে শাণিত করে তোলেন।
4: মুসলমানে বলে গো আল্লাহ,

আমরা রয়েছি হৃদমাঝারের আসরে। হ্যাঁ, কথা বলছি আজ নির্মলেন্দু চৌধুরীকে নিয়ে। যেটা বললাম যে বাড়িতেই ছিল গানের পরিমণ্ডল, আর পরবর্তীতে তিনি কিন্তু মানে লোকগানের সঙ্গে যে উনার যুক্ত হয়ে গেলেন বা অনুরক্ত কিভাবে হলেন উনি, এটার একটা অসাধারণ একটা সুন্দর গল্প রয়েছে। উনি ম্যাট্রিক পাশ করার পর রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং সেই কারণেই একাধিকবার কারাবরণও করতে হয়। একদিন দলীয় কাজে খাসিয়া পাহাড় ঘেঁষে একটা গ্রাম অতিক্রম করার সময় দেখলেন সূর্য অস্ত যাচ্ছে, আর সন্তান কামনায় সারাদিন হাতে জ্বলন্ত প্রদীপ রেখে নারীরা দিগন্তে সেগুলো নদীতে ভাসিয়ে যাচ্ছে আর গাইছে গান, আশ্চর্য এক গান। সূর্যব্রতী মেয়েদের সেই গানের নির্মলেন্দু চৌধুরী জীবনের পরমার্থ খুঁজে পেলেন। তিনি বুঝতে পারলেন এই গান, এই লোকসঙ্গীত মানুষের কামনা বাসনার সঙ্গীত, যার প্রকাশভঙ্গি অকৃত্রিম। মানুষের হৃদয় রাজ্যে পৌঁছানোর চাবিকাঠি পাওয়া যাবে এই গানেই। আর এরপর থেকেই তিনি লোকগানে অনুরক্ত হলেন।

হ্যাঁ, তারপর থেকেই তিনি লোকগানে অনুরক্ত হলেন। নিজের মনের অনুরণের সঙ্গে যুক্ত হলো রাগ অনুরাগ। গাইলেন নির্মলেন্দু খাসে ও গারো পাহাড়ের গান, ভাটিয়ালি, জারি সারি, বাউল, ঝুমুর, আরও কত কি। যতই গিয়ে যান ততই যেন তৃষ্ণা বাড়ে, আর গানের প্রতি গভীর ভালোবাসাই তাকে লোকগানের সম্রাটের আসনে অধিষ্ঠিত করে। তার দরাজ গলা জয় করে লাখ কোটি মানুষের মন। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠলেন যে নির্মলেন্দু বললে তার নামের সঙ্গে আর কোনো বিশেষণ যুক্ত করতে হতো না, এক নামেই সবাই চিনত তাকে।

হ্যাঁ, নির্মলেন্দু চৌধুরীর লোকসঙ্গীত ও গণসঙ্গীতের মধ্যে একটা সীমারেখা টেনে এনেছেন। তিনি সহজ সরল লোকসঙ্গীতে নিজস্ব একটা গায়ন পদ্ধতি জুড়ে দিয়েছিলেন, যার ফলে তার গাওয়া গানগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যেত। অনেক গানে সংযোজন করেছেন ভিন্ন ধর্মী সুরের মিশ্রণ, মূলত নিজের মতো করে গাইতে পছন্দ করতেন, কাউকে অনুকরণ করার চেষ্টা কখনো করেননি। তিনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন যে লোকসঙ্গীতে মানুষের আবেগের গান, আবেগ অনুভূতিটাই এখানে বড়। বিশ্লেষকরা বলে থাকেন, দরদ বা নিজের আবেগ অনুভূতিকে গানের সঙ্গে যুক্ত করে দেওয়াই ছিল নির্মলেন্দুর সাফল্যের চাবিকাঠি।

বর্ণাঢ্য পরিপূর্ণ জীবনের অধিকারী ছিলেন নির্মলেন্দু চৌধুরী। জীবদ্দশায় শতাধিক গানের রেকর্ড বের হয়েছে তার। অধিকাংশ গানের সুর তিনি নিজেই করেছেন। এসব রেকর্ডের মধ্যে একাধিক লং প্লেও রয়েছে। এখানে উল্লেখ করতে হয় দুটো লং প্লে হচ্ছে মালুয়া এবং চাঁদ সদাগর গীতিনাট্য। তার মধ্যে মালুয়া গীতিনাট্য 60-এর দশকে ভারতে আলোড়ন তুলেছিল। ময়মনসিংহে এই গীতিনাট্যে 50 জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন আর মালুয়ার গানগুলো সুর করেছেন তিনি নিজেই, আর মনসা মঙ্গল থেকে করেছেন আলোচিত চাঁদ সদাগর। সিলেটের হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে ধরে রাখার তাগিদ থেকেই তিনি এই অঞ্চলের অসংখ্য লোকগান রেকর্ড করেন। ভারতে অবস্থান করলেও মাতৃভূমির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল।

0: It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to Rs 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। হ্যাঁ, আজকে রিদমাঝারির আসরে রয়েছে নির্মলেন্দু চৌধুরীকে নিয়ে। এই গুণী শিল্পীর জীবনের বিভিন্ন দিক চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার। আর 1969 সালে জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিদ্যালয়ের আমন্ত্রণে অধ্যাপনার কাজে উনি যোগ দিয়েছিলেন। আর আমৃত্যু নিজের সেখানেই ছিলেন। জীবদ্দশায় প্রতিষ্ঠা করেন লোকভারতী এবং জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রায় 6,000 ছাত্রছাত্রী ছিল। যুবক বয়সে নির্মলেন্দু সুরমা ভ্যালি ফুটবল দলের কৃতিক খেলোয়াড় ছিলেন। এছাড়াও শিকারে ছিলেন দক্ষ, সুযোগ পেলেই শিকার করতেন। ছাত্র আন্দোলনের একজন চৌকস ছাত্রনেতা, কিষাণ আন্দোলনের ছিলেন পার্টি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ক্যাডার। আসলে কি জানেন, একজন শিক্ষিত মা জাতিকে একটি শিক্ষিত সন্তান উপহার দিতে পারেন। সন্তান জন্ম নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি যার কাছ থেকে শিক্ষা নেয় তিনি হচ্ছেন জন্মদাত্রী। আর নির্মলেন্দু চৌধুরীর মা স্নেহলতার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তার সঙ্গীতের হাতে খড়ি হয়েছিল মায়ের কাছে, আর প্রথম সন্তান হওয়ার সুবাদে বাড়তি আহ্লাদ পেয়েছেন। এক্ষেত্রে অবশ্যই সহায়ক হয়েছে তার মিষ্টি গলা। মা তার সুরে বিমোহিত হলেন আর বিরল প্রতিভার অন্বেষণ করেন সেই মাই সেই কৈশোরে। কথা বলেন স্বামীর সঙ্গে, তিনি ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন স্ত্রীকে। পাশাপাশি খোঁজখবর নেন ছেলেকে ভালো সঙ্গীত শিল্পী কীভাবে করা যাবে সেই ব্যাপারেও। অনেক ভাবনা চিন্তার পর নির্মলেন্দু চৌধুরীকে শান্তিনিকেতনে ভর্তি করার সিদ্ধান্ত নেন পিতা নলিনীনাথ চৌধুরী। কিন্তু নির্মলেন্দুর শারীরিক অবস্থা এতে বাধা হয়ে দাঁড়ায়। আশাহত হৃদয়ে এই ইচ্ছার বাস্তবায়ন থেকে বিরত থাকেন তিনি। বাড়িতেই রাখেন রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক, কিন্তু উচ্চারণ সমস্যার কারণে সে যাত্রায় রবীন্দ্রসঙ্গীত শিক্ষা থেকে বিরত থাকতে হয় নির্মলেন্দুকে। কিন্তু সঙ্গীত চর্চা থেমে থাকেন। আসলে যার ভাগ্য যেদিকে নিয়ে যাবে, কোথায় রবীন্দ্রসঙ্গীত শিখে রবীন্দ্রসঙ্গীত গায়ক হবেন, সেখানে হয়ে গেলেন একজন লোকসঙ্গীত শিল্পী।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসেন যাদের একটি ছোট্ট সাহায্য, একটি সাহস জোগানো কথা কিংবা নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জীবনকে অন্যরকম করে দেয়। কিন্তু ব্যস্ততার ভিড়ে তাদের অনেকের কাছেই আর বলা হয় না সেই ছোট্ট অথচ অমূল্য শব্দটি ধন্যবাদ। আজ রাত সেই না বলা কথাগুলো বলার রাত। আপনার জীবনের সেই মানুষটির গল্প শুনতে চাই যার প্রতি আপনি আজও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। আজ 9 জুলাই বৃহস্পতিবার রাত ঠিক সাড়ে নটায় মোবাইলে এবং রেডিওর ডায়াল ঘুরিয়ে চলে আসুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় আরজে দেবাশিস। আপনার কৃতজ্ঞতার গল্প শোনাতে 9485007172 একটি ফোন, একটি স্মৃতি আমার, আর একটি আন্তরিক ধন্যবাদ। হয়তো এই রাতটাকে করে তুলবে আরও সুন্দর, আরও মানবিক। অপেক্ষায় থাকব আপনার জন্য।

হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, নির্মলদের বাড়ি ছিল লোকসঙ্গীতের প্রাণকেন্দ্র। প্রতিদিন সেখানে বসত গানের আসর। ওরা ভাই বোন সবাই তাদের সুরেলা কণ্ঠ প্রতিভা দিয়ে লোকসঙ্গীতের ভুবনকে আলোকিত করে তুলেছিল। আর সেই সঙ্গীত ভুবনের রাজা ছিল নির্মল নিজে। তবে নির্মল যে কেবলমাত্র তার প্রতিভার সাহায্যে এই রাজ্যকে জয় করে নিয়েছিলেন তা কিন্তু নয়। এ ব্যাপারে তার মা ছিলেন প্রেরণা ও শক্তি। তার ছিল চমৎকার সঙ্গীতের এক দরাজ কণ্ঠ, আর ছিল অফুরন্ত লোকসঙ্গীতের ভাণ্ডার। একাই গান গিয়ে মাতিয়ে তুলতে পারতেন আসর। আর যখন ছেলে মেয়ে নিয়ে একসাথে গান ধরতেন, তখন সত্যি সেই সম্মিলিত কণ্ঠের সুরের মূর্ছনায় মনে হতো ঘরের পরিবেশটা একেবারে পাল্টে গেছে যেন। খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে প্রকৃতির কোলে বসে মাটি, নদী, হাওর, ক্ষেত,

রাজকণ্ঠ আর ছিল অফুরন্ত লোকসঙ্গীতের ভাণ্ডার। একাই গান গিয়ে মাতিয়ে তুলতে পারতেন আসর। আর যখন ছেলে মেয়ে নিয়ে একসাথে গান ধরতেন তখন সত্যি সেই সম্মিলিত কণ্ঠের সুরের মূর্ছনায় মনে হতো ঘরের পরিবেশটা একেবারে পাল্টে গেছে যেন। খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে প্রকৃতির কোলে বসে মাটি নদী হাওর ক্ষেত খামার ও গ্রামের মানুষের সাথে যেন একাত্ম হয়ে গেছি। কিন্তু বাস্তব এত সহজ নয়। আসবো সে কথায় এই গানটির পর।

ওপার বাংলা থেকে এপার বাংলা, সে কঠিন সংগ্রামের কথা। আহা, তারপরও শুধু লোকগানেই সীমাবদ্ধ ছিল না নির্মলেন্দু চৌধুরীর প্রতিভা। তিনি ছিলেন এক দক্ষ অভিনেতা, তার অভিনয়শৈলী ছিল মনোমুগ্ধকর, ব্যতিক্রমী, নিখুঁত। তিনি অভিনয়কে কখনো অভিনয় হিসেবে নেননি, চরিত্রের সঙ্গে মিশে গিয়ে উপলব্ধি করেছে, যা উপলব্ধি করেছেন তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ক্যামেরার সামনে। পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা উৎপল দত্তের সঙ্গে অভিনয় করেছেন। তার অভিনীত থিয়েটার ফেরারি, ফজ, তিতাস, একটি নদীর নাম অনবদ্য অভিনয় এখনও জনমনে স্বীকৃত। এবারে নিমন্ত্রণ ছায়াছবি থেকে গীতা চৌধুরী এবং নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

নির্মলেন্দু চৌধুরীর মেজাজ এবং দুর্জয় সাহসের কথা বলতে গিয়ে মা স্নেহলতা জীবনদশায় গল্প করেছিলেন, এক বর্ষায় তার কঠিন অসুখ হয়েছিল। চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ বেহেলের কাছাকাছি কোনো জায়গায় থেকে সংগ্রহ করা সম্ভবপর হচ্ছিল না এবং সে সময় প্রকৃতি ছিল বৈরী। ঝড় বৃষ্টি বিদ্যুৎ উপেক্ষা করে মায়ের জন্য ওষুধ আনতে নির্মলেন্দু ছুটে গেলেন সাঁচনা বাজারে। সেখান থেকে স্টিমারে সুনামগঞ্জ শহরে ফেরার পথে নদী সাঁতরে মুমূর্ষ মায়ের জন্য নিয়ে এসেছিলেন প্রয়োজনীয় ইঞ্জেকশন। ভাইয়ের প্রতি অসীম ভালোবাসা আর নিজের আত্মবিশ্বাস নির্মলেন্দুকে সেদিন বন্ধুর পথ পাড়ি দিতে সহায়তা করেছিল, কাজে লেগেছিল সেই ইঞ্জেকশন।

যে আশা পূর্ণ হয়নি। নির্মলেন্দু চৌধুরীর একটি বাসনা অতৃপ্ত রয়ে গেছে। তার স্বাদ ছিল ভারতের প্রতিষ্ঠিত 15 জন শিল্পীকে নিয়ে বাংলাদেশে আসবেন, গ্রাম বাংলার পথে ঘুরে বেরিয়ে তিনি নিজেও শিল্পীদের নিয়ে মানুষকে গান শোনাবেন। এরপর যাওয়ার সময় এখানকার 15 জন শিল্পীকে নিয়ে ভারতে গিয়ে অনুরূপ, ঠিক একই রকম অর্থাৎ অনুরূপ সেই আয়োজন করবেন। এবার বাংলা ওবার বাংলার সঙ্গীতের মাধ্যমে সেতু বন্ধনের উদ্দেশ্য থেকে তিনি এমন আয়োজন করতে চেয়েছিলেন বোধহয়, কিন্তু মৃত্যুর অমোঘ বাস্তবতা সেই স্বাদ পূর্ণ হতে দেয়নি।

সময়টা 1981 সালের 18 এপ্রিল। সকালে বুকে ব্যথা অনুভব করলেন নির্মলেন্দু চৌধুরী। তাৎক্ষণিক তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল 3:30 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ কলকাতায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। অকাল প্রয়াত ওই মহান শিল্পীকে দেখতে মান্না দে, সলিল চৌধুরী, দ্বিজেন মুখোপাধ্যায়, সুদিন দাশগুপ্ত, কলকাতার সকল গুণী শিল্পীরা কে না ছুটে গেছেন। হেমন্ত মুখোপাধ্যায় বললেন, আমরা এক

শিল্পীকে হারালাম। নির্মলেন্দু চৌধুরী শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি তার নীতি আদর্শে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। সঙ্গীত তাকে যশ খ্যাতি সব কিছু দিয়েছে, কিন্তু কখনো সঙ্গীতকে উপার্জনের মাধ্যম হিসেবে উনি বেছে নেননি। যারা তাকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাদের ডাকেই সাড়া দিয়েছেন। অসংখ্য দরিদ্র মানুষকে তিনি অর্থনৈতিকভাবে আর্থিকভাবে সহায়তা করেছেন, দাঁড়িয়েছেন নির্যাতিতদের পাশে। সুরের মূর্ছনায় আচ্ছন্ন শ্রোতাদের কাঁদিয়ে তিনি চিরবিদায় যখন নিয়েছেন, চিতার কাঠে পুড়ে যায় তার যখন নশ্বর দেহটি, শেষকৃত্য অনুষ্ঠান তার দেহের সমাপ্তি ঘটায়, কিন্তু নিজ সুর সঞ্জীবনীতে নির্মলেন্দু চৌধুরী আজও বেঁচে আছেন, বেঁচে থাকবেন যতদিন থাকবে লোকগান। এবারে নির্মলেন্দু চৌধুরীকে কয়েকটি নবীন শিল্পীরা ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদের কণ্ঠে গানে গানে শিল্পীর প্রতি শ্রদ্ধা।

অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসেন যাদের একটি ছোট্ট সাহায্য, একটি সাহস জোগানো কথা কিংবা নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জীবনকে অন্যরকম করে দেয়। কিন্তু ব্যস্ততার ভিড়ে তাদের অনেকের কাছেই আর বলা হয় না সেই ছোট্ট অথচ অমূল্য শব্দটি ধন্যবাদ। আজকের রাত সেই না বলা কথাগুলো বলার রাত। আপনার জীবনের সেই মানুষটির গল্প শুনতে চাই যার প্রতি আপনি আজও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। তাই আজ 9 জুলাই বৃহস্পতিবার রাত ঠিক 9:30 মোবাইলে এবং রেডিও ডায়াল ঘুরিয়ে চলে আসুন 101.6 মেগাহার্স আকাশবাণী FM উজ্জয়ন্তে। লাইভ ইন ফোন অনুষ্ঠান আজ রাতে আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় আরজে দেবাশিস। আপনার কৃতজ্ঞতার গল্প শোনাতে

করুন 9485007172। একটি ফোন, একটি স্মৃতি আর একটি আন্তরিক ধন্যবাদ হয়তো এই রাতটাকে করে তুলবে আরও সুন্দর, আরও মানবিক। অপেক্ষায় থাকব আপনাদের জন্য।

রেড মাঝের অনুষ্ঠান থেকে আমি অনিন্দিতা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইতিমধ্যে স্টুডিওতে আপনাদের সঙ্গে রাতের আপনাদের সফর সঙ্গী আরজে দেবাশিস পৌঁছে গেছেন। শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে। সবাই ভীষণ ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, যেতে যেতেই একজন বন্ধু ফোন করছেন। হ্যালো হ্যালো হ্যালো।

কিছু ব্যাপার স্বতঃসিদ্ধ হবে, হতেই হবে। পুজো এলে গর্বর্ত বাঙালি একটা ট্যুর নেবেই, পকেটের জোর বুঝে কাছে কিংবা দূরে। সেই কোন যুগ থেকে ট্রেডিশন সমানে চলে আসছে। আসলে শারদ সফরের সুবিধে এটাই, পরিবারের সবারই অন্তত তিন চার দিন ছুটি থাকে। বছরের অন্য সময় এমন সুবিধাজনক পরিস্থিতি সাধারণত হয় না। তর্কের খাতিরে কেউ কেউ অবশ্য বলবেন, আমরা এখন গ্লোবাল, ওসব পুজো সফর টফর একেবারে বস্ত।

পচা কনসেপ্ট। পাঁচজো আগে ওসব মানাতো, তখন হোল্ডল বেঁধে বেড়াতে যেত সবাই। এখন আমরা সারা বছরই নিজের সুবিধে মতো ঘুরে বেড়াই, তা দেশে হোক বা বিদেশে। কথাটা খুব একটা ভুল নয়, তবে তারপরেও কিছু প্ল্যানিং করতে হয়। যেমন ধরুন সামনেই পুজো, সামনেই পুজো বলতে ধরুন অক্টোবর মাসে পুজো, তা এখন থেকেই যে এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জেনারেলি আমরা একটা প্ল্যান করি নিই, কেননা আগাম পরিকল্পনা না করলে আপনি যেখানে যাবেন সেখানকার যে থাকা খাওয়া ঘোরার বা ওয়েদার কোনো কিছুই কিন্তু আপনারা ঠিকঠাক পাবেন না, এই জন্য আগাম একটা পরিকল্পনা করতে হয়। আপনাদের কখনো যদি মনে হয় মেঘের দেশে পাহাড়ের কোলে আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্যের মধ্যে কয়েকটা দিন কাটাবেন, তাহলে আমি বলবো হিমাচল প্রদেশ আদর্শ ঠিকানা। বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রাচীন ঐতিহ্য এবং অসংখ্য দর্শনীয় স্থান এই সফরকে রঙিন মোড়কে ঢেকে দেবে।

হ্যাঁ, হিমাচল প্রদেশের কথা বলছিলাম। প্রথমে যে জায়গাটা আমরা হিমাচল প্রদেশ যখন আমরা সিলেকশন করব, হিমাচল প্রদেশে এবার আমরা যাব, প্রথমে আমাদের যেটা করতে হবে সিমলা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,800 ফুট উচ্চতায় অবস্থিত সিমলা রাজধানীর গৌরব এবং ঐতিহ্য পেয়েছে সেই 19 শতকেই। হিমাচল প্রদেশের রাজধানী হয়ে ওঠাকে ব্রিটিশ আমলে সিমলা ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। পাইন, দেওদার, ওক বনের মাঝখানে গড়ে ওঠা এই পাহাড়ি শহরটি শুধু ব্রিটিশদের নয়, পরবর্তীকালে পর্যটকদের আকর্ষণ করেছে সমানভাবে। আনাচে কানাচে কী আছে? ম্যাল রোড, সিমলার সবথেকে ব্যস্ত এবং জনপ্রিয় এই রাস্তার ধারে রয়েছে বিভিন্ন ক্যাফে, রেস্তোরাঁ, বইয়ের দোকান এবং স্থানীয় হস্তশিল্পের পসরা। তারপর রয়েছে দ্য রিজ, ম্যাল রোডের বর্ধিত এই অংশ থেকে চারপাশের পাহাড় ও উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং উৎসবও আয়োজিত হয়। জাখু মন্দির, লিখে রাখবেন প্রিয় শ্রোতা আমি যে জায়গাগুলোর কথা বলছি, ম্যাল রোড, দ্য রিজ, তারপর জাখু মন্দির। সিমলার সর্বোচ্চ পয়েন্ট জাখু হিলসে অবস্থিত এই মন্দিরে প্রায় 108 ফুট উঁচু হনুমান মূর্তি রয়েছে। ঘন দেওদার বনে ঘেরা মন্দিরে যাওয়ার পথটা বেশ মনোরম। তারপর আরেকটি স্পট, ক্রাইস্ট চার্চ, উত্তর ভারতের অন্যতম প্রাচীন এই চার্চ সিমলার জনপ্রিয় ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। গথিক স্টাইলে নির্মিত চার্চটি সন্ধ্যের আলোকসজ্জায় আরও মোহময়ী হয়ে ওঠে।

তারপর আরেকটি জায়গা রয়েছে স্ক্যান্ডাল পয়েন্ট। তৎকালীন এক রাজা ও ব্রিটিশ তরুণীর প্রেম কাহিনী কিংবদন্তি আজও জায়গাটিকে স্মরণীয় করে রেখেছে। এখান থেকে পাহাড়ের দুর্দান্ত ভিউ পাবেন। হিমাচল স্টেট মিউজিয়াম এবং লাইব্রেরি, হিমাচলের ইতিহাস, সংস্কৃতি এবং শিল্পকলার বিভিন্ন নিদর্শন, যেমন প্রাচীন ভাস্কর্য, চিত্রকলা, মুদ্রা, ঐতিহ্যবাহী পোশাক, পাণ্ডুলিপি, এসব সংগ্রহ করে রাখা আছে এখানে। সিমলা কালীবাড়ি, কথিত আছে এই প্রাচীন কালীবাড়ি থেকেই নাকি সিমলার নামকরণ হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বর্তমানে গবেষণার প্রতিষ্ঠান হলেও স্কটিশ স্থাপত্যশৈলীতে নির্মিত ভবনটি একসময় ব্রিটিশ ভাইসরয়দের সরকারি বাসভবন ছিল। কুফরি, সিমলা থেকে দূরত্ব প্রায় 16 কিলোমিটার। শীতে বরফে ঢাকা কুফরিতে ইয়াক রাইড, স্কিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির সুযোগ মেলে। তারপর আরেকটি জায়গা সবাই জানেন, খুব জনপ্রিয় মানালি। তুষার ঢাকা পর্বতশৃঙ্গ, বিয়াসের কলধ্বনি, ঘন পাইন দেবদারুর বন এবং মনোরম আবহাওয়া, সব মিলিয়ে মানালি যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। প্রকৃতির বাহাডোরে প্রাচীন মন্দির, পাহাড়ি সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন চাক্ষুষ করতে পারেন। মানালির আশেপাশে যা রয়েছে, মেল রোড রয়েছে মানালির প্রাণকেন্দ্র, সন্ধেবেলায় আলো ঝলমলে মেল রোড আরও মায়াময়। এখানে একটি টিবেটান বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে। তারপর ক্লাব হাউস, রিভার ক্রসিং, জিপ লাইনিং, এসব বিভিন্ন আউটডোর এবং ইনডোর গেমসেরও ব্যবস্থা রয়েছে। হিড়িম্বা দেবী মন্দির, 1553 সালে মহারাজা বাহাদুর সিং এই মন্দির তৈরি করেন। এই মন্দির ভীমের প্রথম স্ত্রী হিড়িম্বাকে উৎসর্গকৃত। মনু টেম্পল, ঋষি মনুর উদ্দেশ্যে তৈরি মন্দিরটি খুবই শান্ত এবং সুন্দর। বৈশিষ্ট্য টেম্পল, সপ্তঋষির অন্যতম বৈশিষ্ট্যকে উৎসর্গিত এই মন্দিরে একটি উষ্ণ প্রস্রবণ রয়েছে। সোলাং ভ্যালি, পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। চারদিকে তুষারাবৃত পাহাড়, সবুজ উপত্যকা এবং নির্মল পরিবেশে প্যারাগ্লাইডিং, স্কিইং এর মতো নানা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের মজা আপনারা নিতে পারেন। রোটাং পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,050 ফুট উচ্চতায় অবস্থিত এই রোটাং পাস হিমাচল প্রদেশের অন্যতম বিখ্যাত পাহাড়ি গিরিপথ। আরও বেশ কিছু জায়গা রয়েছে, আসছি একে একে।

মানালির আশেপাশে আরও যে জায়গাগুলো আপনারা দেখবেন, জগৎসুক কুলু উপত্যকার এক প্রাচীন এবং ঐতিহাসিক গ্রাম, একসময় ছিল কুলু রাজ্যের রাজধানী, কুলু মানালি যেটাকে আমরা বলি কুলু। চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য আপেল বাগান, কাঠ এবং পাথরের তৈরি বাড়ি এবং গ্রামবাসীদের সরল জীবনযাত্রায় খুঁজে পাবেন খাঁটি হিমাচলি সংস্কৃতির ঝলক। জগৎসুখের আশেপাশে যা আপনারা দেখবেন, গৌরীশঙ্কর মন্দির, অষ্টম নবম শতাব্দীর এই প্রাচীন শিব মন্দিরটি পাথরে খোদাই করা, গঠনশৈলী সত্যি নজর কাড়ে। তারপর রয়েছে গায়ত্রী মন্দির, গ্রামের শেষ প্রান্তে অবস্থিত মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। এখানে কথিত আছে পঞ্চপাণ্ডবরা নাকি পুজো করেছিলেন এখানে বসে। নাগর একটি জায়গা আছে, নাগরকে প্রথম দর্শনে সাধারণ একটি পাহাড়ি গ্রাম মনে হলেও এখানে খানিকটা সময় কাটালেই বুঝতে পারবে নাগরের স্থাপত্যগুলো যেন এক একটি ইতিহাসের পাতা। এটিও কুলুর রাজধানী ছিল, সেই রাজকীয় অতীত গত হলেও আকর্ষণ একটুও কমেনি। এই নাগরের আশেপাশে রয়েছে নাগর ক্যাসেল, প্রায় 500 বছর আগে কুলুর রাজা সিদ্ধ সিং এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। কাঠ এবং পাথরের অনন্য সমন্বয়ে তৈরি দুর্গসদৃশ প্রাসাদটির বারান্দায় দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোর দিকে তাকালে মনে হবে যেন অতীতে পৌঁছে গেছি। নিকোলাস রোয়েরিক আর্ট গ্যালারি, বিশ্ববিখ্যাত রুশ চিত্রশিল্পী নিকোলাস রোয়েরিক বহু বছর নাগরে বসবাস করেছিলেন। তার বাসভবনটি এখন আর্ট গ্যালারিতে পরিণত হয়েছে, সেখানে তাঁর আঁকা অসংখ্য চিত্র কিন্তু সংরক্ষিত রয়েছে। ত্রিপুরা সুন্দরী মন্দির, আমাদের এখানে যেমন 51 পিঠের এক পিঠ ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে, নাগরে অর্থাৎ কুলুর কাছে নাগরেও কিন্তু ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে। কাঠের অপূর্ব কারুকাজ নির্মিত এই প্রাচীন মন্দিরটিতে ত্রিপুরা সুন্দরী দেবী পূজিত হন। কৃষ্ণ এবং মুরলীধর মন্দির, দশম শতাব্দীতে নির্মিত, কুলু উপত্যকার অসাধারণ ভিউ এখানে কিন্তু পাওয়া যায়। জনা ওয়াটারফলস, নাগর ক্যাসেল থেকে সামান্য দূরে অবস্থিত এই জলপ্রপাতটি দেখতে কিন্তু ভুলবেন না। মানালি থেকে জগৎমুখ যেতে দূরত্ব 8 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে আধ ঘন্টার মতো।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আমরা আজ হিমাচল প্রদেশ ভ্রমণ করছি। এবার আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের আরেকটি জায়গা কুলু এবং মণিকরণে। হিমালয়ের কোলে এমন কিছু উপত্যকা রয়েছে যেখানে পৌঁছলে মনে হবে প্রকৃতি যেন তার সবথেকে সুন্দর রূপটি এখানে সযত্নে সাজিয়ে রেখেছে। কুলু তেমনই এক মনোমুগ্ধকর উপত্যকা, যা ভ্যালি অফ গডস বা দেবতাদের উপত্যকা নামেও পরিচিত। আর ঠিক তেমনই সুউচ্চ পাহাড়চরে অবস্থিত ছোট্ট একটি জনপদ মণিকরণ। কুলু এবং মণিকরণের আনাচে কানাচে যা রয়েছে, রঘুনাথ মন্দির, সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরে ভগবান রামের পুজো করা হয়। দশেরার সময় এখানে বিশেষ জাঁকজমক হয়। বিজলি মহাদেব মন্দির প্রায় 8,070 ফুট উচ্চতায় অবস্থিত। এই মন্দিরে পৌঁছতে কিছুটা ট্রেক করতে হয়। পুরো কুলু এবং পার্বতী উপত্যকা এক নজরে দেখা যায় এখান থেকে। মণিকরণ সাহেব গুরুদ্বারা, বিশাল প্রাঙ্গণ এবং শান্ত পরিবেশ। এখানে প্রতিদিন প্রচুর প্রার্থনা এবং লঙ্গরে অংশ নেন পর্যটকদের সাথে সাথে স্থানীয় অধিবাসীরা। উষ্ণ প্রস্রবণ রয়েছে মণিকরণের সবথেকে বিস্ময়কর প্রাকৃতিক আকর্ষণ। এই উষ্ণ প্রস্রবণ, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে। বিয়াস নদীর ওপর রিভার র্যাফটিং, জিপ লাইনিংয়ের মতো অ্যাক্টিভিটিরও ব্যবস্থা রয়েছে। মানালি থেকে গাড়িতে সময় লাগবে কুলুতে আসতে 3-4 ঘন্টা। সিমলা থেকে মানালি যাওয়ার পথেও দেখে নিতে পারেন। কুলু থেকে বাস এবং গাড়িতেও কিন্তু মণিকরণ যাওয়া যায়। হিমাচল প্রদেশে আরেকটি জায়গা ধরমশালা এবং ম্যাকলয়েডগঞ্জ। এই শহরটি মূলত দুটো অংশে বিভক্ত, লোয়ার ধর্মশালা এবং আপার ধর্মশালা, বা যেটাকে আমরা ম্যাকলয়েডগঞ্জ বলি। ম্যাকলয়েডগঞ্জ যেন ভারতের মাঝেই তিব্বতের এক টুকরো অংশ। 1959 সালে তিব্বত থেকে নির্বাসনের পর চতুর্দশ দলাই লামা এখানেই বসবাস শুরু করেন। এই ধর্মশালা বা আপার ধর্মশালা যেটাকে বলি, তার আনাচে কানাচে যা যা রয়েছে সেটা বলছি। সুগলাখাং কমপ্লেক্স, এখানে দলাই লামার সরকারি বাসভবন এবং প্রধান বৌদ্ধ মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল বুদ্ধমূর্তি এবং শান্ত পরিবেশ। ভাগসু জলপ্রপাত, পাহাড়ি পথ ধরে কিছুটা হাঁটার পর দেখা মেলে এই সুন্দর জলধারার। ভাগসুনাগ মন্দির, ভগবান শিবকে উৎসর্গ করা এই মন্দির এবং এই প্রাচীন মন্দিরের পাশে একটি প্রাকৃতিক জলকুণ্ড রয়েছে। ত্রিউন্ড, ম্যাকলয়েডগঞ্জের সবথেকে জনপ্রিয় ট্রেকিং ডেস্টিনেশন। তিব্বতী মিউজিয়াম, তিব্বতের ইতিহাস, সংস্কৃতি এবং নির্বাসিত তিব্বতীদের জীবন সংগ্রামের কথা এখানে তুলে ধরা হয়েছে। ধরমশালা ক্রিকেট স্টেডিয়াম, প্রায় 4,700 ফুট উচ্চতায় অবস্থিত।

ক্রিকেট স্টেডিয়াম থেকে ধলাধরের তুষারাবৃত পাহাড়ের দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। যারা ক্রিকেট প্রেমীরা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের নিশ্চয়ই এই ধর্মশালা স্টেডিয়ামের যে প্রকৃতির কোলে এই প্রাকৃতিক স্টেডিয়ামটি কিন্তু একটা অসাধারণ পর্যটকদের জন্য একটি আকর্ষণ স্থল বা দর্শনীয় জায়গা। অনেকে কিন্তু ধর্মশালা স্টেডিয়াম দেখতেও আসেন এখানে। এছাড়াও রয়েছে নামগিয়াল মনাস্ট্রি, নাড্ডি ভিউ পয়েন্ট, সেন্ট জন ইন দ্য ওয়েল্ডারনেস চার্চ ইত্যাদি। তারপরে আসছি আরেকটি বিখ্যাত জায়গায়, হিমাচল প্রদেশের

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা দিয়ে দিই আপনাদের প্রিয় শ্রোতা। আজ বলি ধন্যবাদ। জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসেন যাদের একটি ছোট্ট সাহায্য, একটি সাহস যোগানো কথা কিংবা নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জীবনকে অন্যরকম করে দেয়। কিন্তু ব্যস্ততার ভিড়ে তাদের অনেকের কাছেই আর বলা হয় না সেই ছোট্ট অথচ অমূল্য শব্দটি, ধন্যবাদ। আজকের রাত সেই না বলা কথাগুলো বলার রাত। আপনার জীবনের সেই মানুষটির গল্প শুনতে চাই যার প্রতি আপনি আজও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। আজ 9 জুলাই বৃহস্পতিবার রাত ঠিক 9:30 রেডিওর ডায়াল ঘুরিয়ে চলে আসুন, বা আপনাদের মোবাইলে তো অ্যাপ আছেই আমাদের নিউজ অন এআইআর, এই অ্যাপে আপনারা 101.6 মেগাহার্জ আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত টিউন করে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে অংশগ্রহণ করবেন। আর আপনাদের সাথে তো আমি থাকবই, আপনাদের কৃতজ্ঞতার গল্প শোনাতে ফোন করবেন। দুটো নাম্বার আমাদের এখন 0381-232-6253 এবং একটি মোবাইল নাম্বারও কিন্তু নতুন দেওয়া হয়েছে প্রিয় শ্রোতা, এই নাম্বারটিও কিন্তু আপনাদের এখন থেকে মুখস্থ রাখতে হবে, লিখে রাখুন 9485007172। একটি ফোন, একটি স্মৃতি আর একটি আন্তরিক ধন্যবাদ হয়তো এই রাতটাকে করে তুলবে আরও সুন্দর, আরও মানবিক। আবার অপেক্ষায় থাকবো প্রিয় শ্রোতা আপনার জন্য। ধন্যবাদ একটি ছোট্ট শব্দ কিন্তু এর মূল্য অনেক বড়। ফোন নাম্বার দুটো আবার বলে দিচ্ছি, একটা তো আপনারা জানেনই 0381-232-6253 এবং আরেকটি নাম্বার রয়েছে আমাদের এখন থেকে 9485007172। খুব মনে রাখার মতো নাম্বার, 71, 72 শেষ 4 ডিজিট। তাহলে আপনাদের সাথে সরাসরি কথা হবে আজ রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত। আরেকটি অনুষ্ঠান আমাদের রাত 8:05 রয়েছে খেলতে খেলতে, সেখানেও আমি থাকব। বিশ্বকাপ ফুটবল স্পেশাল প্রিয় শ্রোতা, শেষ 16 থেকে শেষ 8, কে চমকালো, কার স্বপ্ন ভাঙল, কারা উঠল পরের ধাপে, সব লেটেস্ট তথ্য বিশ্লেষণ এবং খেলার মাঠে টুকিটাকি নিয়ে আমি রাত 8:05 থেকে 8:45 পর্যন্ত আপনাদের সাথে থাকব খেলতে খেলতে অনুষ্ঠানে। ঘোষণাটি শুনলেন এবং তার সাথে প্রিয় শ্রোতা আমরা ইচ্ছে করি অনুষ্ঠানে এখন আমরা চলে যাচ্ছি সেই হিমাচল প্রদেশের আরেকটি জায়গা খাজিয়ার। খাজিয়ারের বিস্তীর্ণ সবুজ তৃণভূমি দেখলেই বুঝবেন একে কেন ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়। বিশাল দেবদারু বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন কোনো রূপকথার জগতে প্রবেশ করেছি। অ্যাডভেঞ্চার করতে চাইলে ছোটোখাটো ট্রেকিং, ঘোড়ায় চড়া এবং প্যারাগ্লাইডিং এসবের সুযোগ রয়েছে। খাজিয়ারের আশেপাশে কী কী রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি।

খাজিয়ার থেকে চলে আসবেন কসৌলিতে। কসৌলি রূপকথার চেয়ে কম সুন্দর নয়। শহরের নিরিবিলি পরিবেশ, পাহাড়ি রাস্তা, ঘন পাইন ও দেবদারু বন, কুয়াশা আর ব্রিটিশ আমলে পুরনো স্থাপত্য, এই জায়গার আকর্ষণই আলাদা। তবে তার আগে খাজিয়ারের আশেপাশে যা যা রয়েছে সেটা আপনাদের একটু বলে দিই, তারপর কসৌলির আশেপাশে কী রয়েছে সেটাও জানিয়ে দেব। খাজিয়ার আশেপাশে রয়েছে খাজিয়ার লেক, সুউচ্চ পাইন বন, দেবদারুর ঘেরাটোপে। এই ছোট্ট হ্রদটি ছবির মতোই সুন্দর। খাজি নাগ টেম্পল, দ্বাদশ শতাব্দীর স্থানীয় নাগ দেবতার উদ্দেশ্যে নির্মিত মন্দিরের কাঠের কারুকাজ সত্যি চমৎকার। পাণ্ডব সহ মহাভারতের বেশ কিছু চরিত্রের মূর্তিও কিন্তু রয়েছে এখানে। কালাটপ বন্যপ্রাণ অভয়ারণ্য, ঘন দেবদারু ফার এবং উগ গাছের জঙ্গলে ঘেরা অভয়ারণ্যে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বার্কিং ডিয়ার, লেঙ্গুর এবং নানা প্রজাতির পাখির দেখা মিলতে পারে। অরণ্যপ্রেমীদের জন্য এটা একটা আদর্শ জায়গা। কৈলাশ গ্রাম এবং ভিউ পয়েন্ট, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় চারিদিকে পাহাড়ের রং বদলানোর অপরূপ দৃশ্য কিন্তু এখান থেকেই দেখতে পারেন। কসৌলির কথা বলছিলাম। কসৌলির আনাচে কানাচে রয়েছে ম্যাল রোড। কসৌলির ম্যাল রোড ছোটো হলেও অত্যন্ত মনোরম। এখানে স্থানীয় দোকান, ছোট ক্যাফে সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। মাঙ্কি পয়েন্ট রয়েছে, এটা কসৌলির সব থেকে বড় জায়গা, বড়

পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট। কিংবদন্তি অনুসারে এখানে হনুমান সঞ্জীবনী পর্বত নিয়ে যাওয়ার সময় এখানে পা রেখেছিলেন। গিলবার্ট ট্রেইল, পাহাড়ের ধারে সরু এই পথ ধরে হাঁটতে হাঁটতে একদিকে গভীর উপত্যকা, অন্যদিকে পাইন বন ও পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। সানসেট পয়েন্ট, সূর্যাস্তের সময় আকাশের যে রঙের মেলা দেখা যায় সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা কঠিন এবং ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা এটা। লাভার্স লেন, পাইন বনের মধ্য দিয়ে চলে যাওয়া এই নিরিবিলি রাস্তা হাঁটার জন্য আদর্শ এবং এর জন্য এটার নাম লাভার্স লেন। ক্রাইস্ট চার্চ, গথিক স্থাপত্য শৈলীতে তৈরি এই গির্জাটি উপনিবেশিক সময়ের নিদর্শন। আপনারা ডালহৌসি থেকে গাড়িতে খাজিয়ার চলে আসতে পারেন, সময় লাগবে এক ঘন্টার মতো। তারপর আমরা চলে যাব কসৌলি থেকে কিন্নরে।

ইচ্ছে করি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হিমাচল প্রদেশে আরেকটি জায়গা যেটা দিয়ে আমরা শেষ করব সেটা হলো কিন্নর। হিমাচল প্রদেশের উত্তর পূর্ব প্রান্তে ভারত তিব্বত সীমান্তের কাছাকাছি অবস্থিত কিন্নর এমন এক ভূখণ্ড যেখানে হিমালয়ের রূপ আরও বিশাল, আরও রুক্ষ এবং আরও রহস্যময়। প্রায় 20,000 ফুট উচ্চতার এই পর্বতশৃঙ্গের সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা প্রাকৃতিক শিবলিঙ্গ আকৃতির বিশাল শিলাখণ্ড বিশেষভাবে আকর্ষণীয়। রয়েছে কল্পা একটি জায়গা, রঙিন পোস্টকার্ডের মতো এই গ্রাম একসময় কিন্নরের রাজধানী ছিল। আপেল বাগান, কাঠের বাড়ি, সূর্যোদয়ের সময় পাহাড়ের গায়ে সোনালী আলো পড়ার দৃশ্য আজীবন মনে থেকে যায়। কল্পা থেকে 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার দূরে যথাক্রমে আপনাদের রয়েছে বোধিষ্ণু গ্রাম, রোধি এবং পাঙ্গি। রোধি গ্রামটি হেরিটেজ সম্মানে ভূষিত। বসপা নদীর পারে অবস্থিত এই উপত্যকা অর্থাৎ সাংলা ভ্যালি, যেটা হিমাচলের অন্যতম সুন্দর উপত্যকা, গ্রীষ্মকালেও রঙিন ফুলে ভরে ওঠে। ভারমোর একটি জায়গা রয়েছে, চাম্বা রাজ্যের রাজধানী, একসময় ছিল মণিমহেশ যাত্রার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। মণিমহেশ ট্র্যাক ছাড়াও ভারমোরের আশেপাশে একাধিক রুট কিন্তু রয়েছে। এখানে নানা ধরনের হস্তশিল্প, হাতে বোনা উলের পোশাক, শাল, টুপি, কাঠের কারুকাজ, ধাতব শিল্পকর্ম এবং তিব্বতী হস্তশিল্পের দেখা কিন্তু পাওয়া যায়। এছাড়া কিন্নর এবং কুলুর আপেল, শুকনো ফল, আখরোট, বাদাম খুব জনপ্রিয়। তা আপনাদের এই পুজোর সময় আপনারা যদি প্ল্যানিং করেন ঘুরতে যাবেন, আমি ইচ্ছে করি একটু আগে থেকে এই প্ল্যানিংটা করছি যে হিমাচল প্রদেশটা কিন্তু অবশ্যই আপনারা খোঁজ করবেন। হিমাচল প্রদেশ ওয়েবসাইট যেটা রয়েছে himachalturism.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জ্বলতে প্রিয় শ্রোতা, ইচ্ছে করি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম আজ ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আজ রাতে অনুষ্ঠানে কিন্তু আমরা আজ রাত 9:30 কথা বলবো। আজ বলি ধন্যবাদ এ প্রসঙ্গে। ফোন করবেন 9485007172 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই শুনব প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক কূটনীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। বিদেশ সচিব বিক্রম মিশ্র বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশেই বিস্তৃত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। আসছে বিস্তারিত খবরে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন,

0: ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ১২ বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সেদেশে বসবাসরত ১০ লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলে বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: আজ বিকশিত হোনে কে লক্ষ্য পর কাম কর রহা হে বো ভারত হো কহতা হ্রো মোর অচিভ মোর হম 140 করোড় এসপিরেশন সে ভরে রাষ্ট্র হম অধীর হেসব্র হম দুনিয়া কি সবসে তেজি সে বড়তি ইকোনমি হ।
0: কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশীয় অবদানের ওপর আলোকপাত করেন। এ বিষয়ে অপারেশন সিন্দুরের অধীনে সন্ত্রাসবাদ বিরোধী একাধিক অভিযানেরও উল্লেখ করেন তিনি।
1: ভারতের ডিফেন্স প্ল্যাটফর্ম কি ক্যাপেবিলিটি আর ক্রেডিবিলিটি দুনিয়া দেখ রহি আপনি অপারেশন সিন্দুর কে দৌরান ডেমো তো দেখি লিয়া হোগা হামাকে আতঙ্কিওকে আড্ডো পর হো রহে থে আর গুঞ্জ পুরি দুনিয়া মে সুনাই দে রহি থি।
0: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেছেন।
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আজ তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠকও অনুষ্ঠিত হয়। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশের মধ্যে আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসাল্ট পাথরে নির্মিত স্বরানন কার্তিকেয়র একটি ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহুমুখী এবং দ্রুত বিকাশশীল সম্পর্ক বিদ্যমান। আজ বিকেলে মেলবোর্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ধারাবাহিকভাবে গভীরতর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও শ্রী মিস্ত্রি জানান। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। প্রতিরক্ষা উৎপাদনে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতিফলন হল এই চুক্তি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা এই সম্মেলনে যোগ দেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তার রূপরেখা জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা আরও বাড়িয়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুপ্রবেশ ছাড়াও অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা, ড্রোন হুমকি, মাদক পাচার সহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারেবলস এবং স্মার্ট টিভির মতো বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ ধরনের পণ্যে ব্যবহার হওয়া ডিসপ্লে অ্যাসেম্বলিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ইন্ডাক্টর কয়েল মডিউলের উপর প্রাথমিক সীমা শুল্ক প্রত্যাহার করেছে। অর্থমন্ত্রক এ ব্যাপারে তিনটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ

বড়াইক বিজেপিতে যোগদান করেছেন। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সৌমিকবাবু পরে সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না, তবে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। ভারত ও আফগানিস্তান আজ মানবিক সহায়তা, উন্নয়ন, অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, দক্ষতা বিকাশ, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, ভিসা ও যোগাযোগ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের দিকটি পর্যালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ ভারত আফগানিস্তান যৌথ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আফগানবাসীদের উন্নয়নে সহায়তার লক্ষ্যে ভারত নিজেদের দায়বদ্ধতার দিকটি অক্ষুণ্ণ রাখবে। ভারতমুখী এলপিজি বহনকারী ট্যাঙ্কারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সরকার তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। যে ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে তা হল ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ফ্যালকন। গত বছর ইয়েমেনের আদেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আমেরিকা সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর আরব সাগরের বাকি অংশেও আজ মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর নরেশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। দেরাদুন, তেহরি, পৌরি, হরিদ্বার, উধামসিং নগর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে আজ সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমে যায়। অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দপ্তর মুম্বাইয়ের যৌথ অভিযানে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একটি আন্তঃরাজ্য বন্যপ্রাণী পাচারচক্রের হদিশ মিলেছে। অভিযানে স্টার টর্টয়েস, মিশরীয় শকুন ও শিকরা পাখি সহ মোট 53টি সংরক্ষিত প্রাণী ও পাখি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুম্বাই থেকে তিনজন এবং কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হতে চলেছে কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে আজ ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। বস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এছাড়া শনিবার নরওয়ে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। অন্যদিকে রবিবার সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ভারত ও ইংল্যান্ড আজ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে চলেছে। ব্রিস্টলে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। এর আগে তৃতীয় ম্যাচে ইংল্যান্ড 125 রানে ভারতকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দেন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ সারা দেশে বিস্তৃত হয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি নিয়ে কক্তমা বুবাক রকংখা সামং শিদ্রা তাংলাই রকম কেবেঙ্গে সামং তাংথানী থানসাকে ভারতাই অস্ট্রেলিয়া নিয়ে কথা ওইসু বালাই মুনি সেবকরাক অঙ্গি তঙ্গহনে শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমসাই নাইম থাং তাংবে খেপকরাক ক্লাইনা শাখা ফানবকসিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নৈশি দক্তিন নিশিমি শালনৈ থাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও চেংজাখা ওয়াতৈ কবাং ওয়ামাবাই হাস্তিনি কিশাশেক হাঙ্কর তৈ তরমা নুকজাখা ফুটবল হায়ুং কাপ নি কোয়ার্টার ফাইনাল তিনি ভারত নি জরা হরনি দামসা সতী থামসি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স পাই থাঙ্গানো মর্কো তাবুকক তোমার শুক্রবৈ সামং শিদ্রা তাংলাই রকন কেবেঙ্গে সামং তাংথানী থানসাকে ভারতাই অস্ট্রেলিয়ানি কথাওই সুবালাইমুং সেবকরাক অঙ্গি তঙ্গ হই শাখা

0: শিবকরক নরেন্দ্র মোদী। তিনি অস্ট্রেলিয়া নিয়ম শিবকরক এন্থনি আলবানজি বাই কথাও সংসাজা কক তোমা থুমাই রক নি থুম অকক ন শাখা ব পারমাণবিক ফানি দিখিল কুনি হাকত নিবিশিং কক খালাইমা ও মুংসৈর লাইখা আবু বাই অস্ট্রেলিয়া নিয়ে ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফুয়ার জাগান তাই সকম মুং বাই কনই হা কতর নি ফান তাই বক্রাক অঙ্গন নাইমথন বাবায় চুবা মুং বাংলা নাহারাই সাকলাই যা কাংবলায় মুং সৈর লাইখা মন্ত্রী বক্রক শাখা ভারত কাইসা হামসাজাক রাষ্ট্র অংনা লাম নাহারাই সামুং তাঙ্গে দঙ্গ
1: ভারত আর অস্ট্রেলিয়া দো ভাইব্রেন্ট ডেমোক্রেসিজ হ্যাঁ দো মাল্টি কালচারাল সোসাইটিজ হ্যাঁ और दो महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আড়ি আনসাইড

0: महत्वपूर्ण ओशन पावर्स हैं। हमारी ये समानताएं और हमारा कॉमन वर्ल्ड व्यू हमें गहरे आपसी विश्वास के साथ निरंतर आगे बढ़ने की प्रेरणा देते हैं।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হাকতনি আড়ি আনসাই নাই মথাং তাং বেখরেপ ক্রাক লাইনা শাখা ফান বক্সিনখা তিনি দিল্লি কতালো আড়ি হাং খরক নিয়ে পুলিশ সুপারক নতুয়ে কুথুম লাইমান তুইদুলি অকগ্ন শাখা ব জম্মুতাই কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তাই শালচি শালকা হাস্তেন খবুই আড়িনি হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আনসাই রক নিয়ে পুলিশ সুপারক অক কুথুম লাইমাও মাঞ্জাখা আর আমচাইও তাবুক নি তং হালক নতুই চেরি নাইমুং তাই কেবেং সামুং ফনাংমা হামসারিমুং নি শেপ বাই নাইমথাং তাং বেখরেপ ন হামক্রাই খলাইনা নি অংখা অ কুথুম লাইমুং নি নাহারমুং ককলাম সালাইমাও রায়দা ক্রিখে হাপমা ড্রোন সিক্রি সক্র তাই রায়দা ক্রিখে মানি ফালমানো খুবই জুদা জুদা নাংকুকমা দিখল ককলাম সালাইজাখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নকা সালনি রমই সংসাজাক তিনি আগরতলা হাফানিয়া বাণী খলাও চেঙ্গজাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গিরেখা চেঙ্গি কক নারক মাও মন্ত্রীয়করা শাখা অ কনক্লেভ নি সেব বাই হাস্তিনি জুদা জুদা দিখিল বেবা খক সা রাসাই রেজাক রাং বক্সিন মুংনি লাম ফিয়কজাখা ত্রিপুরা স্নাম খর বানিয়া নাইখুংতে ফিকি বাই সংসাজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতারি জুদা জুদা স্নাম খর মথা রাং বক্সিন নাইরক ন আর মাঞ্জাখা আবনকারী ভারতনি সংসাজাক বাংলাদেশ নি হাই কমিশন দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব তিমুর লেস্টে চিলি লাও পিডিয়া ন খবি জুদা জুদা হাকতনি ফুরাই কক টু নাইরক আর মাঞ্জাখা পান্ডাও ভার্চুয়াল তাই মাঞ্জাখা কেন্দ্রনি সামখর বানিয়া মন্ত্রী পীযূষ গোয়েল সালচি শালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্ডাও মন্ত্রী অক্রানী মাঞ্জাক মুম্বাই হোটেল স্নামখর বেড়াইখিরি সেপ ককথুম তাং সেপ মেডিকেল রুম তাই শাখাম স্নামখর রাভার চা আকরক রাংবক সিনমুং ককথুম লাইমাও কাংবলাই ইয়াফার জাখা রাষ্ট্রবক্র ইয়াকচু সিপি রাধাকিষণ তিনি ওড়িশা নি ভুবনেশ্বর বেড়াইমাও থাঙ্কা তিনি ভুবনেশ্বর নি ওড়িশা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার এন্ড টেকনোলজি অব লেটার্স অব অথরাইজেশন ইয়াফার মুং সামুং বথাং চেঙ্গিরেখা রাষ্ট্রবক্র ইয়াকচু আবুনি নাহারমুং উংখা তুইয়ুং কুঠুগ আ খুরুং পুইন তুই সই শিলামনি লামাতেই চেরি নাইমুং তাই কুদুকমা জরাও আ খাতি নারকমানো শেপ সুনামু জম্মু নি ভগবতী নগর থাং নাইরকনি টংথাই বেস ক্যাম্পটি টংথার ন চাজাক নাইরকনি বদল চার তিনি অমরনাথ কথার হাকত নি মান্ধব থাংনানি লামর লাইখা অবদল টঙ্গ খড়ক চার সই নি গবাং তীর্থ থাংনাইরক বরকনি অ থাংমানো নাইমথাং গনাং তাই টংকচাং তুই পাইরেনানি নাইকল ফাং পুলিশ নাইমথাং বাহিনী তাই শ্রী অমরনাথ শ্রাইন বুথ নাংমানি বেবাগ ইয়াপ্রি নাহারি টঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নি ককতমা আপডেট মাননি বাগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপ স্টেটিউটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনর কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাকে টুইটার আবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গন ওয়াতুই থাকিয়া ওই ওয়ামাবাই অনকটি হাঙ্কর নি দেউটাই মনতুইমা তুইমা কতর নুক তুই তরমানি নুকজাখা দশা আরিনি শাখা তুই তুই কষগৈ তঙ্গ তাবুক তৈমা বাই নাইকল ফাংনি বখাক তুই বেবাক বেরেমনি চোবাসু রোজাগৈ তঙ্গ এন ডি আর এফ আপদ মিত্র সিভিল ভলেন্টিয়ার স্ট্রক বাই তুই লমাওয়ক লাইজাক লোকরত্ন সুবাউই তঙ্গ অনকতি হাংকর বেবাগে কাই থামসি বা শিবির খুংসা সাই ব্রেরা চিবা নুখুংনি বেবাক খরক দক সাই দক চিচার লোকরক তংথাই নাহারজাখা আবনি বিশিং কুমারগাঁট বাকাকস্তেও কাই নেইচি থাম শিবির তংথার নাহারজাখা খুংদক রা দক চিসা নুখুংনি বরক নেইসাই স্নিরা নেইচিসিনি লোকরক ইয়াঙ্গ কৈলাস বাকাকস্তেব কাইচিনি শিবির ফিয়কজাখা শিবির গ খুংসিনিরা বা চিব্রে নুখুংনি বরক থাম সাই থামরা বৈ চিসা লোকরক থাই নাহারকা অনকতি হাংকর নি হাংকর নাইকল ফাং মেগা জৈন ইয়াকবারা হাংকর নাইকল ফাং সাগর সুবন দেবনাথ আকা বিকাত দেরামুং কাসুমুং বেদেকনি অনকতি হাংকর নি প্রোগ্রাম অফিসার সুভজিৎ নাথ জুদা জুদা তৈলমাও আমচাই বেড়াই নাইখা তৈতরমানি

হলিরে নাও নাইকল ফাংনি বাকাক্তেই নাংমানি বেবাক ইয়াফরি নাহার জাগাই তঙ্গ শিবির তংনাই লুকুরকন ব নাংমানি বেবাক চুবাচু ইয়াফার জাগাই তঙ্গ হুকবারনি থাইরগ তৈলমাবাই হুকবারনি মৈকথং দেরামাওক লাইমানি নুকজাখা এস সি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি ঊনকোটি হাঙ্করনি ফটিকরাই বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা শিবির তাই তৈলম যাক আমচাই বেড়াই খেতাই লুকুরক বাই ককলাম সালাখ্যা আর আ মালমাতা হামক্রাই নাইখুং হুকবার তাই হুকবার নাইখুং নখবৈ কৃংজাক নাইখুংনি অফিসার তাই শেবুকরক তৈলমাওক লাইজাক লুকুরকন নাংমানি চুবাচু ইয়াফারি তঙ্গ তৈলমাবাই খাই হাঙ্গরনি কনৈ বখাকস্তেনি খুংবারা থামসিনী নখুংনি খরকসা সাইচাররা থামজিদক লুকুরক কাইসি শিবির তংথাই নাহারকা খাই পুর পরিষদ থাম নং ওয়ার্ডনি হর কুমার অঙ্গনওয়ারী কেন্দ্র খুংচি নখুংনি বরক চার্চি দশরথ দেব মেমোরিয়াল রং নকতর খুংনি জিবা নখুংনি খরক চুকুচি থাম লুকুরক খাই হাফাংনি রেমচিনৈ রং নগ খুং ব্রেচি থাম নখুংনি খরকসারা বাচিদক লুকুরক তংথাই নাহারকা খাই হাঙ্গরনি জিলা কাস্কো অগ্রাতাই পুর পরিষদনি চেয়ারম্যান নখবৈ নাইকল ফাংনি অফিসারক অশিবর্ণ বেড়াইনাই খাতাই নাংমা বেবাক চুবাচু রেনা ককরেখা ফুটবল হায়ুং কাপ তিনি চেং জাগানো কোয়ার্টার ফাইনাল কাইব্রী মেজ কাইচার হাকতর থা অংখারানো ভারতনি জরা হরনি দামসা সতী থামচি আমেরিকানি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থানো মরকো বুস্কান দামনি চিবরিও সালথাং দলাই খাই উনকোটি গুমটি তাই সিপাহী জলা হাঙ্কর ফেরাং কগৈ গবং ওয়াতে ওয়াই মানো হই হজাক মংরেখা নবরতেইবার নাইখং খনা সালনি সাকানি তুমারি থামসিনি ডিগ্রি সেলসিয়াস তে খামানি নেইচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গন তিনি সালনি সাকানি তুমারি তংমানি নেইচিচুকু দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তে খামানি নেইচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনেন শিকাং ককতুমা বুবাক রক্তে বেশে সাফির সামুং সিদ্রা তাংনাই রক্ন কে বেঙ্গে সামুং তাংথানি থানসাকে ভারতে অস্ট্রেলিয়ান এক থাওই চোবা লাইমুনি সেবক্রাক অঙ্গি তঙ্গহনি শাখা মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরে আমচাই নাইমা থাং তাং বেখ্রেবক্রাক লাইনা শাখা ফান বক্সিনখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নেশাই নিজিদক তিনি সিমি সালনি হাবানিয়া হায়ুং বেরেমনি বাণীক্ষণাও সিংজাখা ওয়াদে গবাং ওয়ামাবে হাস্তে নিকিসাসে হাঙ্কর তৈতরমানি নুকজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনাল তিনি ভারতনি জরা হরনি দামসা সতী থামচি বুস্টন স্টেডিয়াম ফ্রান্স বাই থানো মরকো ককতুমা তিনি এবাগে অরণ্যপাখ্যা উল্লি ককতুমা আওয়াই অঙ্গন খনা ফুং দামসনি সতী ব্রিচিও

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000,000,000 টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে কনক্লেভের উদ্বোধন করেন। তিনি বলেন, এই কনক্লেভের মাধ্যমে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000,000,000 টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তর ও ফিকি আয়োজিত বিজনেস কনক্লেভে দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থা, উদ্যোগপতি ও বিনিয়োগকারীগণ অংশ নিয়েছেন। তাছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ফিলিপিন্স, উজবেকিস্তান, কাজাকিস্তান, রিপাবলিক অফ টিমোর লেস্তে, চিলি, লাওপিডিয়ার প্রভৃতি দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোটেল শিল্প, পর্যটন পরিষেবা, তথ্য প্রযুক্তি, মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্য, বাঁশ শিল্প, রাবার, চা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগে মূল চুক্তি হস্তান্তর করা হয়। বিজনেস কনক্লেভে ভার্চুয়ালি ভাষণে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ত্রিপুরা অন্যতম উপযুক্ত এক রাজ্য। রাজ্য সরকার শিল্প বিনিয়োগে এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। তিনি এমএসএমই ক্ষেত্রকেও শিল্প বাণিজ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন। শ্রী গোয়েল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকশিত ভারত গঠনে ত্রিপুরা গুরুত্বপূর্ণ।

0: ভূমিকা পালন করছে। ভার্চুয়াল ভাষণে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত বারো বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের প্রভূত উন্নতি হয়েছে। রেল, সড়ক, বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ত্রিপুরায় জিএসডিপি দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার, চা, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, কৃষিতে সমৃদ্ধ এই রাজ্যে এখন বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সহযোগিতা ক্রমাগত জোরদার হচ্ছে। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী একথা বলেন। তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়া উভয় দেশই প্রাণবন্ত গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। পারমাণবিক ক্ষেত্রে শক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এটি অস্ট্রেলিয়া থেকে ভারতে ইউরেনিয়াম সরবরাহের পথ প্রশস্ত করবে এবং পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ক উভয় দেশের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর ভারত একটি উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে। ভারত এমন একটি দেশ যা আরও উন্নতি করা এবং আরও বেশি কিছু অর্জন করার উপর বিশ্বাসী।
1: ভারত আর অস্ট্রেলিয়া দো ভাইব্রেন্ট ডেমোক্রেসিজ হ্যায়, দো মাল্টিকালচারাল সোসাইটিজ হ্যায় আর দো মহত্বপূর্ণ ওশন পাওয়ারস হ্যায়। হামারি ইয়ে সমানতায়ে আর হামারা কমন ওয়ার্ল্ড ভিউ হমে গহরে আপসি বিশ্বাস কে সাথ নিরন্তর আগে বড়নে কি প্রেরণা দেতে হ্যায়।
0: গত দুদিনের অবিরাম বর্ষণে ঊনকোটি জেলার দেও এবং মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্ফীতির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীগুলোর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এনডিআরএফ, আপদ মিত্র, সিভিল ভলান্টিয়ার্সরা দুর্গত জনগণকে যথাযথ সহায়তা করে যাচ্ছে। ঊনকোটি জেলায় মোট ৩৫টি ত্রাণ শিবিরে ১৪১৫টি পরিবারের সর্বমোট ৬৮৮ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে কুমারঘাট মহকুমায় ২৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৬৬১ পরিবারের ২৭২৭ জন। এদিকে কৈলাসহর মহকুমাতেও ১২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে ৭৫৪ পরিবারের ৩৩৪১ জন বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, বিপর্যয় মোকাবেলা বিভাগের ঊনকোটি জেলার জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। তারা বন্যা দুর্গতদের সঙ্গেও কথা বলেন। প্রশাসন ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে বন্যা নিরোধক বাঁধের প্রয়োজন ভিত্তিক মেরামতি করছে। শহরে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য পাম্প মেশিনকে কাজে লাগানো হয়েছে। পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। শিবিরে আশ্রিত বন্যা দুর্গত মানুষকে রান্না করা খাবার, পানীয় জল সহ শিশু খাদ্য সরবরাহ করা হচ্ছে। ত্রাণ শিবিরে স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। এদিকে বন্যার কারণে বহু শস্য ক্ষেত জলের নিচে, এর ফলে গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি বন্যা দুর্গতদের আশ্বস্ত করেন, রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। শিবিরবাসীদের শিবিরে থাকাকালীন সুবিধা অসুবিধা বিষয়ে তিনি খোঁজখবর নেন। পরে শ্রী দাস আকাশবাণীর ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, প্রশাসন জনপ্রতিনিধিরা বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। মৎস্য প্রাণীসম্পদ বিকাশ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক ও কর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা করে যাচ্ছেন। বন্যা পরিস্থিতির কারণে খোয়াই জেলার দুটি মহকুমার মোট ৫৩২টি পরিবারের ১৮৩৬ জন ১০টি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। তেলিয়ামুড়া মহকুমায় খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী জনগণের বাড়িঘরে নদীর জল প্রবেশ করেছে। খোয়াই পৌর পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২০টি পরিবারের মোট ৮০ জন, দশরথদেব মেমোরিয়াল কলেজের ২৫টি পরিবারের মোট ৯৩ জন ও খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৪৩টি পরিবারের মোট ১৫৬ জন আশ্রয় নিয়েছে। খোয়াই জেলার জেলা সভাধিপতি এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা আজ শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। তারা বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী।

নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ নয়াদিল্লিতে সীমান্ত জেলাগুলির পুলিশ সুপারদের একটি সম্মেলনে পৌরোহিত্য করেন। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের রাজ্যসহ সীমান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ সুপাররা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঝুঁকিপূর্ণ সীমান্ত অঞ্চলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন এবং আইন প্রয়োগ উন্নত করার উপায় চিহ্নিত করার মাধ্যমে নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করাই এই সম্মেলনের লক্ষ্য। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, ড্রোন হুমকি এবং মাদক পাচার এই বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পায়। ভারতীয় রেলওয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য সুরক্ষা এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেস ট্রেনে প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ কোচ চালু করেছে। রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেসটি আগামীকাল রানী কমলাপতি থেকে নতুন এলএইচবি রেক নিয়ে যাত্রা শুরু করবে। একইভাবে আগরতলা রানী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসটি আগামী 12 জুলাই আগরতলা থেকে নতুন এলএইচবি রেক নিয়ে যাত্রা করবে। নতুন চালু হওয়া এলএইচবি রেকটিতে 22টি কোচ থাকবে। পূর্ত দপ্তরের রাজনগর সাব ডিভিশনের উদ্যোগে আজ কমিউনিটি হেলথ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক স্বপ্না মজুমদার এক পের মাকে নাম কর্মসূচির তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস প্রমুখ। প্রতিটি অনাথ শিশু সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায়। আজ আগরতলা প্রজ্ঞা ভবনে স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি জানান, অনাথ শিশুদের জন্য হোম সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী দিনে কৈলাস শহরে মেয়েদের জন্য একটি নতুন হোম করা হবে। তিনি আরও জানান, গত বছরে রাজ্যের 6টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে, এর মধ্যে 4টি দেশে, 2টি বিদেশে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। ফুটবল বিশ্বকাপে আজ শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। 4টি ম্যাচে 8টি দেশ খেলতে নামবে পরবর্তী সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে। ভারতীয় সময় আজ রাত 1:30 আমেরিকার বোস্টন স্টেডিয়ামে ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতি ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিশ্বকাপে দুই শক্তিধর দেশ ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালের লক্ষ্যে নামছে আজ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তে আপনাদের সবাইকে আপনাদের প্রিয় ক্রীড়া অনুষ্ঠান বা খেলার অনুষ্ঠান খেলতে খেলতে স্বাগত জানাচ্ছি। আজকের এই 45 মিনিট, এখন থেকে 45 মিনিট শুধুই ফুটবল, শুধুই বিশ্বকাপ, আর শুধুই সেই রোমাঞ্চ যেটা গত কয়েক দিনে আপনাদের সবাইকে টিভির সামনে বসিয়ে রেখেছিল।

48টি দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের যাত্রা এখন পৌঁছে গেছে একেবারে অন্য উচ্চতায়। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ 32 পেরিয়ে শেষ 16-র উত্তেজনাও কিন্তু শেষ। এখন সামনে শুধু 8টি দল, অর্থাৎ শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। আজকের এই অনুষ্ঠানে আমরা ফিরে দেখব শেষ 16-র প্রতিটি ম্যাচ, কোথায় তৈরি হয়েছে ইতিহাস, কোথায় ভেঙেছে স্বপ্ন, কে চমকে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকে, আর মাঠের বাইরের কোন মুহূর্তগুলো সবথেকে বেশি আলোচনায় ছিল। প্রথম 16-র প্রথম ম্যাচেই, অর্থাৎ শেষ 16-র যেটা প্রথম ম্যাচে বিশ্বকাপে, একটি বড় চমক ছিল মরক্কো এবং কানাডার মধ্যে। অনেকে ভেবেছিলেন কানাডা আরও এক ধাপ এগোবে, কিন্তু মরক্কো শুরু থেকেই কিন্তু ছিল দারুণ আত্মবিশ্বাসী, রক্ষণে ছিল শৃঙ্খলা, মাঝমাঠে গতি আর আক্রমণে ছিল ধার। ফলাফল, মরক্কো 3-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে। এই জয়ের পর মরক্কোর সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, স্টেডিয়ামের গ্যালারি লাল সবুজ রঙে ভরে উঠেছিল। ম্যাচ শেষে খেলোয়াড়রা দেখলাম পরিবারের সদস্যদের সাথে মাঠে উদযাপন করছেন খুশির মুহূর্ত, এবং সেই ছবিগুলো আবার সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ শেয়ার করেছেন। মরক্কো কিন্তু আবারও প্রমাণ করল তারা আর কোনো ডার্ক হর্স নয়, তারা এখন বড় দলগুলোর জন্য বাস্তব হুমকি।

শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স এবং প্যারাগুয়ে। কাগজে কলমে ফ্রান্স ছিল ফেভারিট, কিন্তু মাঠের লড়াই এতটা সহজ ছিল না। প্যারাগুয়ে অসাধারণ রক্ষণ সাজিয়ে ফরাসিদের বারবার আটকে দেয়। তবে বড় দলের বড় খেলোয়াড়রা ঠিকই সুযোগ তৈরি করতে জানেন। একটি দুর্দান্ত আক্রমণ থেকে আসে ফ্রান্সের একমাত্র গোল। ফ্রান্স 1-0 ব্যবধানে জিতে শেষ আটে চলে গেল। এই ম্যাচে আলোচনার বিষয় যেটা ছিল সেটা হলো ফ্রান্সের ধৈর্য। তারা কিন্তু একদম তাড়াহুড়ো করেনি, নিজেদের পরিকল্পনায় অটল থেকেছে। নকআউট ফুটবলে ধৈর্য যে কত বড় অস্ত্র সেটা কিন্তু আবারও দেখা গেল। শেষ ষোলোর প্রথম দু ম্যাচেই স্টেডিয়াম ছিল প্রায় দর্শককে পরিপূর্ণ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সরাসরি এই ম্যাচগুলো দেখেছেন। সামাজিক মাধ্যমে সবথেকে বেশি আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্স। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশ্বকাপে ইউরোপের পাশাপাশি আফ্রিকার দলগুলো সমান আত্মবিশ্বাস নিয়ে কিন্তু খেলছে।

এবার আসি এমন একটি ম্যাচ নিয়ে যার ফল বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীকে অবাক করেছে, ব্রাজিল বনাম নরওয়ে। আর বিশ্বকাপ মানেই ব্রাজিল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য তারকা, কোটি কোটি সমর্থক।

নকআউট ফুটবলে অতীতের সাফল্য নয়, সেদিনের 90 মিনিটই শেষ কথা। ব্রাজিল নরওয়ে ম্যাচে নরওয়ে শুরু থেকে ছিল দারুণ সংগঠিত, তাদের রক্ষণ ছিল শক্ত, মাঝবাটে ছিল গতি আর পাল্টা আক্রমণে ছিল ধার। ব্রাজিল বলের দখল বেশি রাখলেও নরওয়ে কিন্তু সুযোগ নষ্ট করেনি। শেষ পর্যন্ত নরওয়ে 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। ফুটবল ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি বড় অঘটনের তালিকায় জায়গা করে নেবে। এরিক হ্যালান্ড নরওয়ের স্টার স্ট্রাইকার, 2টো গোল করে কিন্তু এমবাপেকে ছুঁলেন এবং মেসি 1 গোল এগিয়ে আছেন, 8 গোল, এবং তারা দুজনে 7 গোল। কেন ইংল্যান্ডের, কেন হ্যারি কেন 7 গোল? ফুটবলকে সুন্দর খেলা বলা হয় শুধু দুর্দান্ত গোলের জন্য নয়। এই খেলার সব থেকে বড় সৌন্দর্য হলো এখানে বড় নাম নয়, বড় পারফরমেন্স জেতে। একটা দল হয়তো ইতিহাস নিয়ে মাঠে নামে, আর একটা দল স্বপ্ন নিয়ে। অনেক সময় সেই স্বপ্নই ইতিহাসকে হারিয়ে দেয়। ব্রাজিলের বিদায়, সমর্থকদের কান্না, ম্যাচ শেষের বাঁশি বাজতেই অনেক ব্রাজিল সমর্থককে চোখের জল মুছতে দেখা যায়। হাজার হাজার সমর্থক স্টেডিয়ামে দাঁড়িয়ে খেলোয়াড়দের করতালি দিয়ে বিদায় জানান। ফুটবলে জয় যেমন আছে তেমনি পরাজয়ও আছে, আর সেই কারণেই ফুটবল এত আবেগের। এবং ব্রাজিলের স্টার স্ট্রাইকার নেইমার

বিশ্বকাপে খেলবেন না সেটা ঘোষণা করেছেন, যদিও ব্রাজিলের প্রেসিডেন্ট নেইমারকে অনুরোধ করেছেন যাতে নেইমার খেলা না ছাড়ে এই মুহূর্তে।

এবার আসছি আরেকটি ম্যাচ, মেক্সিকো বনাম ইংল্যান্ড, জমজমাট ম্যাচ হলো আরেকটা। মেক্সিকো শুরু থেকে ইংল্যান্ডকে কিন্তু চাপে রাখে, তবে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের অভিজ্ঞতা কাজে আসে। দু দলই দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড 3-2 ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে দেয়। ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকরা কিন্তু এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেননি। মাঠের বাইরের গল্প, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও বিশ্বকাপ মানেই এক উৎসব। স্টেডিয়ামের বাইরে বিভিন্ন দেশের সমর্থকরা একসঙ্গে ছবি তুলেছেন, নিজেদের দেশের পতাকা বিনিময় করেছেন, একে অপরের সঙ্গে গান গেয়েছেন। এটাই বিশ্বকাপের সব থেকে সুন্দর দিক, প্রতিদ্বন্দ্বিতা মাঠে, বন্ধুত্ব মাঠের বাইরে। এবং শেষ ১৬র এই পর্যায়ে, অর্থাৎ নকআউট পর্বে গোলের জন্য গড়ে খুব কম সুযোগই তৈরি হয়েছে। বেশিরভাগ দল রক্ষণকে বেশি গুরুত্ব দিয়েছে, ছোট ভুলই কিন্তু অনেক বড় দলের বিদায়ের কারণ হয়েছে। প্রতিটি ম্যাচেই মানসিক দৃঢ়তা ছিল, বড় পার্থক্য গড়ে।

শেষ হলো বেশ। আমরা প্রথম চারটি দেশ যেটা ইংল্যান্ড, মেক্সিকো, নরওয়ে, ব্রাজিল, এই চারটি দেশের কথা শুনলাম। এখান থেকে নরওয়ে এবং ইংল্যান্ড শেষ আটে উঠেছে। এখন বাকি চারটি ম্যাচের দিকেও চলুন। স্পেন বনাম পর্তুগাল, আইবেনিয়ান ডার্বির উত্তাপ, দুই প্রতিবেশী দেশের লড়াই, মাঠে নামার আগেই উত্তেজনা ছিল তুঙ্গে। স্পেন শুরু থেকেই বলের দখল রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ করেছিল। অন্যদিকে পর্তুগাল সুযোগের অপেক্ষায় ছিল, শেষ পর্যন্ত একটি নিখুঁত আক্রমণ থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। স্পেন 1-0 ব্যবধান জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। এই ম্যাচে স্পেনের রক্ষণভাগ ছিল অসাধারণ, প্রতিপক্ষকে খুব একটা সুযোগ কিন্তু একেবারেই দেয়নি, এবং যোগ্য দল হিসেবেই স্পেন কোয়ার্টার ফাইনালে উঠল। এবং সব থেকে দুঃখের যেটা, সেটা হলো নেইমারের মতো রোনাল্ডো, পর্তুগালের সুপারস্টার, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় রোনাল্ডো, এই ম্যাচের সাথে সাথে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবে এবং খেলা

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেলজিয়াম। দ্রুত পাস, উইং দিয়ে আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে জিতে শেষ আটে উঠে যায় বেলজিয়াম। এই জয় শুধু স্কোর লাইনের জন্য নয়, বলে আত্মবিশ্বাসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের নক আউট পর্বে একটি বিষয় কিন্তু বারবার চোখে পড়ছে, যেসব দল নিজেদের পরিকল্পনা থেকে এক চুলো সরে যায়নি তারাই কিন্তু সফল হয়েছে। আবেগ দরকার, কিন্তু নক আউট ফুটবলে ঠান্ডা মাথার সিদ্ধান্তই অনেক সময় কিন্তু ম্যাচ জিতিয়ে দেয়।

এবারে আসি শেষ ষোলোর শেষ ম্যাচ, মিশর বনাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা শুরুতেই মেসির পেনাল্টি মিস, মাঠে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি বিশ্বের আর্জেন্টিনার সমর্থক অন্যান্য দেশে যারা রয়েছে মেসির দেওয়া সমর্থকদেরকে হতবাক করে দিয়েছিল, এমনকি মিশরের সমর্থকদের বিশ্বাস করতে মিশর বার বার কিন্তু আক্রমণ চালিয়ে গেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। দু গোলে এগিয়ে যায় মিশর, দু গোলে এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের দম বন্ধ করে এই লড়াইয়ে এ ম্যাচে আর্জেন্টিনা বুঝিয়ে দিয়েছে কিন্তু আক্রমণ শেষ না, শেষ ম্যাচ বললাম, শেষ হলো না, শেষ ম্যাচ ছিল না এটা, শেষ ম্যাচ ছিল সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া। এমন একটি ম্যাচ যেখানে 120 মিনিটে কিন্তু কোনো গোল হয়নি, দু দলেই একে অপরকে চমৎকারভাবে আটকে রেখেছিল, অবশেষে খেলার ভাগ্য গড়া টাই ব্রেকার, সেখানে স্নায়ুর লড়াইয়ে সুইজারল্যান্ড 4-3 ব্যবধান থেকে শেষ টাই ব্রেকারের গোলকিপারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। বিশ্বকাপ ফুটবল নয়, সংস্কৃতির আমরা দেখেছি বিভিন্ন দেশের সংস্কৃতিরা কিন্তু একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে গান গাইছেন, নাচছেন এবং পতাকা রঙে জমে উঠছেন। শিশু সংস্কৃতির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটাও দেখতে পাচ্ছি অনেক

সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মঞ্চে পৌঁছেছে। শেষ আটের লাইন আপ আপনারা নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড। এবার কিন্তু থেকে প্রতিটি ম্যাচই হবে করো বা মরো, এখানে খেলে কোনো সুযোগ নেই।

از دیگه گیم دو شروع به دچه کوارد فینال تا تون موتی موتی موتی فرانس و دن مرکو از بولته را چاله با دید آگه میتاره شده بود کلمه را با دنگوی باشد مرکو آبار و ایتیاز دادن شاکنه بود که مرد رای بیشه که بسه بکنه بیاد را دیگه رو سکنه بود چه شاده جاگه کلی میشه فرانس رو دینه و کلیان امباپه ایتی موتی دونه میده شاد بول کره بولده بوده دونه অন্যদিকে নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন এরলিং হলান্ডের লিওনেল মেসি 8 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল রেখা হিসেবে রয়েছেন এবং আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে একা স্পেন এখনো পর্যন্ত মাত্র 14 কোনো গোল হজম না করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে এবং গতকাল কোনো ম্যাচ কিন্তু ছিল না রেসকে শেষ ষোলোতে একদিনের বিরতিতে আজ থেকে কোয়ার্টার ফাইনাল সবাই তৈরি থাকুন।

বিশ্বকাপে এবার কিন্তু রেফারিং এবং ভিএআর নিয়ে বেশ আলোচনা চলছে। ভার নিয়ে সব অনেক দেশের খেলোয়াড়রা কিন্তু প্রতিবাদ করছেন, আরও ভুল করছে কিছুটা ভুল, বিশেষ করে আর্জেন্টিনা মিশর ম্যাচের বিশেষ কিছু মুহূর্ত বা বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু হয়েছে। বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। আজ থেকে শুরু হচ্ছে শেষ এক লড়াই, যেখানে একটি ভুলই স্বপ্ন ভঙ্গের

প্রিয় শ্রোতা, যে আটটি দেশ শেষ আটে উঠেছে, চলুন এই দেশগুলি সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমে চলুন যাই ফ্রান্সে। ফ্রান্স শুধু একটি ফুটবল শক্তি নয়, আধুনিক বিশ্বের ইতিহাসেও অন্যতম প্রভাবশালী দেশ। 1789 সালে ফরাসি বিপ্লব পৃথিবীকে শিখিয়েছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মূল্য। আজও এই তিনটি শব্দ ফ্রান্সের জাতীয় আদর্শ। রাজধানী প্যারিসকে বলা হয় ভালোবাসার শহর। আইফেল টাওয়ার, লুভর জাদুঘর এবং নত্রদাম ক্যাথিড্রাল দেখতে প্রতি বছর কোটি কোটি মানুষ সেখানে যান। আর খাবারের কথা বললে, ফরাসি রন্ধনশৈলী বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। সাহিত্য, ফ্যাশন, চিত্রকলা, বিজ্ঞান সব ক্ষেত্রেই ফ্রান্সের অবদান কিন্তু অসাধারণ। আর ফুটবলে জেনেদিন জিদান থেকে কিলিয়ান এমবাপ্পে, প্রজন্ম পর প্রজন্ম ধরে ফ্রান্স বিশ্বকে উপহার দিয়েছে অসংখ্য তারকা। তাই ফ্রান্স শুধু একটি দল নয়, ইতিহাস, সংস্কৃতি এবং ফুটবলের এক অনন্য সংমিশ্রণ।

এবার চলুন পরিচিত হই আফ্রিকার গর্ব মরক্কোর সাথে। আফ্রিকার উত্তর পশ্চিমে অবস্থিত এই দেশটি যেন দুই মহাদেশের মিলনস্থল, একদিকে আফ্রিকা অন্যদিকে ইউরোপ। তাই এখানকার সংস্কৃতিতে আরব, বারবার, আফ্রিকান এবং ইউরোপীয় ঐতিহ্যের অপূর্ব মিশেল দেখা যায়। মরক্কোর পুরনো শহর ফেজ এবং নীল রঙের শহর শেফ শাওয়েন পৃথিবীজুড়ে বিখ্যাত। সাহারা মরুভূমির বিশাল বালিয়ারিও এই দেশের অন্যতম আকর্ষণ। ফুটবলের ইতিহাসে মরক্কো একটি বিশেষ নাম। 2022 সালে প্রথম আফ্রিকার দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে তারা কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিল। সেই সাহস এবং আত্মবিশ্বাস নিয়েই এবারও শেষ আটে মরক্কো আমাদের শেখায়, স্বপ্ন বড় হলে ইতিহাসও নতুন করে লেখা যায়। এবার চলুন স্পেনে। স্পেন এমন একটি দেশ যেখানে ফুটবল, শিল্প আর সংস্কৃতি যেন একসঙ্গে শ্বাস নেয়। একসময় বিশ্বের অন্যতম বৃহৎ সামুদ্রিক সাম্রাজ্য ছিল স্পেন। নতুন নতুন দেশ আবিষ্কার এবং সমুদ্রপথে বাণিজ্য তাদের অবদান ইতিহাসে সংরক্ষণে লেখা আছে। বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া, মাদ্রিদের রাজপ্রাসাদ এবং ফ্লেমেঙ্কো নৃত্য স্পেনের পরিচয় বহন করে। ফুটবলের ভাষায় স্পেন মানেই নিখুঁত পার্সিং ফুটবল। 2010 সালে তারা প্রথমবার বিশ্বকাপ জিতে বিশ্বকে দেখিয়েছিল ধৈর্য, দক্ষতা এবং দলগত খেলাই বড় শক্তি। স্পেন তার শুধু ফুটবল কারণে শিল্প, ঐতিহ্য আর সৌন্দর্যের এক প্রতি। এবার যাব বেলজিয়ামে। আয়তনে ছোট হলেও বেলজিয়ামের পরিচয় কিন্তু বিশাল। রাজধানী ব্রাসেলসকে বলা হয় ইউরোপের রাজনৈতিক রাজধানী, কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদর দপ্তর এখানে। বিশ্বজুড়ে বেলজিয়াম চকলেট, ওয়াফল এবং হীরার ব্যবসার সুনাম রয়েছে। এখানকার বহু শহর আজও মধ্যযুগের সৌন্দর্য ঘটেছে। ফুটবলে বেলজিয়ামকে বলা হয় গোল্ডেন জেনারেশনের দেশ। সাম্প্রতিক বছরগুলোতে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ছোট দেশ কিন্তু বড় স্বপ্ন। বেলজিয়াম আমাদের শেখায় সাফল্য নির্ভর করে প্রতিভা, পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের উপর। এবং বেলজিয়ামের স্টার ফুটবলার ওকাকুর পারফরমেন্স তো আপনারা দেখছেনই, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু রিজার্ভ থেকে নেমে গোল করে দলকে জেতাচ্ছেন।

নরওয়ে, ভাইকিংদের দেশ। হাজার হাজার বছর আগে নরওয়ের সাহসী ভাইকিং নাবিকরা কাঠের লম্বা জাহাজে সমুদ্র পাড়ি দিয়ে নতুন নতুন ভূমি আবিষ্কার করতেন। তাদের সাহস এবং অভিযানের গল্প আজও ইতিহাসে অনেক। নরওয়ে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ। বরফের ঢাকা পাহাড়, গভীর ফিয়ার্ড জলপ্রপাত এবং গ্রীষ্মের মধ্যরাতের সূর্য এই দেশকে করেছে অনন্য। আরেকটি মজার তথ্য আপনাদের বলবো, নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলোতে। ফুটবলে নরওয়ে দীর্ঘদিন পর আবার বিশ্বমঞ্চে নিজেদের শক্তি দেখাচ্ছে। মাঠে তাদের লড়াই যেন সেই ভাইকিংদের সাহসেরই আধুনিক রূপ। ইতিহাস বলে সাহসী মানুষ কখনো সহজে হার মানে না। নরওয়ে তারই একটি উদাহরণ। ফুটবলের গল্প যদি বলতে হয়, বলতে গেলে ইংল্যান্ডের কথা না বললে না। আধুনিক ফুটবলের জন্ম কিন্তু এদেশেই। 1863 সালে বিশ্বের প্রথম আনুষ্ঠানিক ফুটবল নিয়ম তৈরি হয় ইংল্যান্ডে। সেই নিয়মের উপর দাঁড়িয়েই আজকের ফুটবল। রাজধানী লন্ডন, ইতিহাস আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন। বিগ বেন, বার্কিংহাম প্যালেস, টাওয়ার ব্রিজ, পৃথিবীর পরিচিত একটি স্থাপনা। বিশ্বের সবথেকে জনপ্রিয় ফুটবল লীগগুলির একটি ইংলিশ প্রিমিয়ার লিগও এদেশের গর্ব। 1966 সালে ইংল্যান্ড প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জিতে। এরপর প্রতিটি বিশ্বকাপই তাদের লক্ষ্য থাকে সেই গৌরব আবার ফিরিয়ে আনা। ইংল্যান্ড তাই শুধু একটি দেশ নয়, ফুটবল ছোটদের এবার চলুন ফুটবলের আবেগের রাজধানী আর্জেন্টিনায়। দক্ষিণ আমেরিকার এই দেশটি ক্যাংগোনিত্য, বিশাল পাম্পাস তৃণভূমি এবং আন্দিজ পর্বতমালা জন্য বিখ্যাত। কিন্তু ফুটবল প্রেমীদের কাছে আর্জেন্টিনার পরিচয় আরও বড়। এই দেশ জন্ম দিয়েছে দুই কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে। তাদের অসাধারণ নৈপুণ্য কোটি কোটি মানুষকে ফুটবলের প্রেমী করতে শিখিয়েছে। আর্জেন্টিনায় ফুটবল শুধু একটি খেলা নয়, একটি মানুষের আবেগ, পরিচয় এবং জীবন। তখন মনে হয় একটি জাতির স্বপ্ন তাদের সঙ্গে হচ্ছে। এবারে বিশ্বকাপে শেষ যে দলটি শেষ মাঠে উঠেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইউরোপের শান্তির দেশ। সুইজারল্যান্ড এদেশটির পরিচয় নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং নির্ভরতার জন্য। বিশ্বের বহু আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে রেড ক্রস এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। আল্পস পর্বতমালার অপরূপ সৌন্দর্য, বিশ্বখ্যাত সুইস ঘড়ি, চকলেট এবং ব্যাংকিং ব্যবস্থা দেশটিকে দিয়েছে লবণের প্রমাণ। ফুটবলেও সুইজারল্যান্ডের পরিচয় একই রকম। তারা হয়তো সবসময় শিরোপার দাবিদার নয়, কিন্তু শৃঙ্খলাবদ্ধ সংগঠিত এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে সবসময় সম্মানদায়ক। সুইজারল্যান্ড আমাদের শেখায় সফল শুধু প্রতিভা দিয়ে নয়, শৃঙ্খলা, ধৈর্য এবং ধারাবাহিক পরিশ্রম দিয়েও অর্জন করা হয়।

দেখতে দেখতে আজকের খেলতে খেলতে সময়ও কিন্তু শেষের পথে প্রিয় শ্রোতা। আজ আমরা কথা বলেছি ফুটবল নিয়ে, বিশ্বকাপ নিয়ে, খেলোয়াড়দের নিয়ে এবং সেই দেশগুলোর গল্প নিয়ে। কিন্তু খেলার আসল সৌন্দর্য শুধু জয় বা পরাজয় নয়, খেলা আমাদের শেখায় একসঙ্গে চলতে, প্রতিপক্ষকে সম্মান করতে, হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে, আর জিতে গিয়েও বিনয়ী থাকতে। বিশ্বকাপের মাঠে যখন 22 জন ফুটবলার বলের পেছনে ছুটছেন, তখন আসলে ছুটছে কোটি কোটি মানুষের আশা, স্বপ্ন এবং আবেগ। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ উদযাপন করে, আবার কেউ পরের দিনের অপেক্ষায় থাকে। এটাই খেলার জাদু, এটাই ফুটবলের ভাষা, যে ভাষা পৃথিবীর প্রায় সব মানুষই বুঝতে পারে। আপনি ব্রাজিলের সমর্থক হতে পারেন, আর্জেন্টিনা হতে পারেন, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো কিংবা অন্য যে কোনো দলের, কিন্তু খেলা শেষ হলে আমরা সবাই একই পরিবারের মানুষ। কারণ খেলাধুলো আমাদের বিভক্ত করে না,

বরণ এক সুতোয় গেঁথে রাখে। প্রিয় শ্রোতা, আমি দেবাশিষ আজ এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, আবারও ফুটবলের নতুন গল্প নিয়ে হাজির হব খেলতে খেলতে অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলার ফল মনে রাখবেন। খেলার ফল একদিন বদলে যায়, কিন্তু সুন্দর খেলার স্মৃতি কিন্তু থেকে যায় আজীবন। নমস্কার।

নমস্কার প্রিয় শ্রোতা, এখন সময় সংবাদ শিরোনামের। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে কনক্লেভের উদ্বোধন করেন। তিনি বলেন, এই কনক্লেভের মাধ্যমে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,00,000 কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তর এবং ফিকি আয়োজিত বিজনেস কনক্লেভে দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থা, উদ্যোগপতি এবং বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের ভার্চুয়াল ভাষণে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত 12 বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে প্রভূত উন্নতি হয়েছে। রেল, সড়ক, বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ত্রিপুরায় জিএসডিপি দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার, চা, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, কৃষিতে সমৃদ্ধ এই রাজ্যে এখন বিনিয়োগের প্রচুর সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই ভারত এবং অস্ট্রেলিয়ার পারস্পরিক সহযোগিতা ক্রমাগত জোরদার হচ্ছে। আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী একথা বলেন। তিনি বলেন, ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দেশই প্রাণবন্ত গণতন্ত্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। ভারতীয় রেলওয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য সুরক্ষা এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেস ট্রেনে প্রচলিত ICF কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ কোচ চালু করেছে। রানী কমলাপতি আগরতলা স্পেশাল এক্সপ্রেসটি আগামীকাল রানী কমলাপতি থেকে নতুন LHB র‍্যাক নিয়ে যাত্রা শুরু করবে। একইভাবে আগরতলা রানী কমলাপতি স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি আগামী 12 জুলাই আগরতলা থেকে নতুন LHB র‍্যাক নিয়ে যাত্রা করবে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী এবং সিপাহীজলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান রঙ্গোলিতে। তবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে একটি ঘোষণা।

আজ বলি ধন্যবাদ। জীবনের পথে চলতে গিয়ে এমন কিছু মানুষ আমাদের জীবনে আসেন যাদের একটি ছোট্ট সাহায্য, একটি সাহস যোগানো কথা কিংবা নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জীবনকে অন্যরকম করে দেয়। কিন্তু ব্যস্ততার ভিড়ে তাঁদের অনেকের কাছেই আর বলা হয় না সেই ছোট্ট অথচ অমূল্য শব্দটি, ধন্যবাদ। আজকের রাত সেই না বলা কথাগুলো বলার রাত। আপনার জীবনের সেই মানুষটির গল্প শুনতে চাই যার প্রতি আপনি আজও হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। আজ বৃহস্পতিবার 9 জুলাই ঠিক 9:30 মোবাইলে বা রেডিওতে 101.6 মেগাহার্জ আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তে চলে আসুন। আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে অংশগ্রহণ করুন। আমি দেবাশিষ আপনাদের সাথে থাকব। আপনাদের কৃতজ্ঞতার গল্প শোনাতে ফোন করুন 9485007172, আর একটি ফোন নম্বর আছে 03812326253। একটি ফোন, একটি স্মৃতি, আর একটি আন্তরিক ধন্যবাদ হয়তো এই রাতটাকে করে তুলবে আরও সুন্দর, আরও মানবিক। অপেক্ষায় থাকব আপনার জন্য। তাহলে আমরা রঙ্গলিতে চলে যাই, গজল এবং কাওয়ালি গানের অনুষ্ঠান। প্রথম গজলটি ভূপিন্দর সিং এবং মিতালি সিংয়ের দ্বৈত কণ্ঠে শুনুন।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি রঙ্গলি অনুষ্ঠানে গজল এবং কাওয়ালি গানের। এবার আরেকটি গজল চন্দন দশের কণ্ঠে।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম গজল এবং কাওয়ালি গানের অনুষ্ঠান রঙ্গোলিতে।

0: নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তে আজ রাতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আমি দেবাশিস, আজ রাত 11টা পর্যন্ত থাকব আপনাদের সাথে। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, এমন একটি শব্দ যা বলতে মাত্র কয়েক সেকেন্ড লাগে অথচ কারো মনকে ভালো করে দিতে পারে অনেক দিনের জন্য। আজকের বিষয়, আজ বলি ধন্যবাদ। হয়তো এমন একজন মানুষ এখনই আপনার মনে ভেসে উঠছেন যাকে অনেকদিন ধরে একটি কথা বলতে চেয়েছেন কিন্তু বলা হয়ে ওঠেনি। আজ কিন্তু সেই সুযোগ, আপনিও এই আড্ডায় অংশ হতে পারেন। এখনই ফোন করুন 9485007172, 9485007172, জানান আজ আপনি কাকে ধন্যবাদ বলতে চান আর কেন বলতে চান। আপনার গল্প শুনবো, আপনার অনুভূতি ভাগ করে নেব। জানেন, আমরা প্রতিদিন কত কথা বলি, কাজের কথা বলি, অভিমানের কথা বলি, অভিযোগের কথা বলি, কিন্তু কৃতজ্ঞতার কথাটা অনেক সময় বলাই হয় না। আমরা ধরে নিই মা তো করবেনই, বাবা তো থাকবেনই, বন্ধু তো বুঝবেই, কিন্তু এই তো শব্দটার আড়ালেই অনেক না বলা অনুভূতি জমে থাকে। আজ সেগুলোকে একটু আলোয় নিয়ে আসার সময়।
1: ঘর শূন্যের উপর পোস্তা করে

প্রিয় শ্রোতা, আপনি শুনছেন আজ বলি ধন্যবাদ আজ রাতে অনুষ্ঠানে। চলুন আজ একটা ছোট্ট কাজ করি। চোখ বন্ধ করুন, মাত্র 10 সেকেন্ড। ভাবুন, আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে পৌঁছাতে কারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। হয়তো প্রথমেই মনে পড়বে মায়ের মুখ। মায়ের ভালোবাসার একটি অদ্ভুত ক্ষমতা আছে। সন্তান যত বড়ই হোক, মায়ের কাছে সে সবসময় ছোট্টই থেকে যায়। সন্তানের কষ্ট নিজের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করেন একজন মা, আর সেই কারণে হয়তো মায়ের প্রতি কৃতজ্ঞতার ভাষা কখনো পুরোপুরি খুঁজে পাওয়া যায় না। আর যদি আপনার মা এই অনুষ্ঠান শুনে থাকেন বা আপনার পাশে দাঁড়িয়ে শুনছেন মনে করেন, তার দিকে তাকিয়ে শুধু একবার হাসুন। হয়তো এতেই তিনি বুঝে যাবেন। বাবাদের কথা একটু আলাদা। অনেক বাবা ভালোবাসার কথা খুব কম বলেন, কিন্তু সন্তানের ভবিষ্যৎ নিয়ে সব থেকে বেশি ভাবেন তাঁরাই। নিজের ইচ্ছে, নিজের শখ, নিজের ক্লান্তি চুপচাপ সরিয়ে রেখে বলেন, আগে ছেলে মেয়েরটাই হোক। এই নীরব ভালোবাসারও একটা মূল্য আছে। আর যদি সুযোগ পান, বাবাকে একবার বলবেন, তোমার জন্যই আজ এত দূর আসতে পেরেছি।

ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাদের অনুভূতি আমাদের জানান 03812326253 এই ফোন নাম্বারে ফোন করে কথা বলুন। পাশাপাশি আরেকটি নাম্বার আছে 9485007172, যে নাম্বারটি আপনি প্রথম দুটোতেই আপনারা ফোন করতে পারেন, যেটাই কানেকশন হবে সেখান থেকে কথা বলবেন।

0: নমস্কার, হ্যালো,
1: নমস্কার
0: নমস্কার,
1: কৃষ্ণনগর থেকে নমিতা দেববর্মা বলছি।
0: হ্যাঁ নমিতা বলুন।
1: প্রথমে তো আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, আর আপনাদের মানে দ্বারাই আমরা মনের কথা বলতে পারি।
0: হ্যাঁ আমাদেরও
1: অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ আপনাকেও ধন্যবাদ যে আপনি অনুষ্ঠান শুনেন আমাদের, এবং আমাদের এই অনুষ্ঠান শোনার পর আপনার মনের মধ্যে যে আমাদের বা আপনার মনের মধ্যে যে কথাগুলো জেগে ওঠে, ভেসে ওঠে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই অনুষ্ঠান আপনাদের এইভাবেই আনন্দ দিক, এটাই চাই। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, 0381-232-6253 এই ফোন নম্বরটিতে এখন ফোন করুন, কেননা যে মোবাইল নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই নাম্বারটিতে এখন কিছুটা সমস্যা হয়তো আছে, তাই আপনারা পুরনো যে নাম্বারটি 0381-232-6253 এই নাম্বারই ফোন করুন। কিছু সম্পর্কের কোনো

0: বন্ধন থাকে না, তবু তারা খুব আপন হয়ে যায়। বন্ধুত্ব ঠিক তেমনি, তাই না? নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: বলুন।
1: দেখুন দাদা, এই মুহূর্তে আমাদের যথেষ্ট বয়স হয়েছে, আমাদের শিক্ষক মশাইরা কম বেশি কেউ বেছে নেন, ওনারা সব মারা গেছেন। অতএব এই মুহূর্তে ধন্যবাদ জানাতে গেলে আমরা প্রত্যেক মানে উপস্থাপক উপস্থাপিকাদের বা আপনাদের, বোলপুর বেতার, আপনাদের আগরতলা মুসলাদ বেতার, প্রত্যেক উপস্থাপক উপস্থাপিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের এই বয়সটাকে নিয়ে আপনারা এখন পর্যন্ত আমাদের ধরে রেখেছেন বা আমাদের কথা আপনারা শুনছেন বা আমাদের কথায় গুরুত্ব দেন, আপনাদের অজস্র ধন্যবাদ। বা আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, এটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ। একজন সত্যিকারের বন্ধু আপনার সাফল্যে হাততালি দেয়, আবার ব্যর্থতার দিনেও পাশে চুপচাপ বসে থাকে। হয়তো তারা বড় কোনো উপদেশ দেয় না, কিন্তু পরিস্থিতিটাই ভরসা হয়ে দাঁড়ায়। আজ এমন কোনো বন্ধুর কথা যদি মনে পড়ে, অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা করবেন না, একটা ছোট্ট বার্তা পাঠিয়ে দিন। লিখুন, তুই আছিস বলেই জীবনটা অনেক সহজ হয়েছে, ধন্যবাদ। বিশ্বাস করুন, ওপাশে যে হাসিটা ফুটবে সেটাই হবে আপনার আজকে সব থেকে সুন্দর উপহার। নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো, বলুন, কে বলছেন?
2: আমি জয়নগর দক্ষিণঘাট থেকে দেবী সেনগুপ্তা বলছি।
0: বলুন।
2: আজকের টপিক ছিল ধন্যবাদ।
0: আচ্ছা,
2: এই পৃথিবীতে এখনো ধন্যবাদ পাওয়ার মতো লোকের অভাব নেই। মানে মিতভাষী, জ্ঞান আছে এরকম লোক এখনো আছে প্রচুর, বুঝলে? আমার জীবনে আমার হাজবেন্ডের পেনশনটা নিয়ে পারিবারিক ঝামেলায় ভীষণ দেরি হয়েছিল, মানে দুই তিন মাস যাইতেছে গিয়ে পেনশনটা ড্র হয় না। এই ভদ্রলোক আমাদের পাড়ার ওই মিতা চক্রবর্তী, যাগে আশা বসলে গান টান গাইতেন এর মধ্যে স্টেজে শারদ সম্মেলনে,
0: আপনি বলুন
2: নাম শুনছেন কি? হ্যাঁ, উনি, ওনার দেওর অমিত চক্রবর্তী এমন উপকার করলো আমারে, মানে রাজনগর ব্লকে দিয়েছিল তখন।
0: ধন্যবাদ জানিয়েছিলেন ওনাকে?
2: হ্যাঁ, ধন্যবাদ জানিয়েছি। এবং নেই, আজ নেই উনি, কিন্তু রাজনগর ব্লকের ভিডিও ছিল আমার হাজবেন্ড।
0: বারবার ধন্যবাদ জানাতে চান, তাই তো?
2: হ্যাঁ, বারবার ধন্যবাদ জানিয়ে দিয়েছি যে আপনার আপনার পরবর্তী জীবন উদ্যোগে গেলেও আপনি একটা বড় স্থানে থাকবেন, এমন উপকার করলেন। আমার দেড় মাসের মধ্যে পেনশন চলে আসলো বললো।
0: এমন কেউ কি আছেন, এমন কেউ কি আছেন, এমন কোন ঘটনা কি আছে যে আপনি ধন্যবাদ বলা হয়নি এখন বলতে চাইছেন?
2: না, ওনার কথাটা বলেনি।
0: না, আপনি সংক্ষেপে বলুন, সংক্ষেপে বলুন, কারণ অনেক শ্রোতারা, হ্যাঁ অনেক শ্রোতারাই আছেন।
2: সংক্ষেপে বলতাম, অনেক শ্রোতা আছে ঠিকই। মানে ওনার ধন্যবাদটা আমার হৃদয়ের কোণে এখনো জমা আছে, এখনো আমি ধন্যবাদ দিই যে এই লোকটার জন্য আমার পেনশনটা এক মাসের মধ্যে হলো। আরো ধন্যবাদের লোক আছে, আমার বান্ধবী একজন পরীক্ষার হলে নোট নেই, ইয়ে নেই, খুব কষ্ট হইতাছে, মানে আমি অসুস্থ ছিলাম, এরপর সে নোট দিয়ে আমার যে উপকার করছে, এই মেয়েটারও আমার আজীবনের বান্ধবী, মেয়েটাকেও ধন্যবাদ দিই। ধন্যবাদ দেওয়ার মতো লোক আমিও যদি ভালো ব্যবহার করে থাকি, আমিও যদি সবার জন্য চিন্তা করি, আমাকে ঈশ্বরই দেবেন ধন্যবাদটা, না?
0: ধন্যবাদ,
2: আমার জন্য ধন্যবাদের পাত্র জোগাড় করবেন।
0: আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
2: অসংখ্য ধন্যবাদ দাদা।
0: বন্ধুত্বের কথা বলতে গিয়ে মনে হলো, আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ থাকেন যাদের সঙ্গে হয়তো আজ আর নিয়মিত কথা হয় না। সময় বদলেছে, ব্যস্ততা বেড়েছে, জীবনের রাস্তা আলাদা হয়ে গেছে, তবু কোনো পুরনো ছবি, কোনো পরিচিত গান কিংবা হঠাৎ কোনো স্মৃতি চোখের সামনে এলেই তাদের কথা মনে পড়ে যায়। হয়তো আজ রাতেই তাদের একজনকে একটি ছোট্ট বার্তা পাঠানো যায়, কোনো বড় লেখা নয়, শুধু ভালো থেকো আর আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ। আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় কি জানেন? শিক্ষক। বইয়ের পাতার বাইরে জীবনকে চিনতে শেখান যারা, তাদের ঋণ কখনো শোধ হয় না। একজন ভালো শিক্ষক শুধু পড়া শেখান না, তিনি সাহস দেন, ভুল করলে আবার উঠে দাঁড়াতে শেখান, নিজের উপর বিশ্বাস করতে শেখান। আর যদি কোনো শিক্ষকের অনুষ্ঠান শুনে থাকেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। নমস্কার। হ্যালো
3: হ্যালো,
0: বলুন, কে বলছেন?
3: বিদ্যুৎ সরকার বলছি।
0: হ্যাঁ, বিদ্যুৎ।

0: কোথেকে বলছেন?
1: আমি গন্ডাছড়া থেকে বলছি।
0: বলুন বলুন।
1: আপনাদের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আজকের যে টপিকটা, ধন্যবাদ। এই ধন্যবাদ টপিকটা আমাদের প্রত্যেকের জীবনেই খুব গুরুত্বপূর্ণ। আপনি যেটা প্রথমেই বললেন যে মা বাবা পিতামাতা বন্ধুরা স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই ধন্যবাদ যে পেতেই পারেন, পাবেনও, কিন্তু

0: পিতামাতা, বন্ধুরা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই ধন্যবাদ যে পেতেই পারেন, পাবেনও, কিন্তু এরা ছাড়াও আমাদের জীবনে এরকম অনেক ব্যক্তির আবির্ভাব ঘটে যার জন্য আমাদের প্রত্যেকের জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যায়। আমাদের ক্ষেত্রেও সেম হয়েছিল। আমি 2012 একজন বিজ্ঞান শিক্ষক আমাদের ত্রিপুরা রাজ্যের, আশা করি জানেন আপনারা অনেকেই যে আমরা কিভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চাকরিটা আমরা বাজিয়েছিলাম, যার জন্য আমাদের দেবুদার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, ধন্যবাদ, এটা আপনাদের প্রোগ্রামের সাহায্যে আমি, যারা আজকে শুনছেন প্রোগ্রামটা, ওদেরকে প্রত্যেককে জানাতে চাইছি যে এই দেবুদার কারণেই আমাদের 2012 বিজ্ঞান শিক্ষকদের চাকরিটা বেঁচে গেছে। আজকের আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেকে কৃতজ্ঞচিত্তে দেবুদাকে স্মরণ করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ বিদ্যুবাবু, আপনাদের সংগ্রাম সফল হয়েছে এবং যাকে আপনারা ধন্যবাদ জানাতে চাইছেন তিনি নিশ্চয়ই যদি অনুষ্ঠান শুনে থাকেন তিনি সেটা গ্রহণ করবেন। ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।
1: প্রিয় শ্রোতা, একটা ছোট্ট ঘটনা শোনাই। একজন সফল মানুষকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনের সব থেকে বড় প্রাপ্তি কি? তিনি একটু হেসে বলেছিলেন, বিদ্যুৎবাবু যেমন বললেন, এখন আমার জীবনে এমন কয়েকজন মানুষ এসেছিলেন যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন যখন আমি নিজেই নিজের উপর বিশ্বাস রাখতে পারিনি। কি গভীর কথা! আমাদের জীবনে এমন একজন মানুষ থাকলেই অনেক সময় পথটা সহজ হয়ে যায়। আজ সেই মানুষটির প্রতিও রইল আন্তরিক ধন্যবাদ। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো, বলুন, কে বলছেন?
2: আমি শেখরপুর থেকে আশিস দেব বলছি।
1: বলুন।
2: প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের। আমার কাছে মনে হলো একটা ব্যতিক্রমী প্রোগ্রাম, এটা আমাদের মাথায় আসতো না, এই জন্য প্রোগ্রাম আপনারা শেয়ার করতে পারেন। ভালো লাগলো প্রোগ্রামটা, দু তিনজনের বক্তব্য শুনলাম, খুব ভালোই লাগলো। তবে আমার ছোটবেলার ডাইন টেনের একজন শিক্ষক মহাশয় আছেন, বিনয় ভূষণ, আগরতলা রামনগরে শিক্ষকতা নয়, ওদের জীবনশৈলী গড়ার যে একটা স্টুডেন্ট কিভাবে তার কাঠামোটা তৈরি করবে এই দেশটা উনি জানত না, ঠিক অনেক কিছু শিক্ষা জীবনটা না, শিক্ষা জীবনের বাইরে চলার ক্ষেত্রে কাজটা কিভাবে ব্যবহার, খেলাধুলার প্রয়োজনতা কি, সব দিক টেনে জিওগ্রাফিক ক্লাসে ফাঁকিয়ে দিয়ে আলোচনা করতেন। আর টোটাল জিওগ্রাফিক ক্লাসটা বাস্তব সঙ্গে বই নিয়ে কোনো গল্প, ওনার জিওগ্রাফি ক্লাস শুনলে মনে হতো গল্প বলা হচ্ছে, আসলে পড়াটাই উনি গল্প বলতে পারতেন।
1: মানে আপনার জীবনের, আপনার জীবনে চলার পথে ওই শিক্ষকের ভূমিকাটা বিশাল
2: অবশ্যই
1: ধন্যবাদ, যদি জীবিত থাকেন অবশ্যই একবার ধন্যবাদ জানিয়ে আসবেন, বলবেন স্যার
2: এই প্রোগ্রামটা আমার তরফ থেকে বিনয় স্যারকে আমি
1: আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। আপনার সেই গল্পটা আমাদের শুনতে কিন্তু খুব ভালো লাগবে।

0: নমস্কার, হ্যালো হ্যালো, কেউ আছেন? বলুন, শুনতে পাচ্ছি। কেউ আছেন লাইনে? জানেন, আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে দেখা করি, রিক্সা চালক, বাস চালক, দোকানে কর্মচারী, হাসপাতালের নার্স, অফিসের নিরাপত্তারক্ষী, এদের অনেকের নামও আমরা জানি না, কিন্তু তারা প্রত্যেকেই আমাদের দিনটাকে সহজ করে দেন। একটা হাসি মুখ, একটা ভদ্র ব্যবহার, একটা ধন্যবাদ, এগুলো দিতে কোনো টাকা লাগে না, তবু এর মূল্য অনেক। আজ যদি চা খেতে যান, চা হাতে নেওয়ার সময় শুধু একবার বলুন ধন্যবাদ, দেখবেন ওপাশে মানুষটার মুখে একটা অন্যরকম হাসি ফুটে উঠেছে। আমরা প্রায়ই ভাবি পৃথিবী বদলাবে কীভাবে, হয়তো খুব বড় কিছু দিয়ে নয়, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি একটু সম্মান দেখালে, একটু কৃতজ্ঞতা প্রকাশ করলে সেখান থেকেই বদলটা শুরু হতে পারে। নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নিখিল ভট্টাচার্য, বলুন বলুন। হ্যালো, শোনা যাচ্ছে না প্রিয় শ্রোতা? 0381-232-6253 এই ফোন নাম্বারে ফোন করে কথা বলুন। আমি দেবাশিস।

0: করছি আপনাদের সাথে, থাকব রাত 11টা পর্যন্ত। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: হ্যালো
0: প্রিয় শ্রোতা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি?
1: হ্যালো

নমস্কার, আপনাদের সাথে আজকের এই আড্ডায় একটা কথা বারবার মনে হচ্ছে, জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না। কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু স্বপ্ন মাঝপথেই থেমে যায়, কিছু মানুষ সারা জীবন পাশে থাকেন, আবার কেউ কেউ শুধু কিছুটা পথ হেঁটেই বিদায় নেন। সেই সময় কষ্ট হয়, খুব কষ্ট হয়, কিন্তু অনেক বছর পরে ফিরে তাকালে বুঝি জীবনের প্রতিটি ঘটনাই আমাদের কিছু না কিছু শিখিয়ে গেছে। হয়তো ধৈর্য, হয়তো সাহস, হয়তো মানুষ চিনতে, হয়তো নিজেকে নতুন করে গড়ে তুলতে। তাই আজ সেই কঠিন সময়গুলোকেও একটি ছোট্ট ধন্যবাদ জানাই, কারণ তারা না থাকলে আজকের আমিটাও হয়তো তৈরি হতো না। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি আপনি বারবার ফোন করছেন, বলুন, কথা বলুন। ওহো, আপনার কোনো বক্তব্য থাকলে বলুন। জীবনের একটা সুন্দর অভ্যেসের কথা বলবো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি আপনি শুধু তিনটি ভালো ঘটনার কথা মনে করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে অভিযোগের জায়গা কমে আসে। হয়তো আজ একজন পুরনো বন্ধুর ফোন পেয়েছেন, হয়তো আজ কেউ আপনার কাজের প্রশংসা করেছেন।

0: হয়তো আজ পরিবারের সবাই একসঙ্গে বসে খেয়েছেন। এসব খুব সাধারণ ঘটনা, কিন্তু জীবনের আসল আনন্দ তো এই সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, তাই না? নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: বলুন, কে বলছিলেন?
1: আমি ঈশান দেবনাথ বলছি, চন্দ্রপুর বাদের সঙ্গে আগরতলা।
0: হ্যাঁ বলুন বলুন।
1: স্যার অসংখ্য ধন্যবাদ, আপনারা যে সুন্দর সুন্দর প্রোগ্রাম আনেন এবং আমার ফেভারিট একটা গানও দিলেন, পা পা পা কেটে যে কয়ামত থেকে কয়ামত।
0: বলুন, আপনার কথা বলুন।
1: আমি ধন্যবাদ দিতে চাই, শুনুন, আমি এই গোরক্ষ মন্দিরে একবার রবীন্দ্রনাথ দিয়ে আসবে, বড় অনুষ্ঠান হবে, অ্যানাউন্স করতে একটা সুযোগ পেয়েছিলাম এবং কয়েকবারই দিয়েছি রাস্তায় রাস্তায়। অ্যানাউন্সটা এত সুন্দরভাবে মেজর, একজন মেজর আছে আর কি, ওনার নাম মেজর কুলিয়া, সবাই চিনি, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। যেভাবে মাইকের মাধ্যমে এত সুন্দর, মানে শুনলে সবাই করব না, এত সুন্দর কইরা স্পষ্ট ভাবে, এরকম ভাবে আমি আর পাই না।
0: আপনার এই ধন্যবাদ আপনি আবার সেই মেজর সাহেবকে দেবেন আরেকদিন গিয়ে। অনেক ধন্যবাদ, এবং আশা করব আপনার মেজর সাহেব এই অনুষ্ঠান শুনছেন, আপনার ধন্যবাদটা ওনাকে হয়তো খুব খুশি করেছে। ভালো থাকবেন ঈশান বাবু।
1: আমার নাম বিশ্বম্বর দেবনাথ, উনি বিশ্বম্বরই চেনে, কিন্তু ঈশান চিনি জানি না।
0: আচ্ছা, বিশ্বম্বর দেবনাথ ওরফে ঈশান দেবনাথ, ঠিক আছে, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, আপনার জীবনে এমন একটি ঘটনা বলুন যেটা তখন খুব কষ্টের ছিল, কিন্তু আজ মনে হয় সেটাই আপনাকে আরও শক্ত মানুষ হতে সাহায্য করেছে। আপনার সেই অভিজ্ঞতা হয়তো আরেকজন মানুষকে নতুন করে সাহস দেবে এবং ধন্যবাদ জানাতে পারেন সেই মুহূর্তকে।

0: নমস্কার, আমরা অনেক সময় নিজের প্রতি খুব কঠোর হয়ে যাই। একটা ভুল হলেই নিজেকেই দোষ দিতে থাকি। কিন্তু কখনো কি নিজের পিঠে আলুত্ব করে হাত রেখে বলেছি, তুই অনেক লড়েছিস, তুই হাল ছাড়িসনি, ধন্যবাদ? হ্যাঁ, নিজেকেও ধন্যবাদ জানানো দরকার, কারণ আপনি যেসব ঝড় পেরিয়ে আজ এখানে এসে পৌঁছেছেন সেই গল্পটা একমাত্র আপনিই জানেন। আর যদি অনুষ্ঠান শেষে আপনি একটা কাজ করেন, নিজের ডায়েরিতে অথবা একটি কাগজে কিছু জিনিস লিখে রাখেন। কি লিখবেন বলছি? নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ
0: বলুন বলুন, অম্বিকা মণ্ডল বলুন।
1: হ্যাঁ দেখুন, যে বিষয়টা আজকে দিয়েছেন ধন্যবাদ জানানো, সত্যি এমন অনেক মানুষই আছেন যাদেরকে আমরা কিন্তু অনেক সময় ধন্যবাদ জানাই না বা জানানো হয়ে ওঠে না, কিন্তু জানানোটা আমাদের অবশ্যই দরকার। আত্মীয় স্বজন, পরিবার, মা বাবা, এনারা তো আছেনই সব সময় পাশে, এনাদেরকে তো নতুন করে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। কিন্তু আমি এই সমস্ত মানুষগুলোকেই ধন্যবাদ দিতে চাই। কিছুদিন আগে যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আপনি জানেন, সকলেই জানেন, তো সেই মুহূর্তে আমরা যখন রাস্তায় মানে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তখন কিন্তু আমাদেরকে অজানা অচেনা মানুষগুলোই কিন্তু রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছিলেন, এবং পরবর্তীকালে আমরা শুনতে পেয়েছিলাম ওনারা আমাদের গ্রামের আশপাশ গ্রামেরই মানুষ ছিলেন এবং আমাদের গ্রামেরও কয়েকজন ছিলেন। হ্যাঁ, তো সেই সমস্ত মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত FM শ্রোতা বন্ধুরা যারা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছেন, প্রত্যেকটা দাদা ভাই আমার সেই মুহূর্তে।
0: আপনার কথা কিন্তু সারা ভারতবর্ষ শুনছে, শুধু পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ দিলে হবে না।
1: না শুনছেন, জানি সবাই আমার পাশে ছিলেন, ওনারা হয়তো আমার ফোন নাম্বার জানেন না বলে হয়তো আমাকে ফোন করে খবর নিতে পারেননি।
0: ধন্যবাদ, ধন্যবাদ সবারই প্রাপ্য,
1: সবারই প্রাপ্য।
0: এবং আপনার আপনার সময়ে, ওই সময়ে যারা আপনাকে, আপনাদের সরাসরি সাহায্য করেছে, তাদের জন্য তো বিশেষ ধন্যবাদ আপনার জানাতেই হয়। এবং যারা অনুষ্ঠান শুনছেন প্রত্যেকেই এই ধন্যবাদটা জানলেন। অনেক ধন্যবাদ অম্বিকা মণ্ডল, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, একটি কাগজে পাঁচটি বিষয় লিখে রাখার কথা বলেছিলাম, কাগজ নিয়েছেন? নিন, পেন নিন, লিখুন। পাঁচটি বিষয় লিখে রাখবেন যেগুলোর জন্য আপনি আজ কৃতজ্ঞ। এক নম্বর, আমার পরিবার। দু নম্বর, আমার বন্ধুরা। তিন নম্বর, আমার কাজ। চার, আমার সুস্থ শরীর। আর সব থেকে শেষে আজকের এই সুন্দর রাত। দেখবেন তালিকাটা লিখতে লিখতেই মনটা অনেকটা হালকা হয়ে গেছে।

0: নমস্কার
1: নমস্কার,
0: বলুন কে বলছিলেন? কে বলছিলেন?
1: আমি প্রীতি দেব বলছি, কর্নেল চৌনি থেকে।
0: প্রীতি দেব বলুন।
1: ধন্যবাদ আপনাকে, আপনাদের বেতার আকাশবাণী আগরতলাকে, যে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি করেন, সবাইকে আপনাদের তারা করুণায় এই বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের পৌঁছিয়ে দেন সব খবর, খুব ভালো লাগে।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ।

0: ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আমাদের আজকের আড্ডার বিষয় আজ বলি ধন্যবাদ। আজকের এই আড্ডায় বারবার একটা কথাই মনে হচ্ছে, সুখ মানে সব কিছু পেয়ে যাওয়া নয়, সুখ মানে যা আছে তার মূল্য বুঝতে শেখা। একটা সুস্থ সকাল, এক কাপ গরম চা, প্রিয় মানুষের একটা ফোন, বৃষ্টির শব্দ, সন্ধ্যায় বাড়ি ফেরার অপেক্ষায় থাকা কেউ, এসবের দাম আমরা অনেক সময় বুঝতে পারি না, কারণ এগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু একদিন একদিন যদি এগুলির কোনো একটি না থাকে, তখনই বোঝা যায় কত বড় প্রাপ্তির মধ্যে আমরা প্রতিদিন বেঁচে আছি। নমস্কার।
1: গুড ইভিনিং স্যার।
0: গুড ইভিনিং।
1: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এ রহমান বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমি আকাশবাণীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা,
0: ধন্যবাদ।
1: কারণ যখন নিউজ অন এআইআর অ্যাপ ছিল না, তো রেডিও মাধ্যমে আমি প্রচুর অনুষ্ঠান শুনতাম, যেগুলো শুনে আমি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতাম, অনেক তথ্য পেতাম, যাতে আমার মনে অনেক সংশয়, দ্বিধা, ভয়, জড়তা, সেই যেগুলো থাকছিল সেগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে গেল। আর আরেকটা ব্যাপার কি জানেন, আমি ধন্যবাদ জানাই যেসব মানুষ আমার, আমি ছোটবেলাতেই আমার পিতৃ বিয়োগ হয়েছে, পিতার বিয়োগ হয়েছে, পিতা মানে পরলোকগত হন, খুব ছোটবেলাতে, মানে 6-7 বছর বয়সে। এবারে যখন আমি টেনে পড়ি তখন দাদা, দুটো দাদা পৃথক হয়ে যায়, মার আমি। এবারে একটা দাদা, আমাদের কিছু জমি আসছিল, সেই জমি দিয়ে আমরা ভরণ পোষণ করতাম। আমার টিউশন পড়া, পোশাক পরিচ্ছদ কেনার মতো সেরকম সামর্থ্যও ছিল না, কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেতে মা খুব খুব বেশি পরিশ্রম করত এবং তার ধৈর্য দেখে আমি অবাক হয়ে যেতাম। তো যাই হোক, আমার দুটো বন্ধু আমাকে ডিগ্রি কোর্সে যেসব নোট দিয়ে আমাকে সহযোগিতা করেছিল এবং ভালো রেজাল্ট করার অবদান তাদের, সেই মানে আমি ভুলতে পারবো না, কোনোদিনই ভুলতে পারবো না। তাই সেই মনে রাখা, মনে আমার অনেকদিন ধরে তাদের অবদানটা আমার মনের মধ্যে জমা আছে। আজ আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষকে জানিয়ে দিলাম সেই দুটো বন্ধুর কি নিঃস্বার্থ ভালোবাসা আমার প্রতি, আপনি ভাবতে পারবেন না। রেজাল্ট আমি ভালো করেছিলাম এবং আমি নিজের পায়ে এখন যে অভাবে দারিদ্রের মধ্যে আমি সংগ্রাম করে বেঁচে আছি, বর্তমানে কিন্তু আমি প্রতিষ্ঠিত, আত্মনির্ভরশীল,
0: এবং তার জন্য আপনি ধন্যবাদ জানাতে চান সেই বন্ধুদের।
1: হ্যাঁ, দুটো বন্ধু, একজন হচ্ছে বিনয় কুমার ঘোষ আর একজন হচ্ছে শেখ জাহাঙ্গীর। এই দুটো বন্ধুকে আমি ভুলতে পারবো না, তাদের কাছে অসংখ্য অসংখ্য মানে দারুণভাবে ঋণী এবং অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
0: নমস্কার নেবেন, ভালো থাকবেন। দেখুন প্রিয় শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠান আপনাকে কিন্তু নস্টালজিক করে দেবে, ধন্যবাদ আপনি জানাতে বাধ্য যাদেরকে এতদিন জানাতে পারেননি, হয়তোবা কোনো না কোনো কারণে। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো, বলুন কে বলছেন?
2: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে।
0: কে?
2: স্মৃতি দত্ত।
0: স্মৃতি দত্ত, হ্যাঁ বলুন।
2: ধন্যবাদ প্রথমে আপনাকে, তো ধন্যবাদ। এই যে এফএম এ কথা বলি, এটা যে কথা বলা যায় এটা আমার আগে জানা ছিল না। রেডিও তো শুনতাম ছোটবেলা থেকে, রেডিও ছিল আমাদের, বাবা সব সময় রেডিও খবর শুনতেন, কিন্তু এই যে টক শো, এই যে কথা বলা, এটা আমি জেনেছি ওই করোনার সময় থেকে, 21 সাল থেকে। তো এইখানে এই যে এক বিঘাটা বলতে পারি, যারা শ্রোতা বন্ধু যারা শুনেন সবাইকে আজকে একটু ধন্যবাদ জানাই, যারা আমাদের আকাশবাণী আগরতলা কেন্দ্রের যারা পরিচালনার দায়িত্বে আছেন সকলকে ধন্যবাদ, আমাদের প্রসার ভারতীকে ধন্যবাদ, কারণ রেডিও এখন আমার সর্বক্ষণের সঙ্গী।
0: এবং আপনি আমাদের অনুষ্ঠান

0: শোনেন, আমাদের ফোন করে উৎসাহিত করেন, এর জন্য আপনাকেও
1: আমি বিশেষভাবে সবাইকে ধন্যবাদ জানাই
0: এবং আপনিও
1: ধন্যবাদ,
0: ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, প্রকৃতি আমাদের প্রতিদিন কত কিছু দিয়ে যাচ্ছে, তাই না? সূর্যের আলো, শীতল বাতাস, সবুজ গাছ, পাখির ডাক, এক ফোঁটা বৃষ্টি, এর কোনোটার জন্যই তো আমাদের কোনো মূল্য দিতে হয় না, তাই না? তবু এগুলো ছাড়া জীবন কল্পনা করা যায়? তাই প্রকৃতির প্রতিও আমাদের একটা দায়িত্ব আছে, যত্ন নেওয়ার দায়িত্ব, ভালোবাসার দায়িত্ব। আজ যদি অকারণে একটি গাছ না কাটার সিদ্ধান্ত নিই, আজ যদি প্লাস্টিক একটু কম ব্যবহার করি, আজ যদি একটি গাছ লাগাই, তাহলেই প্রকৃতিকে বলা হবে সব থেকে সুন্দর ধন্যবাদ। নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো, বলুন, কে বলছেন? বলুন, কে বলছেন?
2: হ্যালো
0: হ্যালো, বলুন। হ্যালো,
3: দ্য পারসন ইউ আর,
0: প্রিয় শ্রোতা, যারা এইভাবে ফোন করে কথা বলেন না, আপনাদের ফোন নাম্বার কিন্তু আমাদের ডায়াল প্যাডে চলে আসে, কথা বলুন, ফোন করলে কথা বলুন আমাদের সাথে। নমস্কার।
3: দ্য পারসন ইউ আর স্পিকিং,
0: এই দেখুন, একজন শ্রোতা বারবার ফোন করছেন, কথা বলছেন না। যাই হোক, এই ধরনের কিছু মানুষ তো থাকেনি, ধন্যবাদ জানাবো তাদেরকেও। আসলে ধন্যবাদ শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করলে শুধু যাকে বলা হয় তিনি নন, যিনি বলেন তার মনও কিন্তু হালকা হয়ে যায়। তাই আজ রাতে যারা রাস্তায় রয়েছেন, গাড়িতে বসে শুনছেন বা আড্ডায় বসে বসে শুনছেন, বাড়ি ফিরে একটি কাজ করবেন, বেশি সময় লাগবে না, যাদের আপনি সব থেকে বেশি ভালোবাসেন তাদের একজনকে শুধু বলবেন তুমি বা তুই, যাই বলেন, আমার জীবনে আছিস বা আছো, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, ধন্যবাদ। হয়তো এই একটি বাক্য আপনাদের সম্পর্ককে আরো সুন্দর করে দেবে। নমস্কার। হ্যালো
2: হ্যালো,
0: বলুন, কে বলছেন?
2: অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: অনিমেষ দাশগুপ্ত, বলুন।
2: প্রথমে আমি ধন্যবাদ জানাই আগরতলার আকাশবাণী আগরতলার প্রসার ভারতীকে, ধন্যবাদ জানাই প্রত্যেক সদস্যদেরকে, যার কারণ আমি ছোটবেলা থেকেই আমি বাংলা, হিন্দি গান, লোকগীতি এইসব গান আমি ছোটবেলা থেকে রেডিও শুনতাম, আজও শুনি। আর এছাড়া এখানে বর্তমানে যে অনুষ্ঠানগুলি হয়, সেই অনুষ্ঠানগুলি আমি মনোযোগ সহকারে শুনি এবং আলোচনা আপনাদের মাধ্যমে আলোচনা দিয়ে একটা কথা বলতে পারি। এই সুযোগটা যে আপনারা আমাদেরকে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এছাড়া আর একটা কথা বলি, আমার যে শিক্ষাগতা অর্জন করেছি যে শিক্ষক শিক্ষিকার দ্বারা, হ্যাঁ, আর আমি যে হাত তৈরিটা পেয়েছি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের দ্বারা, যে হাত তৈরিটা নিয়েছি, সেটা আমার মূল শিক্ষাগুরু হয়েছে আমার মা। এই মা আমার ছেলেটার মধ্যে পেন্সিল দিয়ে হাতে হাত ঘুরিয়ে ঘুরিয়ে সরো সরো এক ওয়ান টু এক দুই যোগ বিয়োগ বাদ, এই অঙ্কগুলা মা আমাকে হাতে ধরে শিখিয়ে শিখিয়ে এই সর্বর্ণ ব্যঞ্জনগুলো অক্ষরগুলো পরিচয় করিয়ে শিখিয়েছে। তার জন্য ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আমার শতকোটি প্রণাম আমার মাকে,
0: ধন্যবাদ।
2: যারা আমার শিক্ষাগুরু স্কুল থেকে কলেজ জীবন পর্যন্ত তারা আমাকে শিক্ষা অর্জন শিক্ষা প্রতিষ্ঠা তো আমাকে দিয়েছে, তাদেরকে আমি আইজও শতকোটি প্রণাম এবং অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করি আপনাদের মাধ্যমে। এটাই আমার বলার ছিল,
0: ধন্যবাদ। প্রত্যেকটা শিশুর মা তার প্রধান এবং প্রথম শিক্ষক। প্রিয় শ্রোতা, জীবন আমাদের সবসময় কিন্তু দ্বিতীয় সুযোগ দেয় না, তাই ভালোবাসার কথা, ক্ষমা চাওয়ার কথা, কৃতজ্ঞতার কথা যত তাড়াতাড়ি বলা যায় ততই ভালো, কারণ কখন কোন দেখা শেষ দেখা হয়ে যায় আমরা কেউ জানি না। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করবেন, মোবাইলটা হাতে নিন, যাকে অনেকদিন ধরে ফোন করা হয়।

0: তিনি তাকে একবার ফোন করুন, যদি ফোন করা সম্ভব না হয় একটি ছোট্ট বার্তা পাঠিয়ে দিন। শুধু লিখুন, তোমার কথা আজ খুব মনে পড়ছে, সব কিছুর জন্য ধন্যবাদ, ভালো থেকো। হয়তো সে একটি বার্তাই কারো মুখে অনেকদিন পরে হাসি ফিরিয়ে আনবে। আজকের অনুষ্ঠান থেকে যদি আমরা একটি অভ্যেস সঙ্গে করে নিয়ে যেতে পারি, তাহলে সেটি হোক প্রতিদিন অন্তত একজন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো। সে রিক্সা চালক ভাই হন, বাস চালক ভাই হন, চায়ের দোকানের সেই কর্মীটি হন, যেই থাকুন, স্কুলের সেই গ্রুপ ডি, অফিসের সেই পিয়ন, প্রত্যেককে একটি ধন্যবাদ জানান। দেখবেন একদিন এই ছোট্ট অভ্যাসই আপনার চারপাশের পৃথিবীটাকে একটু একটু করে বদলে দেবে। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন, কে বলছেন? হ্যালো, এই শ্রোতা খুব ডিস্টার্ব করছে। যারা ফোন করছেন আপনাদের বলবো, এভাবে ফোন করে অনুষ্ঠানের যে গতিটা সেটা নষ্ট করবেন না প্লিজ। নমস্কার। হ্যালো
2: হ্যালো দেবাশিস বাবু, নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
2: আমি গান্ধীগ্রাম থেকে অমিত ভদ্র বলছি।
0: বলুন।
2: আজকের টপিকটা খুবই ভালো,
0: ধন্যবাদ।
2: আমাদের আকাশবাণী বেতার কেন্দ্রের যে টপিকগুলো আনেন প্রত্যেকটি একটি থেকে একটি, আজকের টপিকটাও খুব ভালো লাগলো আমার কাছে, তাই বললাম, বলতে চাইছি। আমাদের জীবনে এমন কিছু লোক আছে, বিশেষ করে আমার জন্য বলছি, আমার জীবনে এমন একটা লোক এসেছিল কোনো একটা সময়, যে চেয়েছিল আমাকে ক্ষতি করতে, কিন্তু তার দ্বারা আমার একটা বিরাট বড় উপকার হয়েছে তার একটি কথায়। এরকম দেখুন,
0: বলুন,
2: কোনো একটা সময় আমার জীবনে আমার সংসার ধর্ম সবকিছু নষ্ট হয়ে যায়, আমি আমার 2 বছরের মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই, এসে আজকে এখানে ভাড়া, কাল ওখানে ভাড়া, পরশু দিন ওখানে ভাড়া, থাকার সময় একজন মানুষের সাথে আমার পরিচয় হয়, ওনার সাথে বেশ কিছুদিন চলাফেরার পর উনি একদিন হঠাৎ করে বললেন যে আপনার কাছে কি আছে, নাই একটা বাড়ি, নাই একটা ঘর, শুধু একটা চাকরি করেন, চাকরি কি জীবনের সবকিছু নাকি?
0: আচ্ছা,
2: সত্যি কথা বলছি।
0: হ্যাঁ,
2: আমি বললাম যে দেখুন আমার তো বাড়ি আছে, হয়তো আজকে আমি বাড়ি ত্যাগ করেছি, আমি বাড়িতে যাই না, সেই রামনগরই আমার বাড়ি। তো উনি বললেন যে রামনগর 9 নম্বর। তো উনি বললেন যে যাই হোক, সেখানে তো আর আপনি এখন থাকেন না, আজকে 3-4 বছর হলো আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার কি আছে বলুন দেখি, আপনি যে এইসব বলছেন, যে আপনিও তো বলেছিলেন। তারপর বললো না না না, ওটা তো আমি, যাই হোক, অনেক কথার পর তা ওনার কথাতে সেদিন আমার ভিতরে ভিতরে একটা জিদ চেপে গেল যে নিশ্চয়ই আমাকে আরেকবার বাড়ি করতে হবে। তা আজকে ওনার কথাতেই, ওনার ওই কথাতে যে আমার ভিতরে যে একটা জিদ চাপলো, তারপর আমি এই গান্ধীগ্রাম রাজনগর স্কুলের সামনে একটা বাড়ি করি 2023-এ।
0: আচ্ছা,
2: জায়গাটা কিনেছিলাম 2019-এ। তারপর এই 2023-এ আমি এখানে বাড়ি করি। তো সুতরাং ওনাকে আজকে ওনার সাথে আমার কোনো মানে কথাবার্তা হয় না, কিন্তু অকপটে আপনি যে একটু আগে বললেন না যে 5টা জিনিস লিখে রাখুন কাগজে, যে লাস্টে যে আপনি যে 3 নম্বরে বললেন নিজেকে নিজেকে ধন্যবাদ জানাও যে
0: হ্যাঁ
2: যে তুমি করতে পেরেছো,
0: এটাই
2: সেই কথাতে মানে মনের অত্যন্ত গভীর থেকে সবচেয়ে বেশি আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনার কাছে যে আপনি যে এই কথাটা বললেন, এবং যিনিকে আমাকে এই কথা বলেছিল সেদিন আমার জিদ চাপিয়েছিল ওনাকে আজকে ধন্যবাদ জানাই মেয়ের জন্য। উনি হয়তো এসেছিলেন আমার কিছু ক্ষতি হতো হতো মানে যেটা বুঝতে পেরেছিলাম, উনি চেয়েছিলেন যে এই সেই, তো যাই হোক ওনার কথাতে যে আজকে আমার ভিতর যে আমার একটা নিজস্ব পুরুষত্ব জেগে উঠেছিল এবং তারপর যে আমি যে দ্বিতীয় বাড়িটা করতে পারলাম তার জন্য ওনাকেও আমি আজকে খুব ধন্যবাদ জানাই এবং উনি ভালো থাকুক। এবং আমার যারা যারা আজকে এই প্রোগ্রাম শুনছে সারা ভারতবর্ষের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং কি বলবো আর,
0: ভালো থাকবেন,
2: সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং এরকম প্রোগ্রাম আপনারা আরো আনবেন
0: অবশ্যই,
2: যাতে সবাই
0: অবশ্যই
2: মনের কথা বলতে পারে।
0: ধন্যবাদ
2: আপনাকে অনেক।

0: জানেন, আমরা অনেক সময় ভাবি মানুষ আমাদের বুঝছে না, কিন্তু কখনই কি আমরা ভেবেছি যে মানুষটা প্রতিদিন আমাদের জন্য এত কিছু করছে, সে কি কখনো আমাদের মুখে একটা ধন্যবাদ শুনেছে? হয়তো শোনেনি, আজ কিন্তু বলবেন। বিশ্বাস করুন, একটা শব্দ কখনো কখনো অনেক বড় উপহার হয়ে যায়, সেটা আপনি ভাবতেও পারবেন না। দেখবেন কতটা শান্তি, কতটা প্রশান্তি আপনার মনের মধ্যে চলে আসবে। নমস্কার। হ্যালো,
1: হ্যালো দেবশ্রী দা।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি বিশ্বনাথ থেকে বলছি, ধরণী দেববর্মা।
0: ধরণী দেববর্মা, হ্যাঁ বলুন।
1: খুব ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদের মতো শ্রোতা আমাদের।
1: আমি একটু শুনতে চাই, আমি
0: আচ্ছা, এখন রেডিওকে ধন্যবাদ জানাতে চান, মানে আকাশবাণীকে, তাই তো? অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। একটা কথা মনে রাখবেন প্রিয় শ্রোতা, ধন্যবাদ বললে আপনি ছোট হবেন না, বরং আপনার ব্যক্তিত্ব আরও বড় হয়ে ওঠে। কারণ কৃতজ্ঞতা প্রকাশ করতে সাহস লাগে, আর সেই সাহস সবার থাকে না।

0: নমস্কার।
1: হ্যালো দাদা।
0: হ্যাঁ বলুন, গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়। বলুন।
1: ঠিক ঠিক স্যার, বলছি আপনাকে সর্বপ্রথম আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যই যে আমার মনে পড়ছে যে আগরতলাতে যখন প্রথম ফোন করি না, তখন আপনার সঙ্গে প্রথম আমার ফোন হয়।
0: আচ্ছা আচ্ছা,
1: ওই জন্যই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। কারণ আমি আর এক দাদা ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি যখন একবার বোলপুর যাচ্ছি না বুঝলেন, আমার ফ্যামিলিকে নিয়ে, আমার ছেলেকে সামনে চাপিয়েছিলাম, আমার মিসেসকে পিছনে, যে বৃহস্পতিবার হচ্ছিল আজকের দিনের মতোই। হ্যাঁ, তো বিকালের দিকে যাচ্ছি বোলপুর বাজার, সন্ধ্যের দিকে বাড়ি ফিরে যাব। তো একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, পড়তে পড়তে আমি কিন্তু খুব হালকা স্লো গাড়ি চালাই, ইয়ে করি না। এবার বুঝতে পারিনি যে সামনে একটু পাঁক ছিল আর কি অনেকটা। হ্যাঁ, ওই পাঁকের জন্য একটা স্লিপ কেটে গেল, স্লিপ কাটার পরই আমরা একটু ইয়ে করে স্লিপ করে অনেকটা দূরে পড়ে গেলাম। মানে ছেলেটা একটু পাটা ছিঁড়ে গেল, অনেকটা রক্ত পড়লো, মিসেসের গালটা খেটে গেল। আর আমি করেছি কি,
0: আপনাকে ধন্যবাদ জানানোর মতো মুহূর্তটা কাকে এসেছিল?
1: হ্যাঁ, ওই ওই যে যে যারা আমাকে ওখান থেকে তুলেছিল, তুলে নিয়ে যখন হসপিটালে নিয়ে গেল আমার ছেলে।
0: ওরা পরিচিত ছিল না অপরিচিত?
1: না, পরিচিত।
0: আচ্ছা আচ্ছা,
1: পরিচিতই ছিল, ওই পাশের গ্রামে ছিল।
0: ওই সময় ধন্যবাদ জানিয়েছিলেন?
1: হ্যাঁ, ও তো ছিল। তারপরে শুনুন, আমি পাশের বাড়ি, গ্রামের বাড়ি, তো আমি পরের দিনই গিয়েছিলাম ওদের বাড়ি একদম। তারপরে আমাকে দেখুন সর্বত জল সব আর প্রথমে দিল, তারপরে বলছে তুমি আস্তে আস্তে গাড়ি নিয়ে এসো, আর আমাদের গাড়িতে করি তোমার, আমার মিসেসকে আর আমার ছেলেকে নিয়ে হসপিটালে চলে গেল।
0: আজকে আজকে আজকে আবার ধন্যবাদ জানাতে চাইছে, তাই তো?
1: হ্যাঁ ঠিক ঠিক,
0: অনেক ধন্যবাদ।
1: আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানালাম।
0: হ্যাঁ ধন্যবাদ,
1: ভালো থাকুন।
0: আর যদি এই অনুষ্ঠান শোনার পর বা অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মা আপনার পাশে বসে থাকেন, মা নেই বাবা আছেন, বাবা নেই স্ত্রী বড় ভাই, যেই থাকুন তার হাতটা একবার ধরুন, কিছু বলার দরকার নেই, শুধু হাসুন, অনেক সময় হাসিও বলে দেয়। ধন্যবাদ। নমস্কার।
2: নমস্কার
0: নমস্কার,
2: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ রাজু,
2: আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনি অনুষ্ঠান আমার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।
0: ধন্যবাদ, সবাই ভালো অনুষ্ঠান করে আকাশবাণীতে।
2: না, আপনি প্রসঙ্গগুলি একদম প্রথম থেকে ইজি করে বুঝিয়ে নেন, আর অন্যরা ইজি করে বুঝান, আমরা বুঝতে অনেকক্ষণ সময় লাগে।
0: না এটা সময় সময় ঠিক হয়ে যায়। বলুন। আমরা যখন খুব ছোট ছিলাম প্রিয় শ্রোতা, পড়ে গেলে কেউ আমাদের হাত ধরে তুলত, তাই না? মা বাবা দাদা দিদি বোন ভাই মামা বা যে কোনো কেউই পাড়ার। আজ আমরা বড় হয়েছি, কিন্তু এখনো কেউ না কেউ আমাদের কিন্তু ভেঙে পড়তে দেয় না, তাই না? সেই মানুষটার কথাও আজ মনে করুন, তাকে ধন্যবাদ দিন। নমস্কার। হ্যালো
3: হ্যালো
0: হ্যালো, বলুন।
3: হ্যাঁ দাদা, আমি

0: উত্তমলোক বলছি বুধবন থেকে।
1: বলুন বলুন।
0: প্রথমত আমার ধন্যবাদ জানাবো মাকে।
1: হ্যাঁ, মাকে তো আমাদের প্রত্যেকেরই ধন্যবাদ জানানো উচিত এবং ধন্যবাদ মারই।
0: আমার মা ওই আমাকে প্রথম গান বাজনা আমাকে শিখেছিল।
1: আচ্ছা,
0: আমার মার হাত ধরে আমি গান বাজনা অনেক আপনার এখানে প্রোগ্রামে করেছি। আমি শুরুকালে কাকুরি প্রোগ্রাম ছিল আমাদের, তখন তো এখন ছিল না। আমার মার হাত ধরেই আমি গান শিখেছি, মার হাত ধরেই আমি পড়াশোনা করেছি। তখন এরপরে দিয়ে আমার মা যখন চলে যায় তখন আমাকে একজন বলছিল, দাদা তুমি একদিন এমন বড় হতে পারবে দেখা তোমার বাড়ি ঘর সব হবে, কিন্তু নয় নম্বর তখন আমার বাড়ি হয়েছে। আমি যে দাদা বলছিল উনি আছে কি না আমি জানি না, অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
0: দাদার হাত ধরে আমার বহুত কিছু হয়েছে,
1: অনেক ধন্যবাদ। উনি নিশ্চয় শুনছেন।
0: মাকে আমি সম্মান জানাবো, মা আজকে আমাকে সবকিছু ধরেছিল।
1: ভালো থাকবেন।
0: কিন্তু আমার মা
1: আজ যাদের বাবা মা আর এই পৃথিবীতে নেই তাদের জন্য অনেক ভালোবাসা। চোখ বন্ধ করুন, মনে মনে বলুন, তোমাদের কাছ থেকে যা পেয়েছি তার জন্য আজও কৃতজ্ঞ। ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আপনি কি জানেন প্রিয় শ্রোতা, হাসতে শুধু আপনার মুখটাই সুন্দর হয় না, সামনের মানুষটাও কিন্তু সাহস পায়। তাই একটু বেশি হাসুন, একটু বেশি ধন্যবাদ বলুন, একটু বেশি ভালোবাসুন। অনেক সময় আমরা বলি না ও তো নিজের দায়িত্ব করেছে, ঠিকই, কিন্তু দায়িত্ব পালন করলেও মানুষ সম্মান আর কৃতজ্ঞতা পেতে ভালোবাসে। তাই এটা তো তোমার কাজ ছিল না বলে একবার বলুন, তুমি করেছো এর জন্য ধন্যবাদ।

0: कर।
1: हेलो हेलो, আজকে আমাদের ভোরের কাটাকে আমাদের শেষ করতে হবে। এই মুহূর্তে আপনার সামনে রাখা ফোনে বা সাদা কাগজে আপনাকে যদি বলি মাত্র পাঁচজন মানুষের নাম লিখুন যাদের ছাড়া আপনার জীবনটা আজকের মতো হতো না, আপনি কার কার নাম লিখবেন? হয়তো অনুষ্ঠান শেষ হওয়ার পর সত্যি সত্যি লিখে ফেলতে পারেন এবং মনে রাখবেন সেই তালিকাটা আপনার জীবনের সবথেকে মূল্যবান তালিকাগুলোর একটি হয়ে থাকবে। প্রিয় শ্রোতা,

0: আজকে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু আমাদের শেষ করতে হবে। এই মুহূর্তে আপনার সামনে রাখা ফোনে বা সাদা কাগজে আপনাকে যদি বলি মাত্র পাঁচজন মানুষের নাম লিখুন যাদের ছাড়া আপনার জীবনটা আজকের মতো হতো না, আপনি কার কার নাম লিখবেন? হয়তো অনুষ্ঠান শেষ হওয়ার পর সত্যি সত্যি লিখে ফেলতে পারেন এবং মনে রাখবেন সেই তালিকাটা আপনার জীবনের সবথেকে মূল্যবান তালিকাগুলোর একটি হয়ে থাকবে। প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্স আকাশবাণী FM উজ্জয়ন্তে আমরা আজ একটি সুন্দর সময় কাটালাম। এই সুন্দর সময়টুকু আপনাদের সঙ্গে কাটানোর জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাবো। এবং যারা ফোন করলেন, একটা ফোন আছে এখনো দেখি, নমস্কার। হ্যালো,
1: হ্যালো, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন?
1: শুভ সন্ধ্যা দেবাশিস, আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, ধন্যবাদ। এটা তো আমাদের সংস্কার, যেমন, হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ, যেমন আমরা প্রণাম জানিয়ে বা নমস্কার করে কোনো ব্যক্তি যখন আমাদের সঙ্গে দেখা করি বা আমাদের সামনে আসে তখন আমরা নমস্কার জানাই বা প্রণাম করি, মানে গুরুজন হলে, তেমনি এই ধন্যবাদ, এই এক ছোট্ট একটি শব্দ দিয়ে আমরা কৃতজ্ঞতা বা কমপ্লিমেন্ট ইত্যাদি জানাতে পারি। মানে আমাদের জীবন পথে চলতে গেলে যে কত রকম কত ব্যক্তির সঙ্গে আমাদের যোগাযোগ হয়, চলতে থাকে, বিপদে আপদে নানা কাজে আমাদের সাহায্য করে, কখনো হয়তো বা সাহায্য না করে চলে যায়, বা তাই যারাই যা কিছু করছে আমার জীবনটাকে সুন্দরভাবে তোলার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর যখন আমার বাড়িতে কেউ একটা কাজ করছে, হ্যাঁ, কাজটা সুন্দর করে শেষ করলো, তাকে একটা শব্দ দিয়ে ধন্যবাদ জানিয়ে যদি বলি আপনার কাজটা খুব সুন্দর হয়েছে, সেই তার মানে আরো তার বুকটা ফুলে উঠে, তার আরো খুশি হয়ে যায়। অর্থাৎ এই ধন্যবাদ শব্দটি দিয়ে আমরা অপরকে কিন্তু খুশি করতে পারি, এটাই আমাদের সংস্কার। এটা প্রণাম বা নমস্কার জানাবার মতন একটি শব্দ।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ শ্যামলবাবু, ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনাদের ফোন, আপনাদের গল্প, আপনাদের অনুভূতি আজকের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। আমি দেবাশিস বিদায় নেব আপনাদের থেকে। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত হাসি মুখে থাকুন, প্রিয় মানুষদের সময় দিন, আর ধন্যবাদ শব্দটিকে শুধুমাত্র একটি শব্দ না রেখে জীবনের একটি অভ্যেস গড়ে তুলুন। আজই কাউকে বলুন ধন্যবাদ, হয়তো এই একটি শব্দই কারো পুরো দিনটা, পুরো রাতটা বদলে দিতে পারে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে এবং আমাদের আজকের আড্ডার প্রসঙ্গ আজ বলি ধন্যবাদ এই প্রসঙ্গ থেকে বিদায় নিচ্ছি এই গানটি শুনতে শুনতে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এখন সময় প্রথমেই আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আগামীকালের আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিচ্ছি আগামীকাল 10 জুলাই 2026 শুক্রবার 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে এবং নিউজ অন AIR অ্যাপে শুনতে পাবেন অনুষ্ঠান। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান সূচি সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোড়াং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনুন আর জে কোয়েলের সাথে, বেলা 11:00 ককবরক অনুষ্ঠান LM খোরাং, 2:30 চিরায়ত, বিকাল 3:00 সাফারনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সিনেমা শুনবেন আর জে অঙ্কুরিতার সাথে, বিকেল 5:00 জলসাগর, সন্ধে 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, রাত 8:05 শ্রীমান ও তিলোত্তমা, 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, রাত 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর জে মানালির সাথে, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM।

গোল্ডের অনুষ্ঠান শুনবেন। আমাদের এই অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনব। আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। আমি দেবাশিস আপনাদের থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।